0: वंदे मातरम।
1: सुजलां सुफलां मलयज शीतलां।

সুপ্রভাত। আজ 26শে বৈশাখ, 1433 বঙ্গাব্দ, 10ই মে 2026 খ্রিস্টাব্দ, রবিবার। আমাদের সকল শ্রোতা বন্ধুদের একগুচ্ছ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অধিবেশন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্টজে, ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণী বিলুনিয়া কেন্দ্র থেকে। আপনাদের ঘরতে এখন সময় সকাল 6টা বেজে

আকাশবাণী বিলোনিয়া, এখন অমৃত বাণী। এতে আজ শুনুন উপনিষদ থেকে পাঠ।

হে সচ্চিদানন্দ পরব্রহ্ম, তুমি সর্বকালে সর্বভাবে পরিপূর্ণ। এই জগৎও তোমারই দ্বারা পরিপূর্ণ, কারণ এ জগতের পরমা প্রকৃতিও তুমি, সেই পুরুষোত্তম পরব্রহ্ম। এ জগৎ মরীচিকার ন্যায় তোমাতে ভাসমান, তাই তুমি যেমন পূর্ণ তেমনি আছো। পূর্ণ হতে পূর্ণকে গ্রহণ করলে হে পূর্ণ তুমি অবশিষ্ট থাকো। হে মন, এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড, যা কিছু চরাচর, যা কিছু দেখছ শুনছ, সবই সেই সর্বাধার, সর্বাধিপতি, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বকল্যাণ গুণ পরমেশ্বরে ব্যাপ্ত জানবে। সর্বনাম রূপ তাঁরই দ্বারা পূর্ণ, এর কোনো অংশই তাঁকে পরিত্যাগ করে থাকতে পারে না। এই অভিজ্ঞান আশ্রয় করে তাঁরই সঙ্গে সদা থাকো, প্রতিদর্শনে ও কর্মে তাঁরই স্মরণ করো। যজ্ঞার্থ অর্থাৎ বিশ্বরূপ ঈশ্বরের পূজার জন্য সর্বকর্মে সেবা বুদ্ধি অবলম্বন করো। হে মন, নাম রূপে ডুবে মরো না, এতে তোমার কল্যাণই হবে। ভোগ্য বিষয় কে কবে নিত্য দেখেছে, বিষয় পানে পিপাসারি বৃদ্ধি পায়। ভুল করে জীব ভাবে যে রূপ রসাদি তাকে তৃপ্ত করবে। সর্বভূতাধিপতি, জগতের একমাত্র কর্তা, হর্তা, ধর্তা, সর্বশক্তিমান, সর্বময় পরমেশ্বরকে স্মরণ ও মনন করতে করতে যতকাল বেঁচে থাকবে, যতদিন না কর্মের অবসান ঘটে, ততকাল সেবা বুদ্ধিতে সর্বশাস্ত্রীয় কর্ম সম্পাদিত করো। এছাড়া নির্লিপ্ত হবার তোমার আর কি উপায় আছে? ফলের আকাঙ্ক্ষা করে কর্ম করো না। সর্বভূতান্তর্যামী শ্রীহরির সেবার জন্য কর্ম করো। কেবল কর্তব্য বুদ্ধিতে কর্ম করো না, সর্বভূতে প্রেম সম্পন্ন হয়ে তাদের সেবা করো। এর অতিরিক্ত আর কোনো নিষ্কাম কর্মযোগ নেই। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে।

অমৃতবাণীতে শুনলেন উপনিষদ থেকে পাঠ, আকাশবাণী বিলোনিয়া। এই অনুষ্ঠান আপনারা শুনছেন 103.7 MHz-এ FM প্রচার তরঙ্গে আকাশবাণীর বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন নিবেদিত হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান সুরাঞ্জলি। আসলে আজকের শিল্পী শিপ্রা হালদার।

নিবেদিত হল সুরাঞ্জলি অনুষ্ঠানে ভক্তিমূলক গান। আজকের শিল্পী ছিলেন শিপ্রা হালদার। আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কাকড় অনুষ্ঠান হায়ুনি খরাং আপনাদের রিলে করে শোনা হচ্ছে।

저도는 풍카함 데이 람쇼고 디니니 하용니 코랑 판다오 디니 꼭디샬 달동 달니 샬니 지 샬마리 지브리랴 탐치바 디프라비시 메 달니 샬치 샬마리 নিশাই নিচি দক ইংরেজি বেশি নেইরা থামচি দক পয়েন্ট ব্রেমিটার শাসাই নেইরা দক চিচুকো কিলোহার্স এবা সারাশা পয়েন্ট দক মেগাহার্জ অপান্ডা এ এম তে এফ এম নিবু খাকতেই বাক্সাকে আওয়াই খাই জায়গায় দঙ্গ

পান্ডানি পুইলাও জিনখান লাইন কক কাহাম দিনী কক কাহাম না হারজাখা মাদার তেরেসা সালংমা কক রক নুকজাক টংনাই বরকন হামজাকমানিয়া হিনকে নুকজা গিয়া ঈশ্বরন বাহাইকে হামজাকাই তুমং নরকন আমজকন থাকে হামজাকনানি জরা মানগলাক উফিলেই বজাদি খা কতর তেই রাক অংদি বেবাক বারজা শাকনি গতিসাই নাহারনানি ওয়ান সুকমং সনামদি হাইকে সেনুকনাই বেবাক সামঙ্গ নংকপ্লাই তুমং নরক সারা বরকন এবার একশো জন বরকন চারি মাইয়া হিনকে খরক সানো ফানো চারি দি নিখিনি ফানো বচাদি হামজাকমানো পীর দি যেতে কেবনি আরো ফাই খা খামই গিফিলিয়াতেইখে টংকচাং কাইসা মনিমানি বিশংতিসে চেঞ্জাগো যেন যত বরক সামু কতর খাইমাইয়া ফিয়া সামু চিকন রকলে হামজাকমানি বিশংতেই খাইমানো সাইসুং তেই মুচুংয়া হিনে ওয়ান সুকমুং ওখা যত নিশাই কিরিমা সিচা বিগ্রা এবা গরই আসে জরা খানাবাইকা মাদার তেরেসা নি সালংমা কক্রক

তিনিতেই লাই থাঙ্গাই বিশ্বনি তিনিতেই সালো চিনি হায়ঙ্গ দাম দাম পাতিমং রোগ পাতিখা আর বিশিং মৈতু সদন জাকনাই রোগ নি বিশিং যেন কেসাশক মৈতু সদনের আয়ানো তাবুক নিয়ে জড়াও তিনি সালসিমে নেই সাইট নেই জিদক তিনি নি সালো যিনি ভারত হাক্তনি মন্ত্রী বখরক ব সোমনাথ নি অমৃত মহোৎসব থাঙ্গেই সগই নাই তেই নাই নাই আপনার কারিব লাই থাঙ্গাই বিশ্বনি পাতিমং রকনি বিশৃঙ্গ দঙ্গ চিবারা খ্রিস্ট বিশিও ক্রিস্টোফার কলম্বাস কেমান দ্বীপপুঞ্জ ও এবার কেমান দ্বীপপুঞ্জ পুইলা সনাম মানে এবার আজাগাও থাঙ্গেই সগি মানে তেই আরো নি বুমুং দেনলাস টুটুগাস আজাগাও ব সগি মানে সাল চিশ্রীরা স্নেচি চার খ্রিস্ট বিশুও সুরস লুই ব মারি আতুয়ানেত আজাগাও ফ্রান্সনি রাজাতে রানী অংমানি সাল তিনি চিচারা বা চিসনি খ্রিস্ট বিশু মিরাটো ভারত নি যতনিসলাই কতর বিদ্রোহ এবা চবা হনি মানো সিপাহী বিদ্রোহ অব ব্রিটিশ শাসনী উকলগ কাইসা পুইলা সংসা জাকমানি এবা থাপেং জাকমানি সাল হনি মানো তিনি সাল ন মৃত্যু শতন জাকনে রকনি বিশৃঙ্গ তঙ্গ চিচারা দক চিচুকু খ্রিস্ট বিশু গোল্ডেন স্পাইক অব মার্কিন যুক্তরাষ্ট্রনি পুইলা আন্তমহাদেশীয় রেলপথ আব পুইলা স্নাম জাগবাই পুইলা ইয়াফার জাকমানি সাল আপনার কারিব মৃত্যু শতন জাকনাই রকনি বিশৃঙ্গ তঙ্গ আবংখা চিচুকুরা ব্রিচি খ্রিস্ট বিশু উইলস্টন চার্চিল আবু মার্কিন যুক্তরাষ্ট্রনি মন্ত্রী বখরক অংমানি সাল তাই আপনার কারিব জার্মানি বেলজিয়াম নেদারল্যান্ডস আমতে হাই থায়ো ব পুইলা চপ্রপমানি এবা চবা খ্লাইমানি সাল মৃত্যু শতন জাকনাই রকনি বিশৃঙ্গ তঙ্গ চিচুকুরা বাচি ব্রি খ্রিস্ট বিশু বিল হ্যালি অ্যান্ড হিজ কমেন্টস আব অ্যারাউন্ড দ্য ক্লক অব পুইলা হায়ংনি ফাসিঙ্গ ইয়াফারমানি সাল তৈব তঙ্গ কিসাসক মৃত্যু সতন জাকনাই রকনি বিশৃঙ্গ আবংখা চিচুকুরা চুকুচি ব্রি খ্রিস্ট বিশু নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকানি পুইলা সাক কসমরক নি বিশৃঙ্গ বন পুইলা রাষ্ট্রপক্ষরক নি বরম মানমানি সাল তিনি নি সাল যুদাখলাই পালাই যাকনাই তাকলাই নেই সাই নেই চিদক নি অপিসিও আবরকংখা তিনি নি সাল নো ইউরোপ দিবস নিব পালাই যাকনাই আব আপনার কারিব সিসামুংনি কাইসা হাতি হনিব অবন পালাই যাকনাই রেড ক্রস সপ্তানি বিশৃঙ্গ খপজাকই অব অবন কাইসা জুদা সাল খ্লাই পালাই যাকনাই হনাই সাকলাই যাখা আশুকজরা লাই থাঙ্গাই বিশ্বরক তিনিতে সালো পাতি থাকমানি তাই তিনি সালটি মোলা যা রাখনো যেন খানাওই নাহার লাগা

খে বব হাই থাই রগো বা মশক আহাম অঙ্কুক আবরকনো কিসা শিলাইয়ান নবার সাতুং নাংথানি তেই তুই গজা থায়া থাই রগনো মশ হামকুগো তেই বেবা তালনো মশকাই মানো এবা হামু জাব্রা স্রাই স্রাই খাই ওয়াইব্রি ওয়াইবা আলবাই তেই চকাম সৌই মশ বসা মাকাই থাই ফাং বসা কাইমানি বতাং বাই বতাং চালমানি ডক চিনি সিমি স্নিচি সেন্টিমিটার তেই ফাং বাই ফাং চালমানি হিংকে থাম চিনি সিমি ব্রিজি সেন্টিমিটার অংনানি নাংনাই ফাং বসা সারিগো কাইকা হিনকে নো হামকুগো তেই কাইমানি সালনে সালথাম ফুং সারি খাই দৈমা লুনাই মশো কাইমা হাও হেক্টর থগৈ মুসকি চি টন ইউরিয়া সের নৈরা বাচি টিএসপি সের নৈরা এমওপি সের সারা বাচি মারিনাই মশয়া ফাং ক্রান নুখাহিনকে তুই মারিনাই তেই তুই অংখরনানি লামা মাতংনাই জাব্রা ব্রা নুকজাকে অবনো স্রাই স্রাই মাখলাইতাই তেই সারিফ্রু হিনকে ইয়াফাঙ্কিদিঙ্গই হানো খুরসাওই মারিনাই জং তৈ কেসা খেলমা নারকথাই মশবু বার বারমা নুকজাখা হিনকে তৈ গবান খে মারিথাই তামনি হিনমালে অবিক্রৈ জরি কেলাইয়ানি বাগৈ বুবার বারমানি সালচি বানি সিমি সাল নিচি সালনি বিশিঙ্গন মশো বুথাই থাইনানি চেঙ্গ বুথাই রাখা হিংকে খাগৈ সিনানি নাঙ্গ হাইকেসে তৈব বুবারনি বুথাই থাইমানি নুকজাগো হাইকে জং আশ্চর্যরা তাং ভিডিও মশকাই মানতেই কক থাইসা থাইনি খালাইখ্যা

তুমুং মেলেরিয়া ইয়ং মানজাখা হংকে সাক নাইনি রকনি ককনি বিশিংতুই দঙ্গি বিথিপ্রাই জানানি খাইদি নকনি নক গান্দিনি গানাগিনি সাফ সুতরা খাইতন্দি তৈতা বাথাগ্রদি হাকর চিকন চিকন রকন মুথুবুই খিবিদি তুই কেলেক তুমুং ন অংখা হংকে আজাগাও থামপুই এরো তৈ থামপুই এনোফিলিস হে থামপুই বুড়িবাই ওয়ার জাখা হংকে মেলেরিয়া বেমার অঙ্গো আশুকচরা তিনি সাক খামক্রাইনি কগো মেলেরিয়া বেমার নরগি কক থাইসা থাইনি খোনাবাই খেয়াল

Sha kilometer am chayo shanja dam dok tam phuni shimi ten din phungni dam dok tam majora tong kosong tong nai boro rok thang lai shok khai mani shaka kisa raida boxin jaka district magistrate ni shoma horta BNSS 2023 ni 163 nong dharanor gei o raida boxin ka 22nd June 2026 eba June tal ni shal nei chini shal mari jora adagimu bojak tong nai ফিয়া কেরং রাইদা মথাং নাই সামুঙ্গ গধাল জাক সিপাই সেঙ্করাক্তেই হাস্তে নাই মথাং বাহিনী বড়রক ধলাই ডিস্ট্রিক্ট নির পুলিশ সুপার ধলাই ডিস্ট্রিক্ট নির ডিএম বাই গোসিমুং লাইমান জাক বড় নাংকুকমা হাফাংনি সামুঙ্গ থেপাজাক হাফাংনি সামুং তাংনাই রক তেই দদর শাক নাইজাকনা নাঙ্গ অবহাই বড়রকনি শাকা অদাগিমুং টংলাক অদাগিমুং ন খানাইয়া বড়রকন বিএনএসএস 2023 নির 223 নং ধারানোর গেই মাজরা বেরজাকনাই হাইনহাই বড় রকনি লাংমাও টংকচাং তেই সাকাতি মুংন মুথাংনারকনা বাগেই সিপাইজলা ডিস্ট্রিক্টনি বিশালগড় তেই সোনামুড়া সাব ডিভিশননি ভারত বাংলাদেশ আরি নিশিমি বারা মিটার আমচায় হর দামচার তামফ্রু নিশিমি তেন দিন ফোং দাম বা তাম্মা জড়াও টংকসং টংনাই বড় রকনি থাংলাই সুখ্রাইনানি শাখা কিসা রায়দা বক্সিনকা বিএনএসএস 2023 নি 163 ধারানোর গেই সিপাইজলা ডিস্ট্রিক্টনি ডিএম ও রায়দা বক্সিনকা অদাগিমুং টংনাই 12th June 2026 eba June talni shal chini shalmari jora odagimungo sipai shankraktei haste naimothang bahini ni bororok police supartei SDM bai rejak shoygo simung laimanjak borok nangkokma hafangni samungot hepajak hafangni samung tangnai tei dodoro shak naijakna nangi tongkha obohai bororok omana khaimung raijani phataro tongnai hini sajakha অদাগিমুং খনাইয়া রকন বিএনএসএস 2023 নি 223 ধারানোর গেই মাজরা বেরজাকনাই আসে জোড়াচেন খনালাইকা কক ফুম রক তাবু খনালাইনাই সেবক বরকলামানি কক ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন নিব খাকতেই অনলাইন নি বিশিংতি ভারত তংশকনাই বড়রকনি থানি অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার গ্রুপ বি গ্যাজেটেড টেম্পোরারি আছুক থাই ডিপার্টমেন্ট নংখা ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স ডিরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজি নি বাকতেই কিসাসে বরকলাংজাকনাই অর এস টি তঙ্গ বেবাগৈ খরকসা এক সার্ভিসমেন নক হবৈ 68 এবা কাইদক চিচার কাই নুচি থাম ব্রেরকনি বাগৈ খাতিজা এস সি তঙ্গ বেবাগৈ 38 এবা থাম চিচার 13 এবা চি থাম ব্রেরকনি বাগৈ খাতিজা ই ওয়ার তঙ্গ বেবাগৈ 114 হরকনই এক সার্ভিসমেন নক হবই তেই 38 এবার থামচি চার বরৈ রকনি বাগৈ খাতিজাক হাইকে বেবাক ন হবই তালাংজাকনাই 220 কাইচুকু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নক হবই রংমারি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বি বিটেক কম্পিউটার সায়েন্স এবার ইনফরমেশন টেকনোলজি ও ব্যাচেলর ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ন তি AICTE UGC বাই গসিজাক ইনস্টিটিউটনি ব্যাচেলর খ্রাইজাক অংনানি নাংনাই মানমারি পে বেন্ড 3 পে স্কেল রাংরেম 10,230 নিসিমি 34,800 গ্রেড পে 4,800 লেভেল 13 ত্রিপুরা স্টেট পে মেট্রিক্স 2028 নরগৈ অনলাইন তি কয়লাই ইয়াফানানি পোর্টাল ফিয়কজাক টংনাই 12th মে 2026 নিশিমি 5th জুন 2026 শারিকনি দাম্বা তামই সতি থামচি জরা তেকেশা টংগ ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট নিব খাকতেই ভারত তংশুনাই বড় রকনি থানি অনলাইন নিবিশিংতে অবব সুপুংজাকনানি বাগৈ সাকলাই জাকা আচুক থাইনি মুং রকংখা ফরেস্টার অর টংগ এস সি রকনি বাগৈ বেবাগৈ কাই ব্রৈজি ব্রৈ এবার 44 এক সার্ভিসমেন তেই কাইচি বা ব্রী রকনি আচুক থাইন খবৈ এস সি রকনি টঙ্গ 21 এবার কাই নিচিসা ব্রী রকনি কাইসনি খাতিজাক আচুক থাইন খবৈ ই ওয়ার রকনি টঙ্গ বেবাগৈ 39 এবার কাই থামচি চুকু এক সার্ভিসমেন তেই ব্রী রকনি বাগৈ খাতিজাক কাইচি থাম ন খবৈ হাইকে বেবাগৈ ফরেস্টার রাজুক থাইনি বাগে খাতিজা সারা ব্রৈ
তেই কেসা আছুক থাই টঙ্গ ফরেস্ট গার্ড ওর টঙ্গ এস টি রকি বাকি কাজ।

0: dokji dok eba 66 ek serviceman kaisa tei brirokni bagai khatijak kai niji nei achuk thaino khobui sc kai niji sa brirokni bagai khatijak kaisni nokhobui e waro tongo bebagai kai charchi eba 80 kaini ek serviceman tei 27 eba kai niji sni brirokni bagai khatijak no khobui haike bebagai forest guard tongo bukcha achuk thai sara dokchi sni eba 167 online tei koilai yakhanani sal changi rijakha tei paithak sal tongnai 31st may 2026 sarikni damba tamui soti thamchi jora seimung am jokmungni sal physical test ri sal thai tei jora admit card download khainani sal physical test ri am jokmungni jora thai ulo saklai jaknai hini sajakha advertisement norogei tei obobai korongjak kubun কথম স্রাই স্রাই খে সাইমান্না নিবাগই ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট নি অফিসিয়াল ওয়েবসাইট নাইনা নিবাগই সাজাকা ওয়েবসাইট ইনকা https://forestrecruitment.tripura.gov.in তে কেশা হংকা এবাতে কেশা হংকে https://forest.tripura.gov.in খনাবাইকা সেবক বরক লাগমানি ক
1: তাবু খাবাইদি তিনি নকপার্তিপারনি ককতমা আগুলি বীরখং খলাতে গানা কিনে আমসাইনি নকপার্তিপারনি ককতমা ও সাকলাই জাখা নখা চুমুই গানাং তমনাই ফেরাং ককি ওয়াতে ভাই পানমানো জাগা জাগা আমচাইও তুংকুকমানি মারিও তুংসা মারিও নুকজাগানো 35 ডিগ্রি সেলসিয়াস তেই তুংখলাই মারিও নুকজাগানো 24 ডিগ্রি সেলসিয়াস নবারো তুই হকুনি মারি সাকাও নুকজাগানো 60% তেই খামাও নুকজাগানো 20% হজাকমঙ্গ ওয়েস্ট ডিস্ট্রিক্ট খোয়াই সিপাহীজলা গুমতি তেই সাউথ ডিস্ট্রিক্টও ফেরাংকি ওয়াতেই ফাই পানো মানো আপনি পাকি হজাক তংনানি পাকি ও আমচাইনি লুকুরকন ককমঙ্কাংশও খুচার জাক্ষা আসুক জরা খানা পাইখ্যা তিনি নক পার্তি পার্নি ককতমা
0: আও তিনি হায়ুংনি খরাং পান্ডা আসক্তই ন তিনি অ পান্ডানো সংসাখা তাই কম থিঙ্কা আং সীমা
1: তাই আং উষা দেব বর্মা
0: যত নন সালকা হামনা থাকবাই তো ভাইদি চাই থাকো রেচাবমুং খালায় তিনি রেচাবমুঙ্গ খরাং রিমান উষা দেব বর্মা

শোলে কর্পোরেট অনুষ্ঠান হায় অগ্নি খরা, এটি আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী বিলোনিয়া, এখন জানিয়ে রাখছি আমাদের আজকের পরবর্তী সময়ে কি কি অনুষ্ঠান রয়েছে সেই সম্পর্কে। একটু পরেই অর্থাৎ সকাল 7টায় পরিবেশিত হবে আমাদের প্রাত্যহিক তথ্য সম্বলিত পরিবেশনা আজ সকালে। 7:45 গীতালি অনুষ্ঠানে প্রচারিত হবে রবীন্দ্রসঙ্গীত, আজকের শিল্পী পার্থ মজুমদার। 8:15 রয়েছে যা দেখলাম এ জীবনে, আজ শুনতে পাবেন ক্ষিতিশচন্দ্র মজুমদার, অবসরপ্রাপ্ত শিক্ষক, বৈদ্যটিলা বিলুনিয়া, ওনার বক্তব্য। এবং এর পরপরই থাকবে গানের ভবনে অনুষ্ঠানে বাংলা আধুনিক গান। 9:05 শুনতে পাবেন গানে গানে অনুষ্ঠানে আপনাদেরই পছন্দের বিভিন্ন হিন্দি ছায়াছবির গান। 10:05 নিবেদিত হবে দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশ বন্দনা, শুনতে পাবেন বিভিন্ন শিল্পীর পরিবেশনায়। 16 অনুষ্ঠানে প্রচারিত হবে বাংলা আধুনিক গান, আসলে আজকের শিল্পী শ্রেয়া ঘোষাল, প্রচারের সময় সকাল 10:30। এরপর 11:05 থেকে আপনারা শুনতে পাবেন এফএম পর্যন্ত প্রচারিত কর্পোরেট অনুষ্ঠান, এটি আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। দুপুর 2:15 থাকছে আমার চোখে আকাশবাণী, এবং এরপরেই শুনতে পাবেন সুরভি অনুষ্ঠানে আধুনিক গান। 2:30 থাকবে আমি নারী, মহিলাদের জন্য নির্ধারিত এই অনুষ্ঠানে আজ থাকছে মহিলা মজলিশ, আজ কথা হবে বিলোনিয়ার বন্ধুদের সঙ্গে। বিকেল 3:05 থেকে আপনারা শুনতে পাবেন বিবিধ ভারতীর পরিবেশিত অনুষ্ঠান, আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সন্ধে 5:10 যথারীতি থাকছে পূর্বদিনের হিন্দি ছায়াছবির গান অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। লোকসঙ্গীত, এই অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন শিল্পীর পরিবেশনায় লোকগীতি, পরিবেশিত হবে সন্ধে 5:45। 6টাতে রয়েছে কর্পোরেট অনুষ্ঠান, এতে আজ প্রথমে থাকবে কর্পোরেট নাটিকা পোহর, রচনায় থাকবেন রোমা দেববর্মা, এবং এর পরপরই কর্পোরেট আধুনিক গান। সন্ধে 6:30 কৃষক বন্ধুর জন্য আমাদের নিয়মিত অনুষ্ঠান খেতে খাবারে। 7:05 আমাদের নির্ধারিত অনুষ্ঠান এ মাসের বাচিক শিল্পী, এতে আজ আপনারা শুনতে পাবেন রজয়িতা দে, ওনার পরিবেশনা। রাত 8:00 থাকবে ফোন ইন লাইভ টক শো, রবিবারের 8:00, চলবে রাত 9:00 পর্যন্ত, এবং 9:00 থাকছে বাংলায় নাটক চেতনা, রচনা কিরণ মিত্র, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। নাটকের পরপরই শুনতে পাবেন বাংলা আধুনিক গান। রাত 10:00 রয়েছে প্রবীণ নাগরিকদের জন্য আমাদের নির্ধারিত অনুষ্ঠান হারানদিনের গান। 10:30 আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। এছাড়াও নির্ধারিত সময়ে আকাশবাণীর দিল্লি, কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত বিভিন্ন সংবাদসমূহ আপনাদেরকে

গানটা রেডি করে শোনাবো। জানিয়ে দিলাম আজকের পরবর্তী সময়ের অনুষ্ঠান সূচি। আকাশবাণী বিলোনিয়া, এখন পরিবেশিত হচ্ছে আমাদের প্রাথমিক তথ্য নির্ভর অনুষ্ঠান আজ সকালে।

নমস্কার, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রতিদিনের মতো আজকের এই মিষ্টি সকালবেলায় আপনাদের সকলকে একগুচ্ছ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের প্রাত্যহিক তথ্য নির্ভর অনুষ্ঠান আজ সকালে। যথারীতি আজকের আজ সকালে অনুষ্ঠানের শুরুতেও আমরা অতীত ইতিহাসের ঘটনাপঞ্জি থেকে জেনে নেব যে আজকের এই দিনে অতীতে কি কি উল্লেখযোগ্য ঘটনাসমূহ ঘটে গিয়েছিল। 1829 খ্রিস্টাব্দের আজকের এই 10ই মে তারিখে নীলরতন হাওলাদারের সম্পাদনায় বাংলা, ইংরেজি এবং ফরাসি ভাষায় বঙ্গদূত পত্রিকার প্রকাশ শুরু হয়েছিল। ভারতের উত্তরপ্রদেশের মেরাটে সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল, সালটা ছিল 1857। 1869 খ্রিস্টাব্দের এই দিনেই প্রথম মার্কিন আন্তঃমহাদেশীয় রেলপথের কাজ শেষ হয়েছিল। আবার আজকের এই দিনে 1871 সালে জার্মান এবং ফ্রান্সের মধ্যে ফ্রাঙ্কফুর্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 1905 খ্রিস্টাব্দের এদিনেই কণ্ঠশিল্পী পঙ্কজ কুমার মল্লিকের জন্ম হয়েছিল। ব্যাপক বোমাবর্ষণের ফলে লন্ডনের হাউস অব কমন্সে ধ্বংস হয়েছিল 1941 খ্রিস্টাব্দের এই দিনে। 1981 খ্রিস্টাব্দের আজকের তারিখেই বোম্বাইয়ে ভারতের প্রথম রাত্রিকালীন ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। আবার 1985 সালের আজকের দিনেই সাহিত্যিক এবং সমালোচক প্রবোধনাথ শিশিরের জীবনাবসান হয়েছিল। তো বন্ধুরা, অতীত ইতিহাসের ঘটনাপঞ্জি থেকে এতক্ষণ আমরা জেনে নিলাম আজকের এই 10ই মে তারিখে অতীতে কী কী উল্লেখযোগ্য ঘটনাসমূহ ঘটে গিয়েছিল, তার মধ্য থেকে কিছু উল্লেখযোগ্য ঘটনা। এবারে এই সপ্তাহের যোগাসন, আর আমাদের আজকের অর্থাৎ এই সপ্তাহের যে যোগাসনের বিষয়ে আমরা বলবো সেটা হচ্ছে সর্বাঙ্গাসন। প্রথমে বলছি যে কেন এটার নাম সর্বাঙ্গাসন রাখা হয়েছে। আসলে শারীরিক এবং মানসিক এই দুটো দিক থেকেই এটি শরীরের প্রভূত পরিমাণে উন্নতি সাধন করে থাকে, সেটা তো রয়েছেই। তার পাশাপাশি আমাদের শরীরের প্রায় সব অঙ্গের জন্যে উপকারী বলেই এই আসনের নামকরণ করা হয়েছে সর্বাঙ্গাসন। আসুন, কী কী উপকারিতা আমরা এই আসনের মধ্য দিয়ে পেতে পারি সে সম্পর্কে জেনে নিই। প্রথমেই পেটের সমস্যার সমাধান, যেমন বদহজম, অজীর্ণ এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। দ্বিতীয়ত, থাইরয়েড এবং স্নায়ু, থাইরয়েড গ্রন্থিকে সক্রিয় করে এবং স্নায়ুমণ্ডলীকে সতেজ রাখে। তৃতীয়ত, মেরুদণ্ড এবং সঞ্চালনা, মেরুদণ্ডকে সচল এবং নমনীয় রাখে এবং সেই সাথে শরীরের সর্বাংশে রক্ত সঞ্চালন ব্যবস্থার প্রভূত উন্নতি করে থাকে। চতুর্থত, হরমোন এবং মন, অকাল পার্থক্য রোধ করে, যৌবন ধরে রাখতে সাহায্য করে এবং সেই সাথে মানসিক প্রশান্তিও আনে। স্বাভাবিক হরমোন নিয়ন্ত্রণেও এটি গুরুত্বপূর্ণভাবে সহায়তা করে থাকে। তবে যারা বেশি উচ্চ রক্তচাপে ভুগছেন অথবা গর্ভাবস্থা, মাসিক চলাকালীন
বা ঘাড়ে কোনো গুরুতর জটিলতা বা ব্যথা অনুভূত করছেন, তাহলে এই আসনটি এড়িয়ে যাওয়াই ভালো। জেনে নিই যে কিভাবে এই আসন করতে হবে। প্রথমত, চিত হয়ে শুয়ে হাত দুপাশে রাখুন, শ্বাস নিতে নিতে দুই পা ওপরে তুলুন, ধীরে ধীরে শ্বাস ছাড়বেন এবং শ্বাস প্রশ্বাস তারপর স্বাভাবিক রাখুন। দুহাতের করতল দিয়ে কোমরের উপরের অংশ ধরুন যেন আপনার পা দুটি সোজা থাকে। এই সময় চিবুক বুকের সঙ্গে ঠেকে থাকবে। এভাবে এক মিনিটের জন্য অবস্থান করুন এবং ধীরে ধীরে সময় বাড়িয়ে সর্বোচ্চ 5 মিনিট পর্যন্ত করতে পারেন। আর এই যে পুরো প্রক্রিয়াটি এই সর্বাঙ্গাসনের, সেটি আপনারা 4 থেকে 5 বার এই আসনটি প্রতিদিন পুনরাবৃত্তি করুন। তাহলে এই যে উপকারিতার কথাগুলো আমি এতক্ষণ আপনাদেরকে বললাম, সেটা অনেকাংশে আপনারা পাবেন। তো এই তো গেল যোগাসন সম্পর্কে। তার পাশাপাশি যোগাসন তো আমরা করবই, কিন্তু তার পাশাপাশি আমাদের যে দৈনন্দিন জীবনযাত্রা, সেটাও কিন্তু আমাদের ঠিক রাখতে হবে বা বজায় রাখতে হবে। আর তার জন্যেই আজকের স্বাস্থ্যবার্তায় আমরা রেখেছি একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে কিভাবে চললে আমাদের শরীরকে আমরা সতেজ এবং চনমনে রাখতে পারব এবং শরীরে বয়সের ছাপ অনেকটা পরে আসতে বাধ্য হবে। আসলে বন্ধুরা, বয়স বাড়বে সেটা তো প্রাকৃতিক নিয়মেই চলবে, কিন্তু যদি নির্দিষ্ট সময়ের অর্থাৎ নির্দিষ্ট বয়সের আগে আমাদের চেহারায় বা মনে কোনোভাবে বয়সের ছাপ ফুটে ওঠে অথবা ক্লান্তি এসে যায়, তাহলেই কিন্তু সমস্যা কাজের ক্ষেত্রে এবং চলাফেরার ক্ষেত্রে, মানে সর্বাঙ্গীন ক্ষেত্রে সেটা বাধা সৃষ্টি করে। আর এটা হয় আমাদের কিছু পদভ্যাস বা দৈনন্দিন জীবনযাত্রার ত্রুটি বিচ্ছুতির ফলে। তো বর্তমানে আমাদের জীবনযাত্রা মানে দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, এত রকম টেনশান বা সমস্যার মধ্য দিয়ে আমরা যাচ্ছি যে অনেক কম বয়সেই আমাদের মধ্যে বয়সের ছাপ দেখা দিচ্ছে। বিশেষজ্ঞদের কথায় আগেকার দিনে মানুষের জীবন এতটা জটিল ছিল না, তাই এত দ্রুত বার্ধক্য আসতো না। তবে এখনকার দিনে জীবনে এমন কিছু সমস্যা জড়িয়ে গিয়েছে যে মানুষ দ্রুত জীবনের শেষ দিকে অর্থাৎ শায়ান্নে পৌঁছে যাচ্ছেন। এখনকার দিনে

আমরা জাঙ্ক ফুডের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছি, আর সেটাই অন্যতম প্রধান কারণ। যেমন আমরা যেখানে সেখানে ঘর থেকে বেরিয়ে রাস্তায় ঘাটে বা যেখানেই হোক, আমরা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে বা হোটেলে গিয়ে তেল ঝাল মশলাযুক্ত খাবার কোনো চিন্তা ভাবনা না করেই দ্বিধাহীনভাবেই খেয়ে চলেছি, যেটা আমাদের শরীরের পক্ষে একেবারেই উচিত নয়। শরীর কিন্তু সেটা চাইছে না, কিন্তু তারপরেও আমরা সেটা জোর করে আমাদের শরীরে দিচ্ছি, আর সেখান থেকেই শুরু বিপত্তি, বিগড়ে যাচ্ছে আমাদের শরীর। বিভিন্ন গবেষণা বলছে যে এই ধরনের খাবারগুলি দ্রুত বয়স বাড়িয়ে দিচ্ছে, চুল পাকছে, ত্বক হয়ে যাচ্ছে আলগা, আমাদের যে স্নায়ুমণ্ডলী সেটার যে সঞ্চালন ক্ষমতা, রক্ত সঞ্চালন ক্ষমতা, সেটা দিন দিন ঢিলে হয়ে যাচ্ছে, আর এর ফলেই আসছে আরও বিভিন্ন সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, আর সেখান থেকে শুরু আরও প্রচুর রোগ। তাই বন্ধুরা, সময় থাকতেই আমাদের সকলকে কিন্তু সচেতন হতে হবে। এক্ষেত্রে সমস্যা দূর করতে চাইলে ফল শাকসবজি অবশ্যই খেতে হবে। মনে রাখবেন, সবচেয়ে ভালো হয় যদি আমরা প্রতিবেলার খাওয়ার শুরুতেই প্রায় খাওয়ার থালার অর্ধেকটা আমরা বিভিন্ন ধরনের স্যালাড শাকসবজি দিয়ে আমরা খেয়ে নিই বা খেতে পারি, যেমন টমেটো, শসা, গাজর, তারপর ঢেঁড়স, বিভিন্ন ধরনের শাকসবজি দিয়ে যদি আমরা অর্ধেকটা তারা খেতে পারি এবং তারপরেই মাছ মাংস অর্থাৎ প্রোটিন জাতীয় খাদ্য এবং তারপর যে কার্বোহাইড্রেট বা শর্করা রয়েছে সেটা আমরা খেয়ে নিতে পারি, তাহলে আমাদের খাওয়ার যে একটা ধরন সেটা পরিপূর্ণতা আসবে। তার সাথে তো থাকবেই অন্যান্য, যেমন দুধ, সুষম খাদ্য রয়েছে, সেটা তো আমরা খাবই। তো আজকাল আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো আনন্দানুষ্ঠানেই মিষ্টি খাওয়ার প্রচলন রয়েছে, এবং আমরা প্রায় প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠানে আমাদের যাওয়া হয়, সেখানে আমরা কোনো দ্বিধাহীনভাবেই আমরা খেয়ে ফেলছি, এটাও কিন্তু অন্যতম একটা কারণ। মাঝে মাঝে হয়তোবা আমরা খেলেও, কিন্তু নিয়মিতভাবে কিন্তু এই খাবার কোনোভাবেই খাওয়া চলবে না, তাহলেই সমস্যা। তাই সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে সচেতনতা, প্রথমত খাওয়া দাওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণে জল পান করতে হবে, যাতে শরীরে কোনো অবস্থাতেই জলের অভাব না ঘটে, কারণ এর থেকেই দ্রুত বয়স বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি ধূমপান এবং মদ্যপান অভ্যাস, এটা তো একেবারেই ক্ষতিকারক। যদি এই অভ্যাস আজকে থেকে আপনি দূর করতে না পারেন, তাহলে কিন্তু বয়স বাড়ার সমস্যা থেকে কোনো ঔষধ বা কোনো চিকিৎসক কেউই আপনাকে রক্ষা করতে পারবে না, এবং এই নেশা থেকে ধীরে ধীরে আপনার শরীরে ডেকে আনতে পারে ক্যান্সারের মতো মারণ রোগ। পাশাপাশি আমরা অনেকেই আজকাল মোবাইলের প্রতি বা কম্পিউটারের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছি যে মোবাইল না হলে যেন আমার জীবনটাই ব্যর্থ, প্রয়োজন ছাড়া কোনোভাবেই আপনার মোবাইল বেশি ব্যবহার করবেন না। আপনার শরীরে নানা রোগ অলক্ষে বাসা বেঁধে থাকতে পারে, বুঝতেই পারবেন না, কিন্তু যখন আপনি বুঝতে পারবেন যে সেই রোগটা মানে আমাদের রিপোর্টে বা পরীক্ষায় ধরা পড়বে, ততদিনে কিন্তু সেই রোগটা অনেক দূরে গিয়ে গেছে এবং হয়তোবা সেটা চিকিৎসার বাইরেও চলে যেতে পারে, কিচ্ছু করার থাকবে না। তা কাজেই সময় থাকতে আপনারা প্রত্যেকেই সচেতন হন, সঠিকভাবে নজরদারি করুন, এবং প্রতি বছর আমাদের যে স্বাস্থ্যের রুটিন মাফিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলো রয়েছে লিপিড প্রোফাইল সহ, সেগুলো আপনারা নিয়মিতভাবে

পরীক্ষা করান, তাহলে অবশ্যই আপনারা সুস্থ থাকতে পারবেন। তো বন্ধুরা, আজকের স্বাস্থ্যবার্তায় এতক্ষণ আপনারা জানলেন যে কীভাবে নিজেদের শরীরকে আপনারা সুস্থ সবল রাখবেন এবং বয়সের ছাপকে দূরে ঠেলে রাখতে পারবেন সে নিয়েই। আসুন এবারে আমরা শুনি একটি রবীন্দ্রসঙ্গীত। আসলে আজকের শিল্পী ইন্দ্রাণী সেন।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন ইন্দ্রাণী সেন। একটি ঘোষণা, দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া এবং শাব্রুম মহকুমাধীন ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্ত এলাকায় চোরাচালান, অসামাজিক বিভিন্ন কার্যকলাপ, সর্বসাধারণের যান প্রাণ ধন সম্পদ রক্ষা এবং শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্যে জেলার জেলাশাসক এবং সভাহর্তা সীমান্ত এলাকার 500 মিটারের মধ্যে রাত 8টা থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত ভারতীয় ন্যায় সংহিতার

163/2023 এই আইন জারি করেছেন। এই আদেশ মূলে বলা হয়েছে, এ সময়ে ওইসব এলাকায় বিনা অনুমতিতে চারজনের বেশি লোকের জমায়েত এবং চলাচল করা যাবে না। অনুমতি ছাড়া কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। কোনো ধরনের অস্ত্রশস্ত্র, দা, লাঠি ইত্যাদি বহন করতে পারবে না। গবাদি পশুর অবাধ বিচরণ এবং পরিবহন করা যাবে না। ওই সব এলাকার বাজারহাট এবং দোকানগুলিতে অতিরিক্ত পণ্যদ্রব্য মজুত করা যাবে না এবং রাত 8টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত বাজারহাট এবং দোকান খোলা যাবে না। আইন অমান্যকারী ভারতীয় ন্যায় সংহিতার 223/2023 অনুযায়ী অভিযুক্ত হবেন। এই আইন বলবৎ থাকবে আগামী 6 জুন 2026 ইংরেজি পর্যন্ত। আমরা চলে এসেছি আজকের আর সকালে অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে। তো যেতে যেতে দেশ বিদেশের কিছু খবরাখবর। শপথ নিয়েই কাজে নেমে পড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্ব নিয়ে তার প্রথম বৈঠকে নির্দেশ, রাজ্যের মানুষের যেন কোনো সমস্যা না হয়, চলমান প্রকল্পগুলি যেন থমকে না যায়, এরকমই একগুচ্ছ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল ময়দান এলাকার একটি টেন্টে তার প্রথম বৈঠক সেরে নিয়েছেন। মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে সব দপ্তর, কারণ এখনও দপ্তর বন্টন হয়নি। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে ওই বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, ডিজি ছিলেন এই বৈঠকে। সূত্রের খবর, আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রের যেসব প্রকল্পগুলি রয়েছে সেগুলি যাতে দ্রুত চালু করা যায় সে নিয়েই সচেষ্ট হচ্ছে এবং এ সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে। ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ অর্থাৎ সিডিএস হচ্ছেন NS রাজা সুব্রমণি। তিনি স্থলাভিষিক্ত হচ্ছেন জেনারেল অনিল চৌহানের জায়গায়। অনিল চৌহান আগামী 30 মে তার কার্যকালের মেয়াদ পূরণ করতে যাচ্ছেন। এই মুহূর্তে অনিল চৌহানই দেশের সেনা সর্বাধিনায়কের পদে রয়েছেন। সুব্রমণি সেনা সর্বাধিনায়ক হওয়ার পর স্থল, নৌ এবং বায়ুসেনার প্রধান হিসাবে কাজ করবেন, যিনি বর্তমানে জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাঁচ দিনের গভর্নরের সঙ্গে চার দফা বৈঠক এবং সম্ভাব্য মিত্রদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর অবশেষে তামিলনাড়ুতে বিজয় থালাপতি অধ্যায়ের চূড়ান্ত পরিণতি সামনে এল। অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয় 2 বছর আগে টিভিকে গঠন করেছিলেন এবং এই দলটি প্রথম নির্বাচনী লড়াই জয় এনে দেন। লোকভবনের এক বিবৃতিতে বলা হয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ 10 মে সকাল 10টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে। বিবৃতিতে আরও জানানো হয় যে আগামী বুধবারের মধ্যেই বিজয়কে বিধানসভায় আস্থা ভোটে অংশ নিতে হবে। 5 দিন গভর্নরের সঙ্গে চার দফা বৈঠক এবং সেই মিত্রদের সঙ্গে আলোচনার পর অবশেষে বিজয় থালাপতি, ওনার যে সম্ভাব্য সংখ্যাগরিষ্ঠতা সেটা জোগাড় করতে পেরেছেন বলে রাজ্যপালের কাছে সেটা অনুরোধ জানিয়েছেন এবং তারপরেই গভর্নর সেই নির্দেশ দিয়েছেন এবং সেই হিসেবে আজ সকাল 10টায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। তো বন্ধুরা, আমাদের আজকের রাষ্ট্রকাল অনুষ্ঠানের নির্ধারিত সময় এখানেই শেষ হয়ে এসেছে, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আবার কথা হবে কাল সকালে। প্রত্যেকেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। নমস্কার। আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে আপনারা শুনতে পাবেন প্রথমে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে

সি জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। আগামী 13 মে তার শপথ গ্রহণ। পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে গতকালই শপথ নিয়েছেন। কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রক, দপ্তর ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক ও আউটসোর্সড কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে বড়সড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে। ইরানের তেলবাহী জাহাজ ও বাণিজ্যিক জাহাজে কোনো ধরনের হামলা হলে ওই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলির উপর তীব্র জবাবি অভিযান চালানো হবে বলে আইআরজিসির নৌবাহিনী সতর্ক করে দিয়েছে। আইপিএল ক্রিকেটে গুজরাট টাইটান্স 77 রানে রাজস্থান রয়্যালসকে গতকাল পরাজিত করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। সকাল 11টা নাগাদ প্রধানমন্ত্রী বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং এর 45তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং একই সঙ্গে আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারে নবনির্মিত ধ্যান মন্দিরের উদ্বোধন করবেন। এই উপলক্ষে শ্রী মোদী জনসভায় ভাষণও দেবেন। এরপর প্রধানমন্ত্রী হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হবেন এবং বিকেল 3টে নাগাদ হায়দ্রাবাদে প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। হায়দ্রাবাদ পানাজি ইকোনমিক করিডোরের অন্তর্গত গুড়েবেল্লুর থেকে মাহবুবনগর পর্যন্ত জাতীয় মহাসড়ক NH-167 এর 4 লেনে পরিণত করার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 3,175 কোটি টাকার বেশি। প্রধানমন্ত্রী ওয়ারঙ্গলে পিএম মিত্র যোজনার অধীনে গড়ে তোলা পিএম মিত্র পার্কের উদ্বোধন করবেন, যা কাকাতিয়া মেগা টেক্সটাইল পার্ক নামেও পরিচিত। ভারতের স্বাস্থ্যসেবা পরিকাঠামোর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে শ্রী মোদী হায়দ্রাবাদে অবস্থিত সিন্ধু হাসপাতাল, একটি অত্যাধুনিক মূলত ক্যান্সার চিকিৎসার জন্য নির্ধারিত এবং মাল্টি সুপার স্পেশালিটি অলাভজনক প্রতিষ্ঠান দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করবেন। চেন্নাইতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন টিভিকে প্রধান সি জোসেফ বিজয়। আজ সকাল 10টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। বিজয়ের পাশাপাশি টিভিকের আরও 9 জন মন্ত্রীর শপথ গ্রহণের কথা রয়েছে। 234 সদস্য বিশিষ্ট বিধানসভায় 120 জন বিধায়কের সমর্থন নিশ্চিত করার পর তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার বিজয়কে চিফ মিনিস্টার ডেজিগনেট হিসেবে নিয়োগ করেছেন। ভিসিকে এবং IUML, যাদের প্রত্যেকের 2 জন করে বিধায়ক রয়েছেন, সেই দলগুলির পক্ষ থেকে সমর্থনের চিঠি পেশ করার পরেই বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করার বিষয়টি স্থির হয়। লোকভবনের একটি প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যপাল বিজয়কে রাজ্যে নতুন সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। রাজ্যপাল তাকে 13 মে বা তার পূর্বে বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হওয়ারও নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। এরপরই পুদুচেরির উপরাজ্যপাল কে কৈলাসনাথন নতুন সরকার গঠনের জন্য রঙ্গস্বামীকে আমন্ত্রণ জানান। আগামী 13 মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন এন রঙ্গস্বামী। এর ফলে পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন তিনি। বিধানসভা নির্বাচনে AINRC নেতৃত্বাধীন NDA জোটের জয়ের পরই তার সরকার গঠনের পথ আরও সহজ হয়ে যায়। রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সাক্ষী হিসেবে গতকাল পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বহু বিশিষ্ট ব্যক্তির উজ্জ্বল উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল RN রবি নন্দীগ্রাম ও ভবানীপুর 2 আসনে জয়ী শুভেন্দু অধিকারীকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান।

0: তারই সঙ্গে একে একে মন্ত্রী হিসেবে আরো 5 বিজেপি বিধায়ক মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন। খড়গপুরের সদরের দিলীপ ঘোষ, বাঁকুড়ার রানীবাঁধের ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তর থেকে অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীথ প্রামাণিক শপথ গ্রহণ করেন। মহিলা সদস্য হিসেবে শপথ নেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের অগ্নিমিত্রা পাল। যদিও এখনও পর্যন্ত মন্ত্রীদের দপ্তর বন্টন করা হয়নি। তৃণমূল কংগ্রেস বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত করেছে। ধনেকালীর বিধায়ক অসীমা পাত্র এবং চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে দলের পক্ষ থেকে এক বিবৃতিতে ঘোষণা করা হয়েছে। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরহাদ হাকিমকে বিধানসভার মুখ্য সচেতক হিসেবে নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সন্ধ্যায় নবান্নতে রাজ্যের বরিষ্ঠ পুলিশ আধিকারিকদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি বৈঠক করবেন বলে জানা গেছে। সমস্ত জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার, বরিষ্ঠ রেল পুলিশ আধিকারিক, ডিআইজি, আইজি, এডিজি এবং স্পেশালাইজড পুলিশ ইউনিটগুলির প্রধানদের এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআরের ও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ডক্টর সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার অতিরিক্ত জেলাশাসক শান্তনু বালাকে মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি বা ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকার। রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পরেই প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল হচ্ছে। কেরালায় সরকার গঠন এবং নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে গতকাল নতুন দিল্লিতে কংগ্রেস দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক অনুষ্ঠিত হয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তার বাসভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কেরালার দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপা দাশমুন্সি, সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল সহ কেরালার বরিষ্ঠ নেতা রমেশ চন্নিথালা এবং ভিডি সতীশন ওই বৈঠকে হাজির ছিলেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী কেরালার নতুন মুখ্যমন্ত্রীর বিষয়ে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, দপ্তর এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক ও আউটসোর্সড কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে বড়সড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে সরকারি কাজের বরাত বা কন্ট্রাক্ট পাওয়ার ক্ষেত্রে শ্রম আইন যথাযথভাবে পালনকে সরাসরি শর্ত হিসেবে যুক্ত করা হচ্ছে। এই নতুন ব্যবস্থার মূল লক্ষ্য হল কর্মীদের বেতন প্রদানে অহেতুক দেরি বন্ধ এবং তাদের সামাজিক সুরক্ষার টাকা যথাসময়ে নিশ্চিত করা। সরকারি নির্দেশিকায় বেতনের জন্য কঠোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। মাসিক বেতন পরবর্তী মাসের 7 তারিখের মধ্যে এবং দৈনিক মজুরি শিফট শেষ হওয়ার পরেই মিটিয়ে দিতে হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বাড়ার আশঙ্কার মধ্যেই কড়া বার্তা দিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী। তাদের দাবি, ইরানের তেলবাহী জাহাজ বা বাণিজ্যিক জাহাজের উপর যে কোনো হামলার জবাবে মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজকে নিশানা করে পাল্টা অভিযান চালানো হবে। হরমুজ প্রণালীর ভিতরে ও সংলগ্ন এলাকায় ইরানি ও মার্কিন বাহিনীর মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের পর সামাজিক মাধ্যমে এই হুঁশিয়ারি দেওয়া হয়। অন্য একটি পোস্টে ইরানি নৌবাহিনী দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন এর মধ্যেই অঞ্চলে থাকা মার্কিন লক্ষ্যবস্তু ও নৌযানগুলিকে নিশানা করেছে এবং শুধু গুলি চালানোর নির্দেশের অপেক্ষায় রয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের ভূখণ্ডে যৌথ হামলার পর থেকেই হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ আরও কড়া করেছে তেহরান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসারের সঙ্গে সেদেশের নেলসন দ্বীপ পরিদর্শন করেন। নেলসন দ্বীপই হল সেই স্থান যেখানে ত্রিনিদাদ ও টোবাগোর মাটিতে প্রথম পা রেখেছিলেন ভারতীয় চুক্তিবদ্ধ শ্রমিক বা গিরমিটিয়ারা। নেলসন দ্বীপে একটি কুইক ইম্প্যাক্ট প্রজেক্টের কাজে প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসারের সঙ্গে যোগ দেন ডক্টর জয়শঙ্কর।
1: India has traditionally had very warm and friendly relations with Trinidad and Tobago, and these ties have been underpinned by shared history, our struggle against colonialism, and by our very special bonds of cricket. The people of our two countries share so much in common, whether we talk of clothing and sports or food habits and traditions.
0: মার্কিন যুক্তরাষ্ট্রে মায়ামির কাছে এক প্রমোদতরীতে বিস্ফোরণে আহত 11 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ফ্লোরিডার পর্যটন কেন্দ্র হাউলোভার স্যান্ডবারের কাছে প্রমোদতরীতে এই বিস্ফোরণ ঘটলে বেশ কয়েকজন আহত হন। কি কারণে বিস্ফোরণ ঘটল তা জানতে এর মধ্যেই তদন্ত শুরু করেছে ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিশন। আইপিএল ক্রিকেটে গতরাতে জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে গুজরাট টাইটান্স 77 রানে রাজস্থান রয়্যালসকে

পরাজিত করেছে। রাজস্থান রয়্যালস জয়ের জন্য 230 রানের লক্ষ্যমাত্রা তাড়া করে 16 ওভার 3 বলে মাত্র 155 রান সংগ্রহ করতে সক্ষম হয়। এর আগে টসে জিতে রাজস্থান দল বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স 20 ওভারে 4 উইকেট হারিয়ে 229 রান তোলে। আইপিএল ক্রিকেটে আজকের প্রথম ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বিকেল 3:30 চেন্নাই সুপার কিংস এবং লখনৌ সুপার জায়ান্টস মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। খেলা শুরু সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। হায়দ্রাবাদে তার প্রায় 9,400 কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার কর্মসূচি রয়েছে। চেন্নাইতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। রাজ্য নির্বাচন কমিশন এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। নির্বাচন কমিশন গতকাল ভিলেজ কমিটিগুলোর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে আগামীকাল 11 মে। খসড়া তালিকার ওপর দাবি ও আপত্তি গ্রহণ করা হবে আগামী 15 মে পর্যন্ত। দাবি ও আপত্তির নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 16 মে। ভিলেজ কমিটিগুলোর ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 18 মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএ সরকারের 11 বছর আগে শুরু করা পিএম জীবনজ্যোতি বীমা যোজনা, পিএম সুরক্ষা বীমা যোজনা এবং অটল পেনশন যোজনার মতো গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা ও পেনশন স্কিমগুলোর প্রভাব তুলে ধরেছেন। তিনি বলেন, এই উদ্যোগগুলো দেশবাসীর জন্য মর্যাদা, নিশ্চয়তা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের অঙ্গীকারকে প্রতিফলিত করছে। গতকাল সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, পিএম জীবনজ্যোতি বীমা যোজনা এবং পিএম সুরক্ষা বীমা যোজনা সাধারণ মানুষের জীবনের উপর ইতিবাচক প্রভাব ফেলেছে এবং দেশে সামাজিক নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করেছে। অটল পেনশন যোজনার সুবিধাগুলোর উল্লেখ করে শ্রী মোদী বলেন, এই যোজনাটি দেশবাসীকে তাঁদের বার্ধক্যকালে আরও সুরক্ষিত জীবনযাপনে সক্ষম করেছে এবং এটি সরকারের সামাজিক নিরাপত্তা সহজলভ্য ও অন্তর্ভুক্তমূলক করার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনার আওতায় মহিলাদের অংশগ্রহণ এবং প্রাপ্ত সুবিধা বৃদ্ধির বিষয়েও সন্তোষ প্রকাশ করেন এবং এই প্রকল্পের সাফল্যে নারী শক্তির অবদানের উপর জোর দেন। কেন্দ্রীয় সরকার জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2025-এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে, যেখানে সারা দেশ থেকে 42টি পঞ্চায়েত এই সম্মানের জন্য নির্বাচিত হয়েছে। পঞ্চায়েতি রাজ মন্ত্রক জানিয়েছে যে আগামী মাসের 3 তারিখে নয়াদিল্লিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার 2025-এর জন্য দেশের সর্বশ্রেষ্ঠ জেলা হিসেবে মনোনীত হয়েছে সিপাহীজলা জেলা। এর পুরস্কার মূল্য 5 কোটি টাকা। স্বাস্থ্যোন্নত পঞ্চায়েত হিসেবে শীর্ষস্থান পেয়েছে 9 কোটি জেলার কুমারঘাট মহকুমার কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত। মহিলা বান্ধব পঞ্চায়েত হিসেবে তৃতীয় স্থানের জন্য নির্বাচিত হয়েছে পশ্চিম জেলার হেজামারা ব্লকের বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত। রাজ্যে গতকাল জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। লোক আদালতের 46টি বেঞ্চে নিষ্পত্তির জন্য 25,514টি মামলা তোলা হয়। রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের উপসচিব জানিয়েছেন, 10,000-এরও বেশি মামলা নিষ্পত্তি হয়েছে লোক আদালতে। এর মধ্যে ত্রিপুরা হাইকোর্টে 2টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল RN রবি তাঁকে শপথবাক্য পাঠ করান। সাথে আরও 5 জন মন্ত্রী শপথ নিয়েছেন। গতকাল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP নাড্ডা, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রাজ্যভিত্তিক কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয় কৈলাসহরের 9 কোটি কলাক্ষেত্রে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে ও তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন 9 কোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস প্রমুখ। সাব্রুমের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা গতকাল থেকে সাব্রুমের মেলার মাঠে শুরু হয়েছে। রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী শান্তনু চাকমা 10 দিনব্যাপী এই মেলার সূচনা করেন। মেলায় 13টি সরকারি দপ্তরের প্রদর্শনী মণ্ডপ সহ প্রচুর দোকানি পসরা নিয়ে বসেছেন। মেলার প্রথম সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে হয় কবি প্রণাম অনুষ্ঠান। দক্ষিণ জেলার জোলাইবাড়ি

প্রার্থীরা অংশগ্রহণ করবেন। ত্রিপুরা ও আসামের মধ্যে দৃষ্টিহীনদের তিন ম্যাচের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে গতকাল জয় পেল রাজ্য দল। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত খেলায় গতকাল ত্রিপুরা ৬ উইকেটে জয় পায়। আসরের উদ্বোধন করেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে, রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দুয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে আগরতলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা, ককতুমা পুরীয় নির্মলেন্দু আচার্য। হাস্তেনি চংবারী কমিশন এডিসি নি ভিলেজ কমিটি চংবারী নিবাগী মিয়া নিসিমি তিয়ারুংমান সামুং চেংরেখা। চংবারী কমিশন মিয়া ভিলেজ কমিটির অগ্নি ভোট ইয়া চাকমা কেন্দ্র অগ্নি সংসাগ্রামা বুমুং বুতাং কারিনান বাগৈ ককমুং কারিখা অ ককমুং রুগৈ ভোট কেন্দ্র অগ্নি সংসাগ্রামা বুমুং বুতাং খনা কারি জাগান অ বুমুং বুতাং নতিয়ই সানমুং তাই কক কাসমুং ইয়াচাক জাগান অ মেতালনি বুসকাং সালচি বা জরা আবুনি কক পাইসুক জাগান মেতালনি বুসকাং সালচি দক সালমারিব। ভিলেজ কমিটির অগ্নি ভোট কেন্দ্র অগ্নি পাইথাক বুমুং বুতাং কারি জাগান মেতালনি বুসকাং সাল চিচার সাল মারিব। মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী তিন সিমি সাল নী বেড়াইমাব গুজরাট তাই তেলেঙ্গানাও থাঙানো মন্ত্রী বক্রক নাইকংনি বুখাক্তি সাজাখা বেড়াই থানী সাল নী সাল মন্ত্রী বক্রক সোমনাথ মান্ডব সুনাম ফিরমানি বিসি স্নিচি বা পুংসুকমান রুগুই সংসাজাক সোমনাথ অমৃত মহোৎসব তেরো মানজাগান বেড়াইমা জরা মন্ত্রী বক্রক ভাদু দরাব থাঙানো আরো ব সারদা ধাম হোস্টেল ন চেঙ্গুরুয়ান তাই লুকুথুম কাইসাব কক নারগান তেলেঙ্গানাও মন্ত্রী বক্রক খক সা সাই বারা থাম চিবা রাজাক রাংনি রেল বেখ্রেবনি তাং বুতাং ন হাকতনি লুকুরগনি ফাইসিং ইয়াফারান সানজাব মন্ত্রী বক্রক সেকেন্দ্রাবাদনি প্যারেড গ্রাউন্ড লুকুথুম কাইসাব কক নারগান পশ্চিমবঙ্গনি মন্ত্রী অক্রা অঙ্গুই মিয়া সুমাই তাংখা শুভেন্দু অধিকারী হাস্তেফা আর এন রবি বন সুমাই তাংরেখা বিনলগি তাইব খরকবা মন্ত্রী সুমাই তাংখা কলকাতানি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সুমাই তাংমান পান্ডাব মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাসুমং নাইমুথাং মন্ত্রী রাজনাথ সিং কেন্দ্রনি মন্ত্রী জেপি নাড্ডা বিজেপি নি বসং বেরেমনি কাসকুন নীতিন নবীন ত্রিপুরানি মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহান খবুই জুদা জুদা হাস্তেনি মন্ত্রী অক্রা সং মানজাখা খোচাউই মানো শুভেন্দু অধিকারী অংকা পশ্চিমবঙ্গনি বিজেপি দলনি পুইলা মন্ত্রী অক্রা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হা কতর উংথতক তুইতরমা তাই তুংফলামা তংমুন কাসুথানি ইয়াপ্রি রমনানি বাগৈ তিয়ারুংমা নতিয়ই তিনি দিল্লি গতালো কুজুক বেরমনি পান্ডা কাইসব আসুকপাঙ্গান পান্ডব কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী আকাবিকা দেরামা চরাব কেবনি জান আরিয়াতৈ তাই মানৈখনৈ দেরাইয়াতৈ সামুং স্রাই স্রাই খ্লাইনান বাগৈ কেন্দ্র হাফাংনি জুদা জুদা মথানি তিয়ার উংমা সামুংন চেরি নায়ান হায়ুং কগলব সৈকুরং রবীন্দ্রনাথ ঠাকুরনি ফিল্ড ছাড়া দকজিবা আচাইমা সালন মিয়া হাস্তে গনাঙ্গই জুদা জুদা মিলনি বিসংতুই সংসাদাখা ফুঙ্গ ককতুম হুকুমু নাইকংনি চেতন বাই আগরতলানি রবীন্দ্র কানন আইচুকনি মিল জুদা জুদা রবীন্দ্র রুজাব করুং রক রুজাব মং মুসামুং তাই ককলক পরিমাণে বিসংতুই বিনি ফাইসিং খুলুমুং ইয়াফারকা আরো সুনাম খরতাই পানীয় মন্ত্রী সান্তনা চাকমান খবুই কুবুন রক্ত বাইখা আগরতলানি রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংসাদাখা বিনি ফাইসিং খুলুমুং ইয়াফারমান মেল বাংলা সংস্কৃতি বলনি বুখাক্তে মিয়া ফুঙ্গ আইচুকনি হিমবতক আউলিনি জুদা জুদা লামাতুই লাইসুখা মিয়া হাস্তে বেরেমনি ককলব নাই ন খুলুমুং ইয়াফারমান মেল যুগালি জাখা কৈলাসহরনি উনকোটি কলাক্ষেত্রব আবন কারুই হাস্তেনি যত হাঙ্গর হায়ুং বেরেমনি ককলব শ্রীগুরুং রবীন্দ্রনাথ ঠাকুরনি আচাইমা সালন যাই যাইখে বরম রুই পালাই জাখা হাস্তে ও মিয়া বসং লুক দরবার সংজা জাখা হাস্তে কেরংনি সেবসাব মানথাগ্রনাই তাংসংনি তাংক্রা ইয়াকচু রাজর্ষী চক্রবর্তী শাখা হাইকোর্টনি বেঞ্চ কাইসান খবুই বেবাগুই কাই ব্রুইচি বা বেঞ্চ কাই নুইচি বা সাই বারা চিব্রুই দরবানি কক চর নান বাগুই তিসা জাখা হাইকোর্ট কাইনুইনি দরবানি কক চর জাখা সানজা জরা কাই চি সাই নিব কবাং দরবানি কক পাইসরে জাখা।

0: ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন বাই কমথিং জাক তপন মুকুমু অরণি নক আউট ক্রিকেট বাতাইমুং মিয়ান সিমি চ্যাংখা মিয়া পুইলা সাল থুমুং কাইথা মুংখা এমবিবি স্টেডিয়াম সংসার জাক থুমুঙ্গ চলমান সঙ্গ উইকেট কাইপা বাই ইউনাইটেড বিএসটি ন মেচানখা নরসিংগড়নি পিটিএ থুংখলাব সংসার জাক থুমুঙ্গ হারবে ক্লাব রান কাইসা বাই ওল্ড প্লে সেন্টার ন মেচানখা তাই নরসিংগড়নি টিআইটি থুংখলাব সংসার জাক থুমুঙ্গ মৌচা ক্লাব উইকেট কাইব্রুই বাই পোলস্টার ক্লাব ন মেচানখা বয়ারখকনি ককতুমা তিনি দিবরদরা বয়ারখক নি সিকাংবাড়িয়া ককতুমাও সাজাখা নখা কিসাসুক চুমুই কবল জাক টঙ্গানো হাস্তিনি যত থাইও ফেরাং কগুই কিসা মিসা ওয়াতি ওয়াইফান মানো তিনি সালনি সাকানি তুংমারি তংমি মানো থামচি বা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি আইচুগো আগরতলানি খামা ও তুংমারি তংমানি নুইচি দক ডিগ্রি সেলসিয়াস ককতুমা পরিমুং তাবক জরাতেই অরণ পাইখা উলনি ককতুমা আওয়াইঙ্গানো তিনি হর দামসনি তামুই সতি বৃচি বাবো
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের ঘড়িতে এখন সময় সকাল 7:46 হয়ে 40 সেকেন্ড। এখন গীতালি অনুষ্ঠানে প্রচারিত হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। আসলে আজকের শিল্পী পার্থ মজুমদার।

গীতালি অনুষ্ঠানে শোনেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী ছিলেন পার্থ মজুমদার।

আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যেই সমাচার প্রভাত। এটি আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলি করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী বিলোনিয়া। এখনকার পরিবেশনা যা দেখলাম এই জীবনে, এতে শুনবেন ক্ষিতিশচন্দ্র মজুমদার, অবসরপ্রাপ্ত শিক্ষক, বৈদ্যটিলা বিলোনিয়া, ওনার বক্তব্য।
1: নমস্কার, আমার নাম ক্ষিতিশচন্দ্র মজুমদার, আমার বাবার নাম মৃত হেমচন্দ্র মজুমদার। আমি এই বাবা 2100 টাকা লোন লইছে, এই টাকা দিয়া কত ঈশানচন্দ্রনগর বাড়ির জায়গাটা কিনছে। কেনার পরে গড় করি বাড়ি দেওয়ার দুই দিনই তিনি মারা গেছে। তখন আমি, মা আর আমার ছোট একটা বোন, বাড়ি যে জায়গাটা করছে ওই জায়গার ওইদিকে সমস্ত বন। আর এখন বর্তমানে আমি এরপরে ওই বল্লামুখার বনেদি পরিবার, যেমন সুবেল মজুমদারের বাড়িতে ওদের দুই ছেলের পড়াইতাম, তাদের পড়াতে তখনই আমি 65 বোধ হয় চাকরি হয়। এই পাশ করার পরে এই সুবল মজুমদারে আমাদের চাকরির ব্যবস্থা করে দিল। চাকরি হওয়ার পরে প্রথমে একিনপুর, এখান থেকে প্রায় 4-5 বছর পরে একিনপুর, বন্দাকাল, জয়চাঁদপুর, কুকিছড়া, সেরি, ঈশানচন্দ্রনগরে আইয়া প্রায় 16 বছর ছিলাম। এখান থেকে অবসর আইসি 2001 সালে। তখন এইবার এই এখন বর্তমানে বাড়িতে ঈশানচন্দ্রনগর বাড়িতে এই ডাকাতি হয়েছিল। হওয়ার পরে সবাই যখন বর্ডারের চড়ে যাইতেছে, তখন আমিও ছেলে মেয়ে নিয়া বৈদ্যটিলা এই চলে আসি। এটার নাম হইল বৈদ্যটিলা। এই এখানে থেকে অবসরে যাই, আমার কর্মজীবন শেষ। এর আসার সময় ঈশানচন্দ্রনগর স্কুলের হেডমাস্টারের কাছে আমার জিপিএফ থেকে 50,000 টাকা তুলে ওই গ্রামেরই বা ওই স্কুলের ছাত্রদের এই পড়ালেখার সুযোগ করার জন্য ইন্টারেস্টটা দিয়া প্রতি বছর বছর এটা ছেলেদের বিলি করার জন্য আমি ওনার কাছে দিয়ে আসি।
0: শোনেন যা দেখলাম এই জীবনে, এই অনুষ্ঠানে ক্ষিতিশচন্দ্র মজুমদার, অবসরপ্রাপ্ত শিক্ষক, বৈদ্যটিলা বিলোনিয়া, ওনার বক্তব্য। আকাশবাণী বিলোনিয়া। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে বাংলা গানের অনুষ্ঠান গানের ভুবনে। আজকের গানের ভুবনে এই আসরে আমরা আপনাদেরকে শোনাব বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান। আসরের প্রথম শিল্পী আশা ভোঁসলে। শিল্পী গেয়েছেন আকাশ ঈশ্বর্য আছে যতদিন।

শ্রোতা বন্ধুরা, গানের ভুবনে অনুষ্ঠানে আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান। এখনকার শিল্পী লোপামুদ্রা মিত্র।

শুনুন বাবুল সুপ্রিয়ের কণ্ঠে এবারের বাংলা ধ্বনির গান কখনো তোমাকে বলা হয়নি।

শুনছেন বিভিন্ন শিল্পীর পরিবেশনায় বাংলা আধুনিক গান। এবার শিল্পী নচিকেতা।

এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি। কর্ম কাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাচারি নেই, হাজিরা কামাই নেই, শব্দ বা পরিবেশ দূষণ বালাই নেই, সময় দেই না বলে তেলে বেগুনে জ্বলে, গিন্নির রাগ নেই, টেলিফোনে ডাক নেই, শহরেতে কারফিউ, লোকজন কেউ নেই, এক চার চার ধারা ফুটপাতে থাকে যারা, কেউ কোথাও নেই,

0: বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি।
1: গানের ভবনে অনুষ্ঠানে আপনারা শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা ধ্বনি গান আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

এবারে ছায়াছবি দিল লাগি, কাটে গিয়েছেন উদিত নারায়ণ, সনু নিগম, সুখবিন্দর সিং, অলকা ইয়াগনিক এবং সহশিল্পীরা।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদেরই পছন্দের বিভিন্ন হিন্দি ছায়াছবির গান গানে গানে অনুষ্ঠানে। এবারের ছবি তুমসানে দেখা, একসাথে গিয়েছেন শান এবং শ্রেয়া ঘোষাল।

জিন্দা দিল ছায়াছবি থেকে শোনাচ্ছি গানে গানে অনুষ্ঠানের এবারের গানখানি। দ্বৈতকণ্ঠে গেছেন উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিক।

গানে গানে অনুষ্ঠানে আপনারা শুনছেন আপনাদেরই পছন্দের বিভিন্ন হিন্দি ছায়াছবির গান। এবার ছবি ফারিব, গানটি গেয়েছেন কুণাল কাঞ্জিওয়ালা এবং শ্রেয়া ঘোষাল।

এখনকার ছবি গরম মশলা। শিল্পীরা হচ্ছেন হেমা সর্দেশাই এবং সুখবিন্দর সিং।

গানে গানে অনুষ্ঠানে এবারে শোনাচ্ছি পপকর্ন ছায়াছবি থেকে একটি গান, ছায়াছবি পপকর্ন খাও। শিল্পীরা হচ্ছেন কে কে এবং মহালক্ষ্মী আয়ার।

শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানের সবশেষ গানটি আমরা শোনাচ্ছি রকি ছায়াছবি থেকে। দ্বৈত কণ্ঠে গেছেন হিমেশ রেশমিয়া এবং আকৃতি কাকর।

এই গানটির সাথে আজকের মতো শেষ হচ্ছে আপনাদের এই পছন্দের বিভিন্ন হিন্দি ছায়াছবির গান অনুষ্ঠান গানে গানে আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দেশাত্মবোধক গান দেশবন্দনা এই অনুষ্ঠানে। এখনকার গান, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।

নিবেদিত হল বিভিন্ন শিল্পীর কণ্ঠে দেশাত্মবোধক গান দেশবন্ধুরা এই অনুষ্ঠানে আকাশবাণী বেলুনিয়া। আমাদের নির্ধারিত অনুষ্ঠান সূচিতে এখন রয়েছে বাংলা আধুনিক গান সুরভি অনুষ্ঠানে। আসলে আজকের শিল্পী শ্রেয়া ঘোষাল।

খুলমকা তিনি কক তিসাল কিফিলি ফাইপিও কাবা জং হাই নহাই জিরাই রংনি পান্দা বখ্রি বদল নতুবুই নরংনি বস্কাঙ্গ ফাইসক পাইপিও কা গাই জং থাংনাই হাতি রংনি হাইন তিনি বহাই নহাই নরংনি বস্কাঙ্গ গবাং মা খনাতক খনাতক ককটাং রচাব মুং তাই কথমা বসারক তুবুই ফাইসক পাইপিও কা হাইকে জং পান্দানি চেংনা সকাং ন রেডিও গান আচুক টংনাই যত চেরাই খনাই তাই অকরা চাকরা রং সিনি খানি হামজং মাইয়া ফরই সিনো পান্দা ন চেংলায়েন সং তিনি অজাকা নুক জাখা বেলাই না নাইথম নাইথক খ্লাইনাই কামচিলি রক সুমলাই বরক বিয়ার অংলাইনাই অর ফাইসক পাইবাই গিয়া বরংনি বিশ

0: তঙ্গ অন্তরা ত্রিপুরা থিনাং দেব বর্মা তিনি দেব বর্মা মেহেলি দেব বর্মা হংখাই বরক তিনি সঙ্গন কবাং মানো খনাত খনাত ককটাং রেচাপ মং তাই কথমা বসারক বহাইন বেলাই নাংকুং মানে কথমা বসারক সঙ্গন সাই খনার নাই হাইকে সঙ্গ তিনি পুইলানি ফাসিং ন রেচাপ মং খনালাই মানে বিসিং তুই সিনিয়র চেরাই রং পান্দা ন সঙ্গচ্যাং লাইমা ফাজিং থাংলাই আন হাইকে সঙ্গন তিনি পুইলান রেচাপই খনারবানো অন্তরা ত্রিপুরা হাইকে অন্তরা নি খরাং কতই বাইকে সঙ্গন রেচাপ মং তাং সা খনারলা হাইকে
1: আনি মং অন্তরা ত্রিপুরা আং রেচা মং খনারি নাই আনি রেচা মুনি মং গায় সিচা দি তাকুর।

0: Không bay.
1: বাহ, বিনির চাপমুং বেলায় নখনা তকসুকা। বিনির চাপমুং নি বিশিঙ্গসং কবাং মান ককথাই রক খানাকা আবংকা সিচা দি তাকুক রক বাচা দি বুকুক রক আও সিনি দফান চংসাসা খাইনা থাকাঙ্গেসং সিনি খাও ওয়ানচক তাই খেলায় সং কাহাম খাই থানায় কাহাম সামুং টাঙে থাকায় আমরক গাবন বাকে সং যারা খাসিয়া অং দংনাই রক বরক সং ছিচা দি মানে আবন ব বিনি চামুং বছেন দেখে ব সং ন খনারেকা হাইকে বিনি চামুং নরক যত ন খনা তকজাক বাই খেনা হেন আংখা খাইও হাইকে সং তাইব খনা তো খনার চামুং রক তংখ হাইকে ফাইডে আবনি কচা র সং তাবো কক তাং কাইসা খাই নালাইন সঙ্গন ককটং সাইখনের নাই চিনি পালনি বিশুঙ্গন বেলাইন চিকুন তেখাই নাই ব হাইপন ককটং ভেলাইন সানা কৃং বিনি মুখে থিনাং হাইকে থিনাং নিনি ককটং সুন্ন সাইখনারলা
0: আনি মুখে থিনাং দেবর মা আং তাও ককটং সানাই আনি ককটং নি মুখা নখা নখা নখা নখা নুমা তামাসে জুখা সামন গিরে বাসলে চালখা সাত জোড়া নি নখা পিলারা সাইচুঙা চুকে ননুমা চুকে গবাং মা বাবা সুমা ফাইও তাল সাল আথু কিরে ফেরাং ওয়াতে চুমুই বড় পাইন তাম হালক তং সাউ মন কিসা আনি ককটাং নপাইখা।
1: বাহ, বিনি ককটাং বেলাই নখনা তক্কা নখাপো বিনি ককটাং নি মংখাই হিঙ্গে।

0: 아기니 중니 보로로 아기니 중니 보로로 마이 홀라요 자도 마이 홀라요 아기니 중니 보로로 아기니 중니 보로로 뜨이 샬라요 자도 아롬라요 아기니 중니 보로로 아기니 중니 보로로 볼롱베라요 자도 볼롱베라요 아니를 삼은 어른은 빠게
1: বাহ, বিনির চামুং বো বেলাই নখনা তক সোকা ক বিনির চামুং খা চিনি আগিনি দিন নিসং যে তাং বিতি ন তুই নাই সঙ্গ বড় চাবই খেনা রাগা আগিনি দিন তো সঙ্গ নক যাগ হোগ থাঙ্গই নাই হোক খাইমা র হোগ সঙ্গ তাম তাম মান আব তো সঙ্গ যতন ছাইমা ন হোগ সঙ্গ মাই কায়ো খোল কায়ো হাই আবার বিশিং বিশিং থাইসু মুরক চাজাং নাই কেমন মান ও কায়ো সঙ্গ হাই মগ দাম রক সঙ্গ মগ দাম রক বেলাই ন চড়াই নেথেকে অকরা বুড়া যতন সে সঙ্গ থক যাগ মগ দাম রক ব ব সঙ্গন বিনি চামুংনি বিশিংতি আগিনি দিন সঙ্গ বাহাইকে হগ্র খাই আমরং ন ব সঙ্গন চাবই খেনা রেখা হাইকে বিনি চামুংনি আগুল ফারি হাইকে সঙ্গ তাংসা রচামুং খেনালায় সঙ্গন রচামুং রচাবই খেনারবনে মেহেলি হাইকে মেহেলি নি রচামুং সঙ্গন রচাবই খেনারেলা
2: খুলুম কারি মুখা মেহেলি দেবর মাং তারপর অন্য তাংসা রেজামু রেজামি খেলারি নাই।

0: কথমা বসা কাইসা খেনালা এনে আং নরং ন কাইসা কথমা বসা সাই খেনারব এনে গাই নরক যত ন খেনাই নেই বেলাই ন খেনাতক যাকবা এনে সালচা হন্তা কাইসা বলং কথু গ কাইসা মায়ুং তংফু ব গে বেলাই ন শাক শাক সিমি ন চানা নি ন ওয়ানসগু বই বই কাহাম দাঙই তং বই হামিয়া দাঙই তং বইনি চায়া দাঙই তং ব আবরক মূসা ওয়ানসগিয়া হন্তা গে সালচা হে ন বলং কথু গ মায় খুই বেলাই ন আদাও খুঁজা কাহন্তা ইংকে আদাও খুঁজাং মানে ইয়াং ইয়াং ইয়াং ইয়াং নাইতং নাই মানে আইন তামচানাই তামচানাই বত বেশি থালেক বেলাই রক আমদের রক থক যাগ ইংকে বুফাং বেলাই রক চাও বত গা বত নরক যত সাইমান না ইংকে ব হিমি থাংতে থাংতে কাইসা বুফাং বেলাই নি বুফাং নি বেলাই ন চা না বাকি বিনি বুসন্দি বাইকে ফান হর কাহন্তা ইংকে ফান হর কাহঙ্কা ইংকে ন বুফাং বেলাই চানা নাই দংফুনকে বুফাং বেদেক বলো রিজাক তৈ ইঙি নাই আ বুফাং বেদেক খেব কাইসা টক বুতৈ তৈ নাই খুমবাই না বাকি নাসিং আচকৈ দং মাজা আ টক নি গ ও বুতৈ ল রিজাক তৈ ইঙি সেওয়া সবই ন কালাই নাই দংখাবো আপ্রু কেন টক সাকাহন্তা ও মায়ুং মায়ুং ও বুফাং বেদেক নি বেলাই ন তা চা সিদে সিনি টক বুতৈ দঙ্গ আর সিনি বুতাই বুতৈ খুমবাই না নাই দংখা ওখাই সিনি বুতৈ কলাই থাকে সিনি বুতৈ বাই থাঙানো ক সঙ্গ কিসা খাইরক সিদি মাসে মায়ং কক সেখনায় ওলাখে ন ব আ বুফাং বেদেক ন ওয়াই সে সবাই সে ব আ বেলাই ন চাখা হিঙ্কে ন টক বুতৈ বক কলাই বাই নে হাও ওয়াই সবাই ন নষ্টং থাকবাই হিঙ্কে ন কাপলাই খেতে টক রকব সিনি বুতৈ ন সবাই রেখা মায়ুংলে হই নাই ব খেবা টংটক জাগৈ নাই আদা অকুবলুং খে মাছা তৈরি নাই তেসর থাঙে উ সাতং গিরিং গিরিং বা বুফাং তলাব খে থুই দং ইতি খাতা ইংকে টক রক গাঙ্কাবা কাপলাই যাবই দং খাতে ইংকে আবু ন নরকব টাংলি দো ইংলিশ বাইক সেলফিস হন্তা সেলফিস রক টাংলি তা নিজে নি শাক নি চানানো সিমিতা ওয়ানসুক দি বুইনি কক নব গেছা বইনি অসুবিধা ইয়ে দো বইনি যাতে কাহাম মংথং আবার যত্ন নাই দি দো কথমা বসাবো আমনো ফরং মানে সঙ্গ সরং মানে কলাইও যে সঙ্গ বইনি জেসপান খাইনা থাকে বইনি তা দেরাথং আম হাইনা ওয়ানসুকই নসে জেসে সামগো খাইনা নাঙ্গো হাইকে কথমা বসানি ইয়াগুলো সঙ্গ ফাইডি হাইকে ককটাং খাই নালেন হাইকে সঙ্গ না তাবো ককটাং সাই খেনার নাই তিনি হাইকে তিনি নিনি ককটাং না সঙ্গ সাই খেনার লা
1: আনি বুমুং তিনি দেবরমা আং না রং ককটাং সাই খেনার নাই আনি ককটাং বুং খাই চবা লংমা ন চবা চবা ন লংমা চা থানি বাগুই টংথাইমা টংথানি বাগুই মানথানি বাগুই চবা শাক নি বাগুই লুকু নি বাগুই দফা নি বাগুই থিনাং নি বাগুই চবা আসে ফুরু নি সিমিং থিয়াস্তাক জরা চবা চবা খেলা নমা থাংনাই চবা তৈ নি নি মানথাইব নং সেগুই মানাই হামবাই
0: বাহ বিনি ককটাং ব বেলাই ন খনাতক সুখা হাইকে জরা তো ইয়াং পাইরেক পাইরেক বা সঙ্গ সিনি আগততে ব কথমা তাই রুচা মুং রক দংখ হাইকে ফাইলি তাবুক সং তাই থাইসা ককটাং খেনাই নালাই না সঙ্গ ককটাং সাই খেনার নাই মেহেলি হাইকে মেহেলি নিনি ককটাং সঙ্গ সাই খেনার লা
2: খুলুমখা আনি মুখা মেহেলি দেবর মাং তাবু ন কাইসা ককটাং সাই খেনার না আনি ককটাং নি মুখা কুচু খেরেং বাদ বুবার ও কুচু খেরেং বার বুবার তাবুং নং বিয়াং থাংখা হাপং থাইসিনি বাড়ি মতমই বিয়াং নংকমাই থাংকা আসিকে মতম টংই মানিয়া বাই বরিমা খাজুব বেড়ে থাংলঙ্কা হুলক যাবই বংনি গালন নং ব মান যাবই থাংজাকা মতম সারিবই ও কুচু খেরেং বার বুবার নিনি কথমা সিমি খনাও বাহাইলে মানলংলিয়া নিনি মতমা তাবুক সুক টংকে বসমাতি ন বার সারি তের খলি আং নাইটি খামু খাজুগুড়িবই খেরেং বার বরে মতম সাই টংটি খামু আনি ককটাও নপাইখা
0: বাহ বিনি ককটাং ব বেলাই ন খনাতক সুকা আইকে সং তাবো তাইকে সে কথমা বসা খানাই নালায় এনে আইকে মেহেলে নিয়াগুলো কথমা বসা সাই খানাই নাই সং ন থিনাং
2: আনি কেন কথমা নি মুং খাই মসাবাই মায়ুং সালসা হান্তা মসাকাই মায়ক পুংজাক মুসেনি যাওই গাই মায়ুং খে আরামাসায়া সাতং গিরিং মা হিম হিমতা গাই মশা সাকাতা ও ইয়ার নুজাং থাং তা সাতজি দে ইয়ার আংখে মায় খুইমাসে চাং নাংলিয়া অ ইয়ার আংন ন মাইরো তুক রুন হারে আন লগে বলঙ্গ হুলুং কেরি রেখাই বেং গুচুক যা খাতা
0: ক মাই বেং রক বচুক যা খাতা
2: ইহি মশাসে
0: ও মশাসুক যা খাতা
2: ও আংকাই

0: आणि रिजर्व मग पाहिजे.
1: বাহ, বিনির চামুং ব বেলাই নখনা তক শোকা এখাই বিনির চামুং খানা মানে ইয়াগুলো হাইকে ফাড়িছিং হাইকে.

0: Asyik zorati, sengkana laka serai rokni panda, bekeri bodol, o panda no kom tingka, tonu ja deborma. Akasbani agortola, bini yagolo, tabu kanawadi, kanimari panda. Kanimari panda o kanawadi, jonardon deborma ni korang bay risabza grisamungro, te o panda no kompiar kani hayakeba kom tingna inka, usha deborma.
1: Sugui, Katal Sijarui, Naitoke Bersarui, Kasha by Kasha, Halok Manjuri, Korang Tishawi, Kani Marile, Kifilifaka, Haino Hainongi Bagui, Why in Kilite Kilite, Mukti Tangsugi Bayu, Mario Kifilifake, Muani Nang Sugui Tango, Abonka, Rizamun Gurungi Muani, Faiditini, Rizamun Besebo, Hapnani Shukang, Shawiruana, Dinini. Rizab Muni Nagarayanka, Jonardon de Burma, Faidi Hake, Kaham Tongmani Bishinti, Jung, Henry Tishawana, Kunato Korang Rokno, Bini Rizab Muni Koktai, Ruxalai Tanglayana, Ajuk Ni Nogbar, Okumbar, Okumbaroni Ni Motomani, Govoni Faye, Ani Bukano, Surang Rui, Metep Sugui, Anotishaka, Tuya Tongsak, Langma Shoshawi Tongsak, যে খুম্বারও আংনন নুখা যে সুখ নাইত খুম্বার বাই আংনন সুজাখা যে সুখ হামজাখা যে সুখ ককথাই খাতি জাখা আবু বেবাক নুনিনি আবু বেবাক নুনিনি থানি নিনি খাপাংনি হামজাকমানি কিসাসা আনর যা যাদি আনি বখানি ককন আংলে ননন সাজি নানি

0: ครับผมแต่คุณเต้บุกช่วงนรกในตรงว่า FM จุนตัวสารสับเพนตัวแค่แค่101.6 เมกะเฮิร์ตซ์ที่นี่นี่ก็บริโภคปันดาตามวันเบสบุตรตรงในไลฟ์มันนี่ก็ถือว่าราสมาลานี่ก็
1: แจ้งพิโรจีนี่ราสมาลานี่ก็กล้ามทางในชาลุสิงบุบากราดอกขินนี่มันนี่ตรีพระบุบากราดอกขินนี่สิปายบกครอรอกเอวสิปายรอกสักกิจิงสักบุไลตัวมันนี่ก็รักสิงসালেই তো মনে পাইসুগিয়া কো গাই বড় কই যে আত বড় যে সবান নাংলাই মানে শাক কিছিং শাক আর ও থৈনি তৈ ইয়র্খা বসেক থৈকেনা আবো সাউই পাইয়া রাজানী হাও রথারথি সেঙ্করা কথিকলাই তোমায় আসিক জরা তৈ বড় সিপাই কিছিং সিপাই অজমা কিছিং অসমা নাংলাই খেতা সোয়াগ নাংলাই দেইরা কক সালাই বুবাগ্রা রমনি দক্ষিণ বেলাই খেওয়ানা যাক্ষা ওয়ানা জামু ক্লাই খেতা শাক কিছিং শাক অপ্তিখেয়াই বোলাইমা তলমা থলাইমানে নুগৈ সাহ কিজিং সাক নি বেড় অসবে নাংলাই মূ বুবাগ্রা দক্ষিণী বুমা খাঙ্গ তৈ সুমু শিলিরি ওই বি সাক বলাই মূ ইয়াকুংবাই কাদুলি রেখা ব আপতিহী নিজ খা কুবি কুবি হাই নখা বি খাঙ্গ তৈ সুমন শিলি রেখা সবাব সাই খলনৈ মানে 2000 নি গবাং সিপাই তাই সেঙ্করা রক থৈ থাকবাইকে আর ও তঙ্গুই তংখাই বি বসে কাহামুনাই আবো হা বুবাগ্রা খাবাই খুববাই কাহামকে না রমই মাংখা আ জাগাও বসেতে বতং দংসিনাই তামুই হিনবা যদু বসং থৈকুমু বাইমাহাই বিনি সিপাইতে সেঙ্করাক এবা বীর রকব থৈবাইখা সাকিজিং সাং নাংলাই আপতে থিবেকা ববখা মিথিক জাক্ষা বাহাই জানি উংন হনই আবতেই নাং সিত্রা নাংনানি মুফিলি কাইসাফানো যে নাংলিয়া বুফুনো নাং থাঙ্গাম সাইজি মাংসলাবলিয়া আ কগ্র ওয়ান সুমিছিং ওয়ান সুগৈ বুবাগ্রা বেলাই ওয়ানা জাগনানি নাংখা ব ওয়ান সুনা নাংখা আ খলংমাও রাজ্য চেংমা ইয়া গুলন বিনি ফানব বাংখা আবাইন সেঙ্করাক কতর কত রকব মানে কতর কত বীর রক মুফিলি কাইসেন বিশৃঙ্গ বেবাক থেইব থাকবাই খা আবনি বাগিন ব আহা হামিয়া যাকেরই খলংমানি উত্তর গালা বাকা গ থাংনানি বখা থনকা আর ওতে তুমি মাংলাক বরমুই মাংখা আসে গাই শিব এসে পাই নাংলাইখা থিলেখা আরও তংনানি হামলিয়া হ্যাঁ খনা থাঙ্গানো সনি থাঙ্গানো হিনমাং হিনমাং ন বুবাগ্রা রাজাগ্র সেওই মানলাংলিয়া থাঙ্গনা তো মুসং যাগো ঠিক ন ফিয়াবা তিনি খনা হিনমাং সে ব সেউচি মানলাংলিয়া রাজ্য সে আসানি ন টিপরা হা বুবাগ্রা দক্ষিণ কাল নি বাগৈ অহা তন্থগিয়া কেরই আয়ং মাসিং থাঙ্গি পাই যাব মানে ব থুই পাইজা খাতা আয়ং মাসিং থাং পাই বতে রাজ্য ইয়াকার মুংসে করিখা আমন সঙ্গে ব থুই পাইখা তাবু রাজা দক্ষিণ তো থুইকা তাবুক তাকে সে খতল চ্যাংজাক্ষা আমুংখা দক্ষিণে বসলা তৈ দক্ষিণে খতল অমনে কক সানাতে সাইমান তিপ্রা হা বুবাগ্রা দক্ষিণ থৈজালাংখা বিনি বসাজলা খরকসা তঙ্গ মু তৈ দক্ষিণ বুফা থৈমাইয়া গুল বন তিপ্রা হানি বুবাগ্রা চংজাক্ষা ও তৈ দক্ষিণ বুফানি বসাজলা অকরা ব আলাইদা ফানগনাং তাই চবা ব আসেন করুন ফানসেংনি লগে চবাও বিনি ইয়াকুমন তংথারু মিনি তং মূ চামুং কাহাম তং কথার এবার তৈ মূ আকর তৈ তংথানি বিনি ওয়ানসং মূ ব আসিক ন তঙ্গ ব ধর্মনি বরক যাসে ধর্ম তৈ টংনাই মতায় আতই তৈ টংনাই ব মূসাচে সামুং তাংনাখাই বেলাকে ওয়ানসগ কংখা ব বেলাই খা কুফুর খা কসং থে খা কথার উপতৈ খা কথার বরক খা কসং বরক বা খা কুফুর বরক নুকথায়া নহিনী মানতা আপতে হাই বরক বা খর বসে তংবা বুফা থিমাইয়া গুল ব গজাং গজাং খেন বিনি বুবাগ্রা সামু হুমুং টাংলাংখা হই সাউই মানখা আফ্রু ব মণিপুর বুবাগ্রা নি বসাজগ্ন কাইজাগ ও তৈ দক্ষিণ রাজা মণিপুর কাইজাক্ষা আ জরানি সিমিন মণিপুর বাই তিপ্রানি বিশৃঙ্গ কাইলেমানি হালক পুইলা চেংজাগ অবশ্যই মৈতু নারংমানি মারংমানি কক তৈ দক্ষিণ ন পুইলা মণিপুর বাই কাইজাংমানি বিশৃংতি করংলাইও

তাই আফ্রুন মণিপুর বাই চিনি বিশিঙ্গ মণিপুরনি বরক বাই চিনি বিশিঙ্গ হালো কাহাম চেংলাই ব রাজানি বসাজন বকাইজাখা মণিপুরনা আর রাজানি বুমুংলে সাউইমান হরলিয়া আবো সেজাগলি এটাস রাজমালা হব আবো সাইমালিয়া রাজমালা এই সম্পর্ক নির দক্ষিণনি বসাজেলা খরকসা তঙ্গ বিনি মূ সুদক্ষিণ আনা দক্ষিণে তৈ দক্ষিণে বসাজেলা সে আমার সুদক্ষিণ জেলা হামথানি তংমুং হামথানি বন বুইবে সুরনা করই ব সাক বই মাংবাই কুচু কতর তাই নাইথংবাবো বুইনি বারা ও সুদক্ষিণ তা তৈ দক্ষিণনি বসলা ব ব সাল কবাম রমিন লুকু পালাইলাংখা ব থেই পাইমানি ইয়াগুলন তিপ্রাহা সোয়াং বুয়াং জানানি চ্যাঙ্গ কংখা দক্ষিণ তৈ দক্ষিণ সুদক্ষিণ ও খরকতাম কুসুংথাম রাজা সামানি ইয়াগুল হ্যাঁ পাইথাক যে সুদক্ষিণ থিমা ইয়াগুল তিপ্রাহা সোয়াং বুয়াং নাঙ্গ আমো রাজমালাও রমিচং সাইমাং খাতা সুদক্ষিণে বসলানি মূ তর দক্ষিণ ব বুফা থিমানি ইয়াগুল রাজাংখা ব ব সাল কবাং মরুমই রাইজে রগ্ন রাজ্য চালুলাংখা তাবু তর দক্ষিণে বসা চেলা ধর্ম তর বুফা থিমাইয়াগুলো ব তিপ্রানি বুবাগ্রা হাইয়াও আসুখা ব ব সাল কবাং মরুমই রাজা চালাংখা আবনো কারই লুকু পালাই মূ সামুংব কাহাম খেন তাংলাংখা তেই তিপ্রানি হা রাং রি খাতি জমা খেলাইয়ই তনিলাংখা আবুন ইয়াগুলো বুবাগ্রেনে হাইয়াও আসুখা ধর্ম তরনি বসা চেলা ধর্ম পাল বংখা মূসা জীব নব নাসলেয়া বরফ বেবাংন হামজাগো বইন নাইসলে মূ বিনি করই মুসুমুং করই খামাই মূ করই খেলাই ন ব ব কজাং কজাং খেন লুকু পালাইলাংখা ব থিমাইয়াগুলো বসাজেলা সুধর্ম রাজাংখা তে কাহাম খেন লুকু পালাইখা বংখা বইন খাইরং মূ গনাং বরক নিহিরা রগ্ন বেলাই খাইরক জাগো তৈ বখা মুক্তি খেলাই যাগো আশুক জলা তৈ বখা কাহাম খাইরং মূ গনাং বিনি ইয়াগুলো তরবাঙ্গ দেবাঙ্গ নরাঙ্গিত ধর্ম ধর্মাগর রুখাঙ্গর সুমাঙ্গ তরজুঙ্গ তররাস হামরাস বীররাস শ্রীরাস শ্রীমন্ত লাক্ষিতর তরলক্ষ্মী মাইলক্ষ্মী নাগেশ্বর যোগেশ্বর ধর্মফা রংফাই দনরাস মুচং মাইচুং তাবুরাস আগরক কবাংমা রাজা খরকচান উল তে খরকচা খেলাইয়েই রাজ্য চালুগলাংখা লোকো পালাইলাংবাইখা কগংখা ও রাজা কবাং মানে কক ফিয়াবা রাজমালও কাহামকে খালৈ সিজা গিয়া যত রাজানি কক বাইনি বাইখিনি রাজমালও করই অবনি পরে ম রাজা সাকা আপতি সিমিচি তঙ্গু যতনি আপ ডিটেলস করিতা কাহামকে খালি সিজা করি আবনি বের হাম রাজনি বসলা বীররাজ জবাব থৈজাকা তাবুক আমো পাইখা খতল পাইখা তৈ দক্ষিণ খতল আর পাইখা বিনিতে গিজা পাইথাক বখাক তং খুতা আমনি বীররাজনি বসা চেলা শ্রীরাস বব তংমুং কাহাম তঙ্গই ওয়ানসুমুং কাহাম ওয়ানসুগুই তঙ্গ শ্রীরাস বুফা থিমাইয়াগুলো ববুবা গারাঙ্গই তিপ্রানি পজা ইয়াচাক্ষা বিনি বসুক জরাতেই রাংরি তং আবো সাউই পাইয়া অ বীররাজনি বসলা শ্রীরাজনি তা বিনি রাজ্য ও লুকুবাং মব আসেক ন পুরু পুরু উয়ে উয়ে শ্রীমন্ত মুঙ্গুই বসলা খরকচা তঙ্গ ব থিমানি ইয়াগল বসলা শ্রীমন্তব রাজাংখা মতো সুকাঙ্গন সাকা রাজা থিকাই বিন বসলা রাজাঙ্গ শ্রীমন্ত থিমানি ইয়াগুল লক্ষিতর মুঙ্গুই বসাজলা রাজাংখা লক্ষিতরনি বসলা তরলক্ষ্মী তরলক্ষ্মী বসলা মাইলক্ষ্মী মাইলক্ষ্মী বেলায় গ্রং কাহামনি বরক নই সাহরি মান খাতাসং রাজমালাতৈ বিন বসলানি মূ নাগেশ্বর বুফা থেই থাংমানি ইয়াগুল ব রাজাঙ্গ বসলানি মূ যোগেশ্বর বুফার নাগেশ্বর থই থাংমানি ইয়াগুলো ব তিপ্রা বুবাগ্রা হাইও আসুখা অ যোগেশ্বর তা নাগেশ্বরনি বসলা যোগেশ্বর ত্রিপ্রা হাইঙ্গ আসুখা ঈশ্বর মুঙ্গই বসা জেলা খরকচা তঙ্গ যোগেশ্বরনি বুফা থিমাইয়াগুলো ব রাজাংখা অ ঈশ্বর তা ব বিশি খলব্রীরমই রাজাঙ্গই তংলাংখা হই সাউইমানখা আবো সাউইমাখা রাজমালানি ইয়াকই অসুক বিশি কলক রাজা চালাংমানি আবো লাবুইমা ও খবজাক থতক কক চং শিব ব্রিটেন নিরানি ভিক্টোরিয়া বিশে কবাংমা রানিঙ্গই তংলাংখা ঈশ্বর ফাবো আহাই ন বিশে কলক তংলাংখা বিনি বসা চেলাংখা রংখাই বুফা থিমাইয়াগুলো ব রাজাংখা তেই বব রায় রগ্নাই তেই লুকু পালাইনে রাজা হানি ন বুইবাই সিনিজাগি তঙ্গ বব বিশে কবাংমা তংলাংখা আপতি খেন দনরাস ফা মাইচুং ফা তাবুরাস তরফালাই

সুমন্ত, রূপবন্ত, তরহাম, খাহাম, কতরফা, কালাতরফা, চন্দ্র, গজেশ্বর, বীররাজ, নাগপতি অবত ইবতাং কলকমা কলক সাতিপ্রা হাবুবাগ্রা র বুফা থিমানি উল বসা তেয়া বসানি বসা থিমান উল আমি বসা আপতি খাই ন রাজা চাবই রাজ্য চালগৈ থাংবাইখ্যা বতাং তাংমা তাংসা রাজা অরব যত রাজনি কক কাহামকাই খালি সাজাগিয়া ফানো অ রাজারনি মুংরক অর সাজাকবাই খেতা সাবনু বলো সাব রাজাংখা সাবনু বলো সাব রাজা চাখা লোক পালাই খাবর অবরংনি বেরো মাইচুং হনি বুবাগ্রা রকচা বুবাগ্রা ঈশ্বর ফাহাই ন বেশি কেসাং রাজত্ব খ্লাইলাংখা বেশি গবাং রমিতা রাজত্ব খ্লাইলাংখা উনষাট বছর রাজত্ব খ্লাই খেব 59 মানে বেশি খলচা কম খলথাম কম খ্লাইলিয়া অবরংনি বেরো কতর ফাংখা বিষ্ণুনি সুয়ারি বিষ্ণুনো মানি থানি বই বাই সুরনা কেরই বন তাই কালাতর ফাংখা বাই থাংনি লুকু বসন হামজাংনাই বরক আবুনি বেরো 73 নাম্বার রাজা ঈশ্বর ফা বিনে আমলন ত্রিপুরা হাও পুইলা ফা পদে চালুঙ্গ অ কোকচং মুইতু নারক থাকলাই রমদি দ্রোহনি সিমি চ্যাঙ্গই 73 নাম্বার জরা রাজা বিনে মুখে ঈশ্বর ফা বন ত্রিপুরা হাও পুইলা ফা পদে চালু বন পুইলা ফা সৈতা কংখা ঈশ্বর ফানো পুইলা ফা পদে সৈনাই ত্রিপুরা রাজা অ কোকচং সাইমেন ত্রিপুরা তৈবুপুরা তৈপুরা আহাই মুই ত্রিপুরা আপতিংখা অ কক সেকাঙ্গন সাকা তাবুক ধর্মতর রাজানি মুংনি পাইথাগ কক বরক তর কক থাই পুইলা নুকজাগ অ কক বরনি কক থাই তর আম ধর্মতর রাজানি ওই যে মুংনি পাইথাকনি বেখাগ নুকজাগতা আম অরণ পুইলা কক বরক নি মু ওই যে মুংনি পাইথাগ কক বরক ওয়ার্ড বা কক বরক চং মাংখা তর মানে হিন মুংনি পুইলা বেখাগ কক বরক কক থাই তঙ্গ তর বঙ্গ বুঝছি তর মানে আমি বঙ্গ আমি পুইলাঙ্ক মুংনি পুইলা বেখাগ হামরাজ আকরক হাম তর বঙ্গ তর অরব কক বরক হাম মব কক বরক হামরাজ নি হাম কক বরক আকরক শৈশে কক বরক বুং মাংখা পুইলা সেকাং মু চং ফানি মুং আমন কক বরক বাই পুইলা নংস সেই নংস যত্ন যে কক বরক মুং আমংখা মু চুং ফা বা এবন মু চং ফাব হিনলাইও আশেক জরা তৈ দক্ষিণ খতলনি কক সাজাক্কা ও তৈ দক্ষিণ থৈমানি ইয়াগুলো বিশ্লে গবাং রাজানি কক তলা তংনাই বিনি উলো আসেনে রাজান কক রব আর বিনি খতলন সাজাক তাবু শিখরাজনি কক সাবন রাজা শিখরাজ ত্রিপুরা হাবুবারে শিখরাজ আমনি হাইয়া কর্মনি কক যেন তাবু সালাইয়ান হাবুবাগরা নাগপতিনি বিশলানি মুং অংখা শিখরাজ বুফা থৈ থাংমানি ইয়াগুলো ব বুফানি আসুক থাই আসুগু বরক বাহান চাজাক্কা হনই ব হাতে হা নি লুকরং ইয়াকারই মানে রাজ্য ইয়াকারিতা বলঙ্গ থাঙি পাইমানি দো আবো রাজমালাও যেন মান খাতামো রাজমালা কম সাই দোবা আবংখা অপ্তৈ সালসা রাজা শিখরাজ বলঙ্গ মুই চংনা নিথাঙ্গ কংখা মুই এই যে লালা খালাইন থাঙ্কাতা ফিয়াবা আ সালো মুই মূসাফানো মানলিয়া মুসিব মানিয়া মূসাফান মাইয়াতা ওয়া গো মানিয়া ইয়াঙ্গ রাজা মা মায়ক খুইজাকমানি কুলকরি এঙ্গি তংখা আফ্রু ব বিনি মাইমুই সঙ্গাইন দাগিখা বন মুই বাহান সঙ্গে রিদি হই বাইথাংছে সাকছে রমনি মুই চঙ্গি তুবুই মাইয়া মুই রমি তুমি ফিয়াবা মুই বাই এই যে মুই বাহানে মাই সঙ্গে নেব সাই তংখা বন মুই সঙ্গনা দাগি উইন রাজা টুকনা নি থাঙি পাইও নগত মুইহান করই রাজন বরনি মুইহান সঙ্গে রিনাই সঙ্গনাই বেলায় ওয়ানা কতর ওয়ানা যাগো ইয়াঙ্গু রাজানি কক রাজানি বুকুংনি কক রাজানি হুকুম মানি আখাই তামু আমো সঙ্গনের বেবাগ ন সাইমান আবৈনব কিব কিরি যাগো ব আফ্রু তামু খালাইনাই মূসা গুইদ নুহুয়াঙ্গই বরক বাহান তুবি ফাই ইয়াংব মতাইসি বিরিয় আফ্রু অষ্টমী তিথিও

জীব জীব মতম সৈতে সিফুন বুঝছে মানাম লিফুন কী জাফানো মতম সৈতে অংখা বরক বাহান ওকাই অ খুইমা বাই আকুবাই রাজা তপা তপা খেলাই অ পুংসাক মাইসা খা অ খুই তংজং বাবা তাম বাহান বাহে পুলে খুশি নাই মালিয়া সঙ্গিছি মালিয়া আবতই মুইহান কথক ব মানে সেকাং মাসাই এখ আসুক জরাতই থকজা কাদা বয়া বরক বাহান আবৈন বুপ্তই এবার তোমা বাহান সংকা হই সংনাইন সঙ্গনা নাংখা মাইসা ওইবানি ইয়াগুলো আয়েঙ্গ রাজা বাই সঙ্গজাগৈ সংনাই তো কিরিজাগি থর থর কলুই তংখা কিরিজাক তৈ সংনাই রক বন সাকা বুবাগ্রাই কুবুনি মাংস মানিয়ানি বাকিন চং অ সামুং হামিয়া মূসা তাকাই নাংজাখা মূসাবো মুহান চ মানলিয়া আমন বাকিন বরক বাহান সঙ্গী চারি ওই চং বেলাই অধর্মনি সামুং তাঙি খিবি জাখা আ ক খাই বুবাগ্রা বসা কলি জাখা বখা কলি জাখা বহনকা আনু কিরি বা নরক বাহাই অবশ্য সামুং হামিয়া তাকাইনা নাংখাবা বতাই বহিনকা আংতেই রাজ্য চালুকলিয়া রাজা নি সিংহাসন ন আসুকলিয়া রাজা তংলিয়া বাই থাং যুগ সাধনা খেলায়ই আবার যুগ সাধনা আসুগৈ আং গলগী তংনা নিবাগৈ আং বলঙ্গ থাঙি পাইছি নাই কমখা যুগ সাধনাও সিম বব্বখারি তংসিনে খেলাই তংসিনাই ও অধর্ম নিজে সামুং তাংমানি অ সামুং হইতে ইয়াক কাকনা বাগিন বহাই খা খেলাইকাতা খা থনগা আবৈন বলঙ্গ থাংমানি সেকাং ব বসা জেলা দেবরাজ ন তিপ্রাহানি রাজা সামকা রাজা কী হাত তংমাইয়া ব রাজ্য জাকারখাই বসলানো রাজ্য রিফির কাতা আবুনি ইয়াগুলো বব্বাই থাং ওয়ানসুক্তই ন বলঙ্গ থাং যাও আবুনুগৈ আফুরু বসা জেলা দেবরাজ তাই সিপাই রক মুক্তি চচরি রিং খেলায়ই কাবলাই যাব তাই লামা হাকসালমা জরাবনো নাইসুগিরিও আবুনি বাকি রাজা বব্বখা কাজাং জাখা তাই বরংনি থানি বিদায় নাওই বিনি থাং থাইও থাঙি পাইখা কমখা বব্বখা থনমানি আবখা থনমানো ব সামুঙ্গ ফনাংজে নাই ন আবুন বাঙি ববিন থানতে থাঙি পাইখা দেবরাজ বুফানি ইয়াকুনি হাদলি কপাল বগৈ রাজাঘর গিফলি ফাইও অ শিখিরাজনি বসলা দেবরাজ বিনি বিহিগনি অগ বসা চেলা খরকচা আসাইখা বুবাগ্রা দেবরাজ তা বুফা থিমাইয়াগল তো বন বুবাগ্রা অংখা রাজা অংখা বিনি মুং দুরাসা কমখা দেবরাজনি বসলানি মুং দুরাসা বন দুসরাঙ্গ এবার ধরা ঈশ্বরব হই রিংজাগ দুরাসানি বসা চেলা বিরাস অংখা বেলাই বিষ্ণু ন বখৌ পৈতুতুই খুলুমনাই বরক বিষ্ণুনি সুয়ারি ব বিষ্ণু ন খুলুম কব খেলায় বিনি ভক্ত হই মানতা রাম কৃষ্ণ বিষ্ণু তেই শিব অমনি মুং মামাং ন বিনি বুকুক্তই অংখরি তঙ্গ বিনি তমুংব আসেগ্ন কাহাম জয়াং মুহানা করকব চাইয়া নংয়া তে বখাব আসেগ্ন কথা বিনি বসা চেলানি মুং সাগর ফা ব ত্রিপুরানি রাজাংখা কংখা রাজসিংহাজন আসুখা বব বিশে গবাং মারগৈ লুকু পালাইলাংখা অ সাগর ফাতা অ বুবাগ্রা সাগর ফানি বসা চেলা মলয়জ চন্দ্র উল রাজাংলাংখা বিনি উল রাজাঙ্গা সূর্য রায় বিনি তেথে যে মুংখা সূর্য নারায়ণ অ সূর্য রায়নি উল রাজাংখা বসা জেলা অচঙ্গ ফনাই বিনি তেথে যে মুং তঙ্গ আবংখা উত্তঙ্গ ফনি এবা ইন্দ্রকীর্তি অ ইন্দ্রকীর্তি নি বসা চেলা চরাতর ব বীরসিংহ হই ব সিনিজাগি তঙ্গ অ বীরসিংহ নিনগ বসা চেলা আচাইয়ানি বাগিন বিনি বুফায়ং ইয়াগুলো তিপ্রানি সিংহাসন আসুক বিনি মুংখা হাসুংফা এবা আচংফা আচংফা বেলাই তেজ গনাং রাজা তংমানি বিনি ইয়াগুলো রাজাংখা বসা চেলা বিমার বিমার নি ইয়াগুলো রাজাংখা বসা চেলা কুমার অব ফাঙ্কা ইয়াঙ্গ খতল কাইসা মানে শিখরাজনি খতলতা অ শিখরাজনি খতল অপ্তিকগ্র গবাং মা সাজাক্কা তাবো শিখরাজনি খতল পাইমন উল তাও ফাইবান সামুল নগর শিব আসুক রিজামানি বা শিবনি তংথাই তংমানি কক আবনি খতল সবাই খেতা তাবো রমদি কিরাথাও সামুল নগর মুঙ্গই জাগা করংসা তঙ্গ তিপ্রা হা বুবাগ্রা সালসা আর ও থাঙ্গ কুকুবইন সামুল নগর বু জিলাও কলাই আবতই কিচা কক সাথে কলাইও তাবুক রাজমালাও বিশ্বকোষনি কম থিংনাইনি কগ্রগৈ সাজাংমানি তঙ্গ মহারাজ বিমারনি বসা জেলা কুমার রাজং মাইয়াগুল শিব এবা সুব্রাইন নাইনানি বাকি সামল নগর থাঙ্কা অবংখা বিশ্বকোষ যে কক সাজাংমানি আমনরগৈ রাজমালানি কম থিংনাই যে সামানি কক্তা কালী প্রসন্ন সেন সামানি কক্তা আবনে ওই যে বিশ্বকোষনি কগ্নরগৈ সামল নগর শিবনি এই যে রমদি

tongthokhai tongmani jaga hnoi mung rijagui tongo aro chip tongthosatoi tongpun o samol nagor boro tong abole sahori manja phiaba chattogram ni uttor galani mungnang sombunat shiv mandir kumangma jorakasamo tripura rajabai tangjakmani tongo hnoi kokthaija tongo amono karoi tabukbo kongkha a jorawbo a mandir snam phinani rang tiprane rajani aroni no rihor jagi tongo hnoi khanawa aw tini bosu jaratai asukunai bebak takhu bukhuruno kholmungya phoroi kha kamya phoroi tini ni rajmala ni koglam tawise cheng thangnai salo cheng samol nagor ni kok salaimani a samol nagor no tiyei rajmala wo bishwakosh ni kokbo aro kicha rigui sajakka amuni kokrongno sekangni salo cheng salaika o samol nagor amuno no jagabo samol nagor bohinu phiyaba kali prasanno sen o bishwakosh ni kok samani ulo batawaisya bini kha khlaimani kok sapika abongka mutai ba samok kokhe obo sambul eba samol nagor samol nagor mono tuima naro tongui tongo rajmalao abo nikata rakhai sajangmani tongo mono tuima tipra rajin uttor galabo a tuima naro a rajjoni koila shohor bibag no office asuk rijak tongo tai sambunat aba sitakundo tittho rajjoni dakkhin galabo tongo tabuk abo kali prashna senbai sajangmani kokta kai obotto thanka kaisa bishwakosh ni samani tekaisa kali prashna sen bini bakhani kok samani bini nasik mung samani tabuk phaidi sambol nagoni kogo sambol nagono tuyoi tibrasarok kokthaija khanama tongo abo rajmalabo rijak khata obongka motoi tipra bubagra mohadep tipra bubagra mohadep tongmani jaga subrai khungo thango afruni tipra bubagra ta subrai khungo thanga mohadep tongmani jagabo a subrai khungo mohadep tongo ni khanao abon bagai abon mung subrai khungo ammo sawi mangkha kapal hamya raja aro thangai mohadep no khulumuyo মহাদেব আরো শিকামজুক খরকজন বিহিক সঙ্গই তলাঙ্গই আরো তনিমানি তঙ্গ কংখা মহাদেব আরো থাঙ্গই শিকামজুক খরকসান কাইজাক্ষা তাই আরো হিক সাই তংলাইখা আ ক খনাওই থামজি পাইজাগিয়া পার্বতী আরো থাঙ্কা তাই বরং নুগই শিকামজুক নি খনাই সাপচারমই সাচি গিয়া কয় খিকলাইও তে গনাও ইয়াকুং বাই কাফিগ আবুতই খালাইজাকমনি বাগিন শিকামজুক নি তত্রা কিছিগি থাঙ্গ বুকুক্তি কাহামকে পক পেপলাই মাম ইয়ঙ্গ আফরনি সিমিন শিকামজুগ রক বুকুক্তি কাহামকে কক পেপলাই মানি ইয়ঙ্গ হনই সাজগই তঙ্গ আমুকা সাজাংমানি কক্তা ও সাজাংমানি কক নন রাজমালা ও সাপি কাতা তেবাইসা সেকাঙ্গ সামুল নগর তুই কথমা থাইজে সাজাংমানি তঙ্গ আর ও সি বেবা মতাই কতর লিঙ্গ সাগমাং ফিলেই তঙ্গি তঙ্গ হনই খানাও হরনি জরাবো আর শিকামজুগ তুই এবার শিকামজুগ বাই চাসমাই তঙ্গ আর শিবলিঙ্গতা ফিয়াবা সালকে ব নুকজাগিয়া হলং হাই কলাই তঙ লোকরগ্ন হাই ন বন হলং নহনি টংলাইও লোকরগ বতা বন হলং নহনি টংলাইও আব হুক বা হাবা নিব জাগাবা আবি ন সাল আর খরক রা নৈশিক হুক নি সামুঙ্গ থাঙ্কা সালচাতা সালচার দুইশজন মতো হুক নি সামুং থাঙ্গনি তঙ ফিয়াবা লেখাউই নাইবরুম বুরুম ন দুইশজন ইসলাই তে খরক চা আলাইদা বরং মানজাগ আর মাইচু সুসাত লঙ্খায় তেই চুসাপ বাড়িব অপ্তিন সৈজাক মানখা অপ্তিব সৈজাক মানখা তা বুচু চু রাশা মাইচু লঙ্খাইব তেই চুসা আলাই দা বুচু পারিব কংখা আরও অন্নখা তলনে হাবু বাগরা মতাই কতর হৈজাগি বুইবাই নুকজাগিয়া খাই তঙু হৈজাগি তঙ বুইবাই নুকজাগিয়ায় সত্যযুগ গ মনোরাজাপন বেলাই পুঁজিমানি তঙ অ মহাদেব নতা সত্যযুগ আপনি বাগিন আপ্তিমখান বাক্সা বা সালাইতা আ মনু হিনজাংলাই মনু তুইমা নার জরা কলগ্রমই দিয়াইলাঙ্কা ও মনু রাজাতা আফ্রুনি সিমিন মনু তুইমা তুইমা কথার বুং লাইখানই সিজাক্কা বুবাগ্রা কুমারনি বসাজলা সুকুমার আবুনিউল ত্রিপুরানি রাজাঙ্কা বুবাগ্রা কুমারনি বসাজলা ত্রিপুরা রাজা বব জরা কবাং রমই আসে ইয়কসাক রাজাঙ্গই লুকু পালাইলাঙ্কা অ সুকুমার ব কুমারনি বসলা সুকুমার ব বিনুল তসিরাও রাজাঙ্কা তৈশরাও ব তক্ষরাও এবার বীরচন্দ্র হিনিব সিনিজাগৈ তঙ্গ বিনি বসা জেলা রাজেশ্বর আবন ইয়াগুলো রাজাঙ্গ রাজেশ্বরনি বেলায় এলেম করং বসলা খরং নেই তঙ্গ বরফ

hon basung gana te elam bo asing no gana thamchi bo kutung bini thamchi no hor baise sursai man makhne da asing jorati bo thamchi kutung tabu phaidi moto samul nomore kok paikha tabu moisili rajani kok khotol sok paikha tora tipraha bubagra rajyeshwar ni basla khorong ni bero okrani mung moisili bono nageshwar eba kurudeshwar bo hnai nunglai mani tongo বেলায় জলি ক্রাখানে ক্রুদেশ্বর সাইমি এটা অ মৈশিলি ন নাগেশ্বর বহন ক্রুদেশ্বর বহন অবরগ অ সংস্কৃত মুংর বেবাক নৌলঙ্গমে হাইমা তংতা আংখায় এই যে ক্রুদেশ্বর নাগেশ্বর রাজ্যেশ্বর আবরক্তা বা বীরচন্দ্র আবর বেবাক ন উলঙ্গমে হাইমা তং বন বুফানি বসা জেলা অক্রাবা বুফা থিমাইয়াগুলো বন তিপ্রানী রাজাংখা অ মৈশিলি ন বসলা অক্রানো রাজাংখাতা বিনি বসা জেলা খরকসাপানো করই সাজলা খরচা মাননি বাকি ব কাইথন এবং মতাই রংনতা সুরি যাও মতাই বক যাও আপতিন বেশি গবাং রমইব মতাই বক যাখা খা বাই খুক বাই খাই ন মতাই নি থানি বসাজলা খরচা ব বিদ যাখাব ফিয়াবা কপাল গরি বিনি কপাল নি কেবেং মুং টংমানি বাকি ন বিহিক নি ভগ বসাজলা আসাইলিয়া অ মসলি রাজনী বিহিক জলাবালিয়াতা কপাল করিনো কপাল রিমাই আমা খনে আবু তিন বিশা আশার তালনি তাল পিরসন্নি অষ্টমী সাল মহারাজা মৈশিলি চন্তাই বাই খরং নইখে মতাই চিবরিনি মতাইনগ হাবকা মহারাজা মৈশিলি ও চন্তাইনত লাগিব মতাইনগ হাবই কাতা খরং নিখাই আরও থাঙইব মকল বাই থাং মতাই চিবরিন নুমানি তঙ গাই সেকাঙ্গ মতাই চিবরি নুকজাগ হিং খানাতা মহাদেব নুকজাক ফুং চিবরি মতাইব বিনি আসুক থাই আসুকইন পুজি যাক্ষা এবার মতাই বগুই খুলুম যাক্ষা ববাই মতাইয়া কপাই খুলমইয়া কই মহারাজ মতাই নি থানি বসা চলা মাসা সানজাখা ইয়াগ ইয়াফা ফেহেলই বিনি বসা চলা দিদি হিনে ব খুলুম যাখাতা ফেয়াবা মতাই কতর এবার মহাদেব বনক থাইসাবাই ন সাবই রিখা কংখা কতন কথা করি খেয়াই ব ফলাং ফলাং ন সাকা নিনি বসা চলা অংলা খনই আক খনাবই মহারাজ থামচি কাজাখা তে থামচি খাজাগই মকল মাখাল নুগলি আঙই থি উঙ্গই থা থা সিলিয়া মতাই কতন ইয়াকুঙ্গ গকসা তীর বাই কগৈ রিখা আশুক জরাতে থামচি কুতুম আবুনি বাকি মতাই কতরব থামচি পাই অংজাগৈ বন অবিশা মূসা রিখা অবিশা মূসা সেলাই খেতা বন সেরাইমুং কংখা সেরাই মেরে খেলাই খেতা বন মতাই বাই অবিশা রিজাকমা বাই বাকসা ন তিপ্রা রাজা মৈশিনী মকল ইয়াগনি গনিন নুক ইয়াঙই থাঙ্গা মকল সে নুগলিয়াব মহারাজা মকল সিনুগলিয়া আবদে তমুং কলাইসি চন্তাই কলাই যাক্ষা ওয়ানাম কতর ব মতাইনি থানি রাজানী অঙ্গে সঙ্গাখা বিনি আ অবিশ্বাস বাহেকে সুজাগ্ন হই ব আফ্রো হিনজাখাতা মতাই থানি মহারাজ ওয়ানসুক লাবলিয়ানি বাকি অবতৈ সামুং সিত্রা তাঙ্গই খিবি যাখা আবনি বাকি ক্ষমা খালাই রিজাদি কাই থই হিনিব ব কই সাজাকা বন ইয়াকার রাজান ইয়াকারে রেসি দি হিনি সাগাদা বেজ সামু হামিয়া তাঙ্কা অবত কগ ন ফিয়াবা আহিপা ন নুমা মতাইবা বন ইয়াকারে রিজা সিদে আবু খানাবই চন্তাইন মহাদেব সাকা কলিযুগ বেবাগ লুকুরং ন পা বেবা সামুং সিত্রাব ইয়াপ্রি সানানি ওয়ানসুক বাইয়ানো তাবু ওয়ানসুক ইসে তংমাইখ্যা আবুতি পাপিরংনি বসকাঙ্গ আং আনো মতাইবগে খুলমপুরু তাই নুকজাক ফাইলিয়া তাবু নুকজাক ফান ওলতেই নুজাগলিয়া আং সাক বাই থাং নুজাগৈ মতাই বগমানি আ প্রসাদ চাফাইলিয়া আ কক ব কতন কফা করই দাং দাং খাইন চন্তাইন সাকা ফিয়াবা মতাইয়া নে ইয়াপরি মারি সিমিন নুকজাগান আ কক সাইকেলাংখা আবদাকারী বতাইব সাকা মৈশিলি মহারাজা তমুং চাইয়া এবা বতাইব সাকা যে মৈশিলি মহারাজা তমুং চাইয়া এবার তমুং সিত্রা ওয়ানসুনাই বরক বেনে বসা চলাংলা পাপ খালাইমা বগিন ব আবুনি ইয়াগনি ইয়গুই মানগ্লাক গবাং মা খুলুম কবা খেলাই কয়জাকমানি ইয়াগুল মতাই কতর কংখা মহাদেবতা ব সাফির বুখা মতাইবা তৈসা বখা নরম ফিকাতা বরংনি থই মকল লুই রুই মানখাই নং মকল নুফিরি মানু ফেবা কক থাইজা খানাদি হানি বসাকা বরৈ বাই কুবুল কথো খেলাই তংখাই নং থই থাংনাই কংখা ব থাঙই তঙই মানগ্লাক বুফুরনি সিমি মকল নুং ন আবো সাম্বা থিনাঙ্গা সাবই মাননি ক গিয়া মতাই খাই আ মতাইনি থই মতাইও খাইমান যে থই বরং নিবো থই আমো মকল লুকাইঙ্গে যে হামনাই তাইসে

tamo bo bori bai thui manglak bihik bai phano jekunu bori bai bo thui manglak ta ko bosaka ya khai phia ba mokol nugla ok kok sawina matai kotor kamoi thangu aingo rajani mokol hamrina ni bagai boroni thui nango abonyo raja moisili tipra rajyoni dofa kaisani lukorongno a samungo songkha a dofano no moisili dofa hinjago kongkha bororom nai jengkhai musli kanaro khinlaita গ্রাম রোগ চিনে এক সদর উত্তর মুসলি কানা হিনলাই বড় রম নাই আম মতাই রিনা ফুরু বড় রম মুসলে আব ও মুসলি কানা হন আফুরু নিছিমিন আচাই কে হই মানতা বরক নি সামুং ন মতাই আতাই নাংখাই বরক তান্না নি বাগৈ বরক রুতু গুই তুবুনানি বড় নি সামুং আমন তমুং ন বরক নাংখাই মতাই তান্না নাংখাই বরক রুতু গুই তুবুনানি আক ক খনাওই তি প্রাণী লুকর কিরি যাকবাইখা বরক সে রুতু গই রাজ তানি মকল রাজানী মকল হামরিনে আকো খানা বেলা হেকি যাবোখে বরক তামুই হিংবা মুসলি রক বুফুরু সাবনে বসাবতি বুমা বুফানে মকল কতন রমই তালাঙ্গি তানি খিবি আবো সাবিমান গলাক বুমা বুফা বরকনি বসা চলারুনি বাগৈ বেবাং ন খাসক বুসুক টংখ্রাইগ্রি চাখ্রাইগ্রি উংজাগি টংবাইখা ও আ কগ্র খানামান উলতা আবো তৈয়ৈ হিক সাইনে বিসিংগো বো কেলাংলাইমু বেলাই নুকজাক্কা ফেলাইমু নুকজাক্কা মাফা সামুং গিয়াগেনই খিবুই বসা নাইনা বাকি নগ চক চক আজুকি টঙি মানো আপতি কক জং বড় খানাকাবা বুমা উফারাতে আজুকি টংসু মানবা আ বসানি গানাবো চক চক আসুগৈ সামুং গিয়াগনই খিবুই যত গানিয়া নগ্ন বলঙ্গ থাংনা নাঙ্গ বুফাংনি বাকি ওয়া টান্নান বাকি বুফাং টান্নান বাকি সন্ডানা নিবাকি হুক টাংনা নিবাকি আবো তো নাংনাই ন সাবো হুক হাবো থাংয়ে ওই নগ চক চক আজুকি টঙি মাননাই মানে টংনাই সেকরি তাপতৈ আবৈন বরক বেবাগ ন বখাও কিরিমা হাবজাক বাইয় বাইকে থাঙ্গি মানসিনাই হিনই থাঙ্গি মান্ন সিপুংনি বেলাই কষ্টমুই দংখা রাজনী হাও বেলাই হামিয়ানি মারি নুকজাংনাক লাইখা তামুগি হিনবা চারাই মাসাসিং রমইত লাংখাই বনতে বড় রুতুগি মাননাই ফিয়াবা আহাইখে রমইত লাঙ্গই বুড়া সানি থানি বলিরি ওই আবথিন মতাই কতরনি ককতিন রাজনী মকল লুমানি ইয়াগল রাজনী মকল হামি থাকা রাজাব মকল নুকফিরকা আপতি খালাই মতাই খাইনা হামি থাকবিকা রাজাব নমল নুকফিকা অরব কক থাইছে সানানি আঙ্গ আবংখা রাজানী মকল নি বাগৈ মুসিলি দফনি লুকুরং নি ইয়াকতৈ বরক রম রিমানি বাগৈন আর তিপ্রা রাজানী মৌঙাফুর মৈশিলি ফার জাগ অংনা তংমানি ইংখা ককবা সালসা রাজা মৈশিলি বুড়া অঙ্গ তাই জরানি রাইজের গৈ ববো সালসা অন্নখা তলানি হাইয়া করই আয়ং মাসিঙ্গ থাঙি পায়ু বুবাগ্রা মৈশিলি থৈমাইয়াগুল বুফায়ং চৈতুঙ্গ ফা তিপ্রানী রাজংখা ব তৈসং ফা এবা তেজং ফা হনৈব সিনেজাগৈ টঙ্গ আব রাজমালাতৈ সাউইমান হরকাতা বিনি বসাজালা নরেন্দ্র তাই বুসুক ইন্দ্রকীত ইন্দ্রকীতিনি বসামাসা আজাইখ্যা বিনি বুমুং বিমান ব বেলাই রংমারি গনাং টঙ্গি টংমানি ফিয়াবা বুফানুল ব তিপ্রানী রাজা অংলাংখা বন পাইমা রাশিনিব লুকরক সিনিলাই বব সালকবাং রমই লুকু পালাইলাংখা বিনি বসাজলা যশরাজ ব রাজংখা তাই বব বেলাই ইয়াকপাই কাহামনি সিনেমুং রিলাংখা রাজ্য চালুখানি অকক ব খানাকা বিনি বসাজলাংখা বঙ্গ ব বঙ্গনি মহারাজং লাংখা ও বঙ্গনি মহারাজং হনৈন বিনি মুং বঙ্গ আহিফানুঙি মানু বিনি বসলানি মুং গঙ্গারাই মানে বঙ্গনি বসলানি মুং গঙ্গারাই বিনি বসলা সাক্রু রায় কংখা গঙ্গারায়নি বসলা নিমুং সাক্রু রায় বব রাইজুনি পঞ্জা মাননাংখা বুফা থিমান গিয়াগুল ব রাজানী সিংহাসন আজগৈ লুকু পালাইলাংখা তামসে কক হাচালংখা ব শুক্র রায় এবার চিত্রসেন হিনিব সিনিজাগৈ তঙ্গ সাক্রু রায় ব শুক্র রায় হিনব সিনিজাগ রমদি মৈশিলি রাজানী খতল আমরণ পাইখ্যাত মৈশিলি রাজানী কক সাতানী বিনুল জিয়া রাজ কিছু কিছু রাজংমা কোর আমর সাইপাইখা তাবু প্রতীত খতল চ্যাংজাক্ষা আবংকা শুক্র রায়নি বসলাতা প্রতীত ও শুক্র রায়নি বসা জেলার খরকসা আবনি মুম প্রতীত হেরম্ব বুবা গ্রাবাই ব কিচিং কামাইনি হালক করংখা অ প্রতীত হেরম্ব রাজা আদং খরকসা রিহরকা তিপ্রা রাজানি থানিব সাহরকা বরক্ত বসং কাইসানি ন ফাইলাইমানি কপাল হামিয়ানি বাকিছে বসং কাইসাব রাজা খরনৈ ইংনানি নাঙ্গ হেরম্ব রাজামু তিপ্রান রাজা সাহরমান ককতা যাবো সাকা জংবা তাকুক বাই তাকুক যে কলাইলাই আপতিখে তাকুং নই সালবসক তাই কাগি টংলাইছি নাই

di nogobo bongni bagai mairum sechani mai songjago humaro tabu a chobawo bo besamari songno khusiungkha hamjak katabo kha phurja kha besamari no ngkai bikromungoi bini besamari khoraksa tongmani afuru ta khoraksa tongmani ta oije rajani sengthungmani bonobo afuru senapati jongkha afuru ni simino tripura rajyo bo raida kaisa choli pheke abongkha rajani besamari kha bo rajani senapati ungnai o raida jora kobang rugino tripura rajyo cholikha cholilangkha raja tongfuru rogo a raidan kong norowo o raidong mani kong no o gotonani bisingdi sijak kata tabu o je gorobai juddho nangmungo jeng temungsa sina nangana abongkha goro nobamno mechen thani tripura rajani eba bini rani nije phan বা বরগ্ন বাহিকা ইতিষা কাম তাহলে তাবু কবি কবিন বং নিজে রানিন যে ফান আবুমাইন তো বেখা ফান বেখা ফান যে ক কতর বলে ও বেখা ফান আবুমাইন ফিয়াবা গরণ নবাব চানখা হাই ত্রিপুরা বুবাগ্রা ও চব কপলাই ইংগৈ তে ত্রিপুরানি বানা আমব নখ কবন খাফরু আর চব যত নিশ্লাই ব্রম ফনুক জাকা মহারানী মহাদেবী আবু তাং সেকাং গনো সাকা সেকং বারেন সাকা কপ্লাইংমাইয়াগুলো মহারানী মহাদেবী খম্বতাং কতগ কানৈ চবা খোলানী রাজা খরক এফিলি ফেকা বসেক বরৈ নাই যুদ্ধ খাইয়ৈ থরুক সেনারংন মেসেনৈ ব খুমালা খুম্বতাং খুমত্রাং ততরা খুমত্রাং কানি ফেকা হীরা বন্ধনীয়াগ চবই দুলৈ তো নিজা হাব ফন মেহেরকুল আব তিপ্রা হাব খবজা কাফরুন ত্রিপুরা হব মহারানী মহাদেবী আসুক থাই বেলাই কতর যেন তো বুইনি হানি কবাং মা উবতৈ বখা কতর বরি রানী কগ্ন চাও পব পড়ু ফিয়াবা চিনি হাব মহারানী বিশিং মসিং মহারানী তঙ্গ বেখা কতর কে বেখা থনি শত্রু মেসেন নাই আ কক চেন খর বসে পড়ি রমদি ভারতবর্ষ করি যা দুর্গাবতী হিনে চিনি ইন্ডিয়া ও তঙ্গ দুর্গাবতী জানসি রানী লক্ষ্মী ভাই এবার চাঁদ সুলতান বরু নি সেলাই দা সুই নাকি সেলাই সালাই মানতা বব বেখাক্তৈ বব বেখাক্তৈ চিনি রাজানী চিনি রানী কম মূসা বেখাক্তি ফেন চিনি রানী কম তং না কবলে চিকন যাবলে লাই বুমাব বিনি আসুক থাইব বরং নি সামন তঙ্গি তংনাই জানসি রানী কাহায় দুর্গাবতী কাহায় হ্যাঁ লক্ষ্মী ভাই কাহায় চাঁদ সুলতানী কাহায় যেন রুতুকি নাইখে রাজমালা তেও সিমান জাগান তা তো সালাই তংলাই বলে রাজমালা ক তেব চিং রুতুগান মতই বীর বীরই বেখা গান বরী ক আমো চিনি গর্ব চিনি বলাইমু গৌরনী নবাব বাই সেংথুম ফানি বিশিঙ্গ নাংলাইমা আ চবা কতর 1234 খ্রিস বিশি ও হিনৈ বাক্সা বাক্সা লাবইমা করুংর সালাই তঙ আমো ওই ইতিহাস বৈর আরো রগো মানতা কিংবা ওই যে কৈলাসনা সিং রাজমালা আরো বাবা আকং সারা নাইকা অর অকক সাথে কেলাইয় লক্ষণবতী নাংসাজা গজামা জিয়াউদ্দিন আবুল ফতে তুগল খাঁ 1234 খ্রিস বিশিব জাজিনগর ফাই চবানাং ফাই ও জিয়াউদ্দিন আবুল ফতে তুগল খাঁ আমা 1234 খ্রিস বিশিব চবানাং নাই বরক জাজিনগর ফাই তাইয় চবাও ব চেন কতর চেন তাই চেন সিত্রা চেনি খারি থাংনানি নাঙ্গ হিনিব বরক সালাই তংতা ব চেন কতর চেরে খারি থাঙ্গা লাই বুমা রেগজাক গস নাই থাকাই করং রক বাকসাবা ও জাজি নগর ন তিপ্রা হা হই সালাইও ও জাজি নগর ন তিপ্রা হা হইব সালাইনি তঙ আপিও কবাং মতং হাই অ কক সয়ঙ্গি তংখাই তুগল খাঁ মহারাজা সেংথুং ফানি বিহিক ঈশ্বরী জিগ মহাদেবী ইয়াগ মেচেন সিত্রা মেচেন জাক্ষা নিন চংখা খালাই মানতা ও তুগল খানো চিনি মহারানী ইয়াগ মেচেন সিত্রা মেচেন জাক্ষনা তাবুক

Tipra Zigrok, se kan isamna besuk jara tipa kha kotor, angas genang. Te habo phon ya phawo sobi narangna bagui, sobi narangna kereng. Tai abu ni bagui, thi ya korok phono di ui manu. Aborok, jeng rong ui man horo, chini o moharani no nasi gui. Abu ti khlai no, meher kul tipra razini, hawo sob jago. Abu ni ya gulo, tipra raza sheng thung pha, bubagara tungi tongsak, loko palai thangzakha. Binulo tipra bubagrani hayo asukha besazla asung pa. Bini sal kebangma bisik kebangma rajo salungmani amalo bo lukurok ton thokza thok laino tongbaikya te bobo kesang kesang khai kesang toto khai luku palai tongi tonglangka okok bosang raj malo mangka. A asung pani bihigunka isirizek asung ma. Afroni simina bubagrabai bubagrazegni mung thansana nukzago. Naide besaine mung asung pa. Being a mok asungma, tala mung to tanzano, kashaka panka, kashaka manka, asaziko, apron simino, hisang in a mung tanza, atibusung, nugi peketa, singras malarugi neke, it has a rugi neke. Oh asungma, bid dapoti, hinibus hinizagitongo, asuma se binimung bid dapoti. Piaba bubagra asungpa, bumani gurung man yevoi, bupani gurung manka, asung panu later bupan gurung manka, kongka, bumahira boti hai. Angas genang liabo asungpa. Big asung malipiaba. Bakrazi kaino angas genang. Elam kurung. Kubangma samung kurunka. Bini pantai poromaiwai tiprawo tantini tagmung wamung. Teshubung akoro. Belakina pologzaka. Orvo kisakiza mantamoro. Kubangma polish hijakri. Piaba. Abu kisakiza zeman money. Abuno komya. Puarzakma nurse. Puarzaka bunish harimakabung zoroba. Asungpa thima yagolo busla kichungpa rajangka bihi gisire jingni mungka kichungma aro asungpa sungmaro kichungpa kichungma mane hijangni mungno soman jeng nukja khata kichungphangka bubagra asungphani busasela songdari bihi kichungmangka khorokja takkrun bodal bidal tablup thane samungbo samunga phur phurunka chalcha bini bomor rawo bo thangai tongsa tongso to khlaino tongnangka bini amalo lukurok razabai mungsati phano satok jagmani khanaya mane satok jagi hnai khana kata waishaban satok jagi hnai satok jago hnai waishaban khanaya mo paikha tabu je gaurubai chobani chobananglai tabu dangor pha ni khotolo jeng tabu sokpai lekha ramni tabu dangor phane kok satani chaimano bubagra khichung phani bisajela dangor pha কৈলাসচন্দ্র সিংহবিনি রাজমালা এবার ত্রিপুরার ইতিহাস মুঙ্গই বিজাব কাংসাও বন দুঙ্গুর ফাহনই শৈলাংখা ব লুকরক বাই হরিরাইহিনী বা সিনিজাগি তঙ্গ ব মহারাজ সেংথুং ফানি কুসুংবরী লাইদ্রব রাজা কলাইতা বিনি জরাও নিপ্রাহানি পূব গালা বখা গ গুমতি তিমানি আসাই মুখ হাসুক গ রিয়াং দফানি লুকরক তঙ্গি তঙ্গ ও রিয়াং দফানি লুকরক ন লুকুরংন চবানো চব মেচিনই ব পূব গালা বখাগ বিনিহা ফলকা হিনে মান তাহলে রিয়াং দফনি লুকুরক যে সময় পূব গালাও গুমতি তুইমানি আসাই মুখ মানে গুমতি তুইমা যে হাপুনি তলা হইতে আসে গে যে হাপুং হইতে আসে কিয়া আরও ওতা আরও ব্রক তংমানি বরং মেচিনই ব ত্রিপুরানি হা ফলকা আকক অর ও সাজাকা রাসমালাও হাসে গাম চাইনি লুকুরংনি বিসিংগ কক থেকে সাজাগি তংমানি তঙ্গ আবু তামো আবংখা সালকবাং সকাং তিপ্রানি দক্ষিণ গালা বখাংনি বুবরা বুবাগ্রা খরকচাবাই তিপ্রা বুবাগ্রা দাঙ্গাই কিরিমাসিংচা সবা কচর কাইসা নাংলাইকে হানাই দাঙ্গাই সঙ্গাগি দাঙ্গাই মা দাঙ্গাই ফাহিলাই মানে আবুদা সাইমালিয়া তবেও দাঙ্গাই রাজা যুদ্ধ নাংলাইকে ও চবা কত নাংলাই থানি ন বুবাগ্রা দাঙ্গাই আ বুবাগ্রা মেসিনি সিমি তংলিয়া বন বুব বুথারকা তাই বিনি হা সেগে বাইথেন ইয়াগো সবই নাখা আপতি নই সালাইমানি খানাতা সালাইমানি তঙ্গ রেসের খাগ্রা মুঙ্গুই চবানি রেসা মুং থাইসা তঙ্গ তাবুব তঙ্গ চবানি রেসা মুং চবানি রেসা মুংনি বিসিংগ অবব থাইসা রমদি খা খামকুংমানি রেসা মুং নই মানু কাইজেগমানি উলনি সালন কাইজেং নাই বরি খরকচা বসাইবে সুরুসি থুরুগি মালিয়া খরক তানালাই কবং তানালাই ইয়াকুং বসালাগাই ব থুলাই মালিয়া বসাইবে সুরুন বসাইন চবা নাংথানি ইয়াকরে রিহরা নাংখা আফ্রো নেন উলনি সালন আবু নিবাগিন

खा खामजागै सरगमा गावै गाबै रेसाबै दंनायनि नांजाखा बोरै अबथेखा खामजागै रेसाबै गाबमानि रेसा मुंनो न रेसेर खाग्राव दङ रेसा मुंनो रेसेर खाग्रा दङ आरो रेसा मुं सारिनि सिमिस्यांगै अक्रा साक्रा बेबांनि खापंनो न उदिला खलायि दिसाव ओंखाय जों मबो खोनाव अ रेसेर खाग्रा रेसा मुं अब तमुं न खा खा नङै रेसाबखै याफांनिसिम बुसुक थाखायै आफ्रु नखा जेसेबानो साल तुङै दंथुन वातै थपसा थमनिफ्राय मा कलायो होनै आफ्रुनि बुरिसिक बुरा रक सालायजा ताबो सालायो बुरिसिक बुरान बिसिङ राजाक दंखाय बुरिसिक बुरा आब्र ताबो सावो रेसेर खाग्रा रेसा मुं रेसाबखाय ताबुकब जे नखानि वाती मा कलायो होनै नखा गुरुनसाय फायो होनै अर साना कलायो तिप्राबु बागारा दुंगुर फान दाङै फा आपति उङै मान्ता बन दाङैमा दाङै फान अ दाङाय फान अबनो दुंगुर फाउनाय बबाइन रियां लुकुरंनि एबा रियां अजमारंनि किरिमा सिंजा जुद्दंगै मानो तेकेबो बाइया राजमाला जेबाबे चेथर साखाता बबाइनि मानो फियाबा अबनो बेलायखा खामानि क आ दाङै फाबाय मेसेन जागनाय बुबाग्रानि बुमुं खरक जाफान सावै मान्नै गरिखिया दाङै फा मेसेन खा आ बुबाग्रानो रियां दफान बुबाग्रानो फियाबा बुबाग्रानो मुं तामो केबे सावै मैया कबनि कक तंमानि रक मुं साबो सिजागलिया বুক্তিখাই যুদ্ধ নাংখা তামুখা বড় বড় তমত আবু সিজাগলিয়া অ দুঙ্গুর ফা বাই দাঙ্গাই ফা খরকসা দে এবার আবু জুদা বরক দে ইংখা আবু তাই বোক হাম খেলাই ইয়া ফাংমারে ওই নাইথে কেলাইতা কবি কবি দুঙ্গুর ফা দা দাঙ্গাই ফা আব মানে থিনাংনি চারে রং যাগো ন আম ইয়াফারেডি যাগো বুবাগ্রা দুঙ্গুর ফা জাগা কবাং মাও আউলি সংসা ওই কলাংখা তাই আবু বাই ব এলম গনাং মুংবো লাইখা দুঙ্গুর ফা দুঙ্গুর ডাঙ্গর মাংখা বিহিকনি মুং ডাঙ্গর ফানি বিহিক কসাং কবাং মা তঙ্গ কংখা খরকচা খরং নইয়া কবাং মানো কাইজাখা অবনতি কৈলাসচন্দ্র সিংহ তামো সালাংখা নাইদি ও দুঙ্গুর ফানি বিহি রং তৈতা কবান যাবি সাকা বিনি কবান যায় আমার তিসাই দিনি গো বসাকা তিনি অষ্টোত্তর শত দ্বার পরিগ্রহ করেছিলেন কংখা বিনি নুখুঙ্গ এই যে কাইজাখা থিংন ফিয়াবা বিয়া নুখুঙ্গ বসা চলা খরক চিচা রাসাইখা বিহিক তো কবাং মা আমনো নাইখে বসা চলা কমতা অষ্টোত্তর শতদার পরিগ্রহ মানে তামুখা সিন কৌকায় যে আষ্ট শনি সেলাই কুবাং বিনি বিহিক তঙ্গু অষ্টোত্তর শত কাই ও আষ্ট শনি সেলাই কবাং বিনি বিহিক নি বহগ চলা খরক চিচার বা আঠেরো জন আসাইখা আবনি ভাগিনে ব ওয়ানাজাক্ষা বু বসালা ন রাজা সামা চান হিনে আকো ওয়াংসকে বলাই বেলা কত ওয়ানা যাখা রাজানি বসা রাজাঙ্গ বসা অকরা ন উঙ্গুই তঙ্গু হনে খানাবো ফিয়াবা অকরা তমু বুমুক চেয়েখাই তো যে উংনানি ফান গান বনন মারি না ফিয়াবা বিন বসাঙ্গ আঠারো জন আয়েঙ্গ বসলা চংনি বিসিঙ্গ ব আসেন ন ওয়ালাইমানি সুলাইমানি বাঙ্গি তংখা ওয়ালা লাইমাং কেলেং লাইমাংসি টংলাই সু হনি মানো ও বিন বসলা চংনি কৌনতা গসাং গসাং ওয়ালাই সুগলাই করিখাই তঙ্গুই তংখাইতো মূসা ককসে বাংনা নাঙ্গিয়া ওয়ারানি নাঙ্গিয়া সাকানি রাইজা রেগৈ বসা অক্রা ন রাজা সালামগাই নঙ্গি থাকামুন ফিয়াবা মুসুকে ওয়ালাই সুগলাই লাইখা রাজা ন ওয়ান রে উইতিসাকা বওয়া নাজাকা মতাম খাইমা জানো সাবনো রাজারিমা জানো মুসুকে ওয়ালা লাই অবব সাতাইকলাইও ডাঙ্গর ফানে বসলা অক্রাংখা কিচা ওয়ানসু মুংথেনে বরক আবো কারই নাইসিং মুংব বিনি কবাং হামথাইয়া আবনি বাঙিন বসলা সুংনি বিসিঙ্গ খরকসাসিং বুবাগারা খালাইনি বাকি সাই না থানি ব ওয়ানসুক মুং কুথুগ কলায়ী কল কুফুঙ্গই টংনানি নাংজাখা তামখাই উংনাই হিনি ওয়ানসুম ওয়াসুমং ব পাস পাইলিয়া পাইথাগ ব বসলা সুংনি বিসিঙ্গ ওয়ানসুক করঙ্কুক বখরক আকর গনাং বুদ্ধি করং আপতিঞ্জন বুবাগারা সামনানি খা চংখা সাবন খাইমা জানো আবো তো সৈন ফিয়াবা সাবো ওয়ানসুক মুং করঙ্কুক অ কক বুবাগারা বাহাইকে সিনাই ওয়ানসুক সিনি ওয়ানসুগৈ তিপ্রা রাজা আফ্রু লামা তংসা তিখলাইকা আ লামা তাম আম তাবো অর সালাইয়ানে আবংখা বুবাগ্রা দুঙ্গুর ফা সালসা একাদশী পালাইনি বেখা চংখা আমনি সালব বেবাক বসলা সনতিয়ৈ সাল সাপুং মাইসাইয়া তঙ্গৈ একাদশী পালাইখা পালাইমা পালাইনা মুসুং ইয়াফানো বসলা সঙ্গ বুফানি কক নাউই অকবুকচা তঙ্গৈ একাদশী পালাইনি নাংখাতা বপ্র পালাইয়ে ইয়কসিনবা আফ্রু বুবাগ্রানি সৈ মা থামচি টঙ্গি টঙ্গ মা খলচি মানে ত্রিশটা সৈ মরং নাইবা নাইকিনি

0: आं नरकनो नरकनि खोनाथावजों मारा सामं खोनानानै जायथगानो पुलिया समाव बबाग्रा दक्षिणनि दिनैसिम बबाग्रा दक्षिणनि कखनालाखे बबाग्रा दक्षिणनि बसलानि मुं तामो आसु जतैत सं राजमाला खनालाखा बबाग्रा दक्षिणनि मुं तामो बबाग्रा दक्षिणनि बसलानि मुं तामो हेलो
1: हेलो
0: लामसगो साबुन खाताखो ए सादी बबाग्रा दक्षिणनि बसलानि मुं तामो
1: दक्षिण किलोचनी बुसान बुंग दक्षिण नाले
0: ए त्रिलोचनी बसान कके दक्षिण दक्षिणनि बसलानि मुं तामो
1: आव तो दक्षिण तो
0: তুই দক্ষিণ বা তুই দক্ষিণ বেলায় হাম ভাই দুই করে নি তাকু দরছন না বেলায় হাম ভাই গুরু সামুন খুনার নাই সাদি
1: ও আমি সামুন খুনাই কনি
0: খনার নাই সাদি
1: সঞ্জিতানি
0: সঞ্জিতা
2: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ আসাম এবং পদুচেরিতে বিজেপির জয় তার সরকারের নীতির প্রতি জনসমর্থনেরই প্রমাণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেছেন। তিনি আজ হায়দ্রাবাদে 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তামিলকা ভেত্তেরি কাজাকাম টিভিকের প্রতিষ্ঠাতা শ্রী জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আরও 9 জন মন্ত্রী শপথ গ্রহণ। আসামে প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্রিটেন তাদের রণতরী এইচএমএস ড্রাগনকে পশ্চিম এশিয়ায় মোতায়েন করেছে। সাংহাইয়ের তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ টু এ ভারতের মহিলা রিকাপ দল স্বর্ণপদক জিতেছে। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস লখনৌ সুপার জায়ান্টসের এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পশ্চিমবঙ্গ আসাম এবং পদুচেরিতে বিধানসভার নির্বাচনে বিজেপির জয় তা সরকারের গৃহীত জাতীয় নীতির প্রতি জনসমর্থনেরই এক উজ্জ্বল প্রমাণ। তিনি বলেন নির্বাচনের ফলাফল দেশের নিহিত চেতনাকেই প্রতিফলিত করে। বেঙ্গালুরুতে আজ বিজেপি কর্মীদের সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এমন একটি সরকারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন যা সক্রিয়ভাবে কাজ করে, দ্রুততার সঙ্গে সুশাসন নিশ্চিত করে, সব সমস্যার সমাধান প্রদান করে এবং দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যায়। প্রধানমন্ত্রী বলেন পশ্চিমবঙ্গের দলটি মাত্র 3টি আসন দিয়ে যাত্রা শুরু করেছিল এবং মাত্র 10 বছরের মধ্যেই বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করেছে। আসামের জনগণ বিজেপিকে তৃতীয়বারের মতো ক্ষমতায় বসিয়েছে। গুজরাটে পৌরসভা নির্বাচনে দলটি অতীতে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। তিনি আরও বলেন কেরালাতেও বিজেপির ভবিষ্যতে আরও ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। কংগ্রেসের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন সংসদের মহিলা সংরক্ষণ বিলের বিপক্ষে ভোট দিয়ে তারা দেশের নারী শক্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
3: দেশ কি মহিলাওয়ো কি আঁখো মে ধুল ঝোঁকতি রই হ্যায় কংগ্রেস মহিলা আরক্ষণ কা বাদা করতি থি।

0: और फिर अपने ही सहयोगी दलों से इसका विरोध करवाती थी, बड़ा खेल चला करता था। बीजेपी ने इस खेल को खत्म किया, महिलाओं के लिए 33% आरक्षण का कानून बनाया। लेकिन साथियों, कांग्रेस देश की सबसे बड़ी नारी विरोधी पार्टी है, इसलिए कांग्रेस ने संसद में नारी शक्ति बंधन संशोधन को गिरा दिया।
1: এরপর প্রধানমন্ত্রী আজ বিকেলে হায়দ্রাবাদে 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। হায়দ্রাবাদ পানাজি অর্থনৈতিক করিডোর অন্তর্গত জাতীয় মহাসড়ক 167 গুড্ডে বেল্লুর থেকে মাহবুবনগর পর্যন্ত অংশটি 4 লেনে উন্নীত করার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শ্রী মোদী। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 3,175 কোটি টাকারও বেশি। ভারতের স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে শ্রী মোদী হায়দ্রাবাদে মাল্টি সুপার স্পেশালিটি সমৃদ্ধ অলাভজনক প্রতিষ্ঠান সিন্ধু হাসপাতাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী আগামীকাল গুজরাটে সোমনাথ মন্দির পুনঃপ্রতিষ্ঠার 75তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত মহোৎসবের অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী একাধিক শুভ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন। তামিলাকা ভিত্তিক কাজাকাম টিভিকের প্রতিষ্ঠাতা শ্রী জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সকাল 10টায় নেহরু ইন্ডোর স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার শ্রী বিজয়কে শপথ গ্রহণ ও মন্ত্রগুপ্তি পাঠ করান।
2: শ্রী জোসেফ বিজয় এনম নান தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சர் என்ற முறையில் எனது கவனத்திற்குள்ளாவதும் தெரிய வருவதுமான எந்த பொருளையும் முதலமைச்சரின் கடமைகளை உரியவாறு நிறைவேற்ற தேவையான அளவுக்கன்றி ஒருவரிடமோ பலரிடமோ நேர்முகமாகவோ மறைமுகமாகவோ அறிவிக்கவோ வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்.
1: মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও 9 জন মন্ত্রী শপথ নেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে রাহুল গান্ধী সহ তামিল সিনেমা জগতের বহু তারকা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তামিলনাড়ুতে টিভিকে নতুন সরকার গঠনে কংগ্রেস, সিপিআই, সিপিআইএম, ভিসিকে এবং আইইউএমএল সমর্থন দেয়। শ্রী বিজয় 1967 সালের পর প্রথম মুখ্যমন্ত্রী যিনি ডিএমকে বা এআইডিএমকে দলের সদস্য নন। লোকভবন সূত্রে জানা গেছে, আগামী 13ই মে এর মধ্যে বিধানসভায় শ্রী বিজয়কে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। 234 শাসন বিশিষ্ট বিধানসভায় শ্রী বিজয় 120 জন বিধায়কের সমর্থন পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী জোসেফ বিজয়কে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পর শুভেচ্ছা জানিয়েছেন। এক সমাজ মাধ্যমের পোস্টে শ্রী মোদী বলেন, কেন্দ্রীয় সরকার তামিলনাড়ুর নবনির্বাচিত সরকারকে উন্নয়নের লক্ষ্যে সব রকম সহায়তা দেবে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাগ কুমারা দিশানায়কেও তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শ্রী জোসেফ বিজয়কে অভিনন্দন জানিয়েছেন। আসামে সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজ সকালে গুয়াহাটিতে পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 8 জন বিজেপি বিধায়ক ডক্টর বিশ্ব শর্মার নাম পরিষদীয় দলের নেতা হিসেবে প্রস্তাব দেন। বৈঠকে উপস্থিত বিধায়করা এই প্রস্তাবে সমর্থন জানান। 10 জন এজিপি বিধায়ক ও বিপিএফ বিধায়করাও শ্রী শর্মাকে এনডিএ নেতা হিসেবে প্রস্তাব দেন। এরপর কেন্দ্রীয় পর্যবেক্ষক জেপি নাড্ডা আনুষ্ঠানিকভাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নাম পরিষদীয় দলের নেতা হিসেবে ঘোষণা করেন। পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর ডক্টর বিশ্ব শর্মা লোকভবনে গিয়ে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সঙ্গে সাক্ষাৎ করে 102 জন বিধায়কের স্বাক্ষরিত সমর্থনপত্র তুলে দেন এবং সরকার গঠনের দাবি জানান। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইআইআর নিউজ কলকাতাতে। ব্রিটেন জানিয়েছে, পরিস্থিতি অনুকূল হলে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করতে বহুপাক্ষিক প্রচেষ্টার অঙ্গ হিসেবে তারা তাদের যুদ্ধজাহাজ HMS ড্রাগনকে পশ্চিম এশিয়ায় মোতায়েন করছে। এর আগে ইরান যুদ্ধ শুরু হওয়ার পরপরই সাইপ্রাসের প্রতিরক্ষা সহায়তার লক্ষ্যেই যুদ্ধজাহাজটিকে পূর্ব ভূমধ্য সাগরের মোতায়েন করেছিল ব্রিটেন। এদিকে ফ্রান্স ইতিমধ্যেই তাদের বিমানবাহী রণতরী বহরকে লোয়িজ সাগরের দক্ষিণাংশে প্রেরণ করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সঙ্গে সংঘাত এখন সমাপ্তির পথে।

0: পশ্চিম এশিয়ার উত্তেজনা পরিস্থিতি শীঘ্রই নিরসন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তবে সংঘাত যদি আরও তীব্র আকার ধারণ করে সেক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষকেই এর মাশুল চোকাতে হবে বলেও পুতিন সতর্ক করেন। এদিকে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ কাতারের প্রধানমন্ত্রী ও বিদেশ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আলথানি গতকাল মিয়ামিতে এক বৈঠকে মিলিত হন। উভয় পক্ষের মধ্যে পশ্চিম এশিয়ার চলতি সংঘর্ষের আবহে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের আলোচনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র H-1B ভিসা কর্মসূচির অধীনে কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রদেয় ন্যূনতম মজুরি আগের চেয়ে 30% বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। একেবারে প্রাথমিক স্তর থেকে শুরু করে সর্বাধিক অভিজ্ঞ কর্মী পর্যন্ত মোট 4টি ভিন্ন বিভাগে ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হবে। সাংহাইয়ে তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ 2-এ স্বর্ণপদক জিতেছে ভারতের মহিলা রিকাভ দল। দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত এবং কুমকুম মহোদয়ের দল আয়োজক চীনকে 5-4 শুট অফে পরাজিত করে। শুট অফের শেষ শটে অভিজ্ঞ দীপিকা গুরুত্বপূর্ণ 9 স্কোর করে ভারতের 2021 সালের বিশ্বকাপ স্বর্ণপদক নিশ্চিত করে। আইপিএল ক্রিকেটে আজ 2টি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। চেন্নাইয়ের MS চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 3:30। দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। নিউ রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। পশ্চিমবঙ্গ, আসাম এবং পুদুচেরিতে বিজেপির জয় তার সরকারের নীতির প্রতি জনসমর্থনেরই প্রমাণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেছেন। তিনি আজ হায়দ্রাবাদে 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তামিলাগা ভেত্তেরি কাজাকাম টিভিকের প্রতিষ্ঠাতা শ্রী জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। অসমের প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি ও NDA পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্টজের ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এখন শুনুন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত FM উজ্জয়ন্তীর কব্বরক অনুষ্ঠান।
2: নং চাই থাকা পিগে পিয়া নং তই দা ত্রিলোচনী বসলা দাক্ষিণ দাক্ষিণী বসলা তৈ দাক্ষিণ তৈ দাক্ষিণ বসলা সদক্ষিণ আবনি বসলা কে তর দাক্ষিণ আবনি বসলা আঙ্কাঙ্কে 52তম বসলা আঙ্কাঙ্কে ধর্ম তর ধর্মতর অধর্মতর তর তর মানে কতর ধর্ম কতর আবন বাগে ন অমর ন পুইলা ককবর ককথাই নুকজাগ হই সাজাগে ফে বেলাই হামবাই বেলাই হামবাই সাব সামনি মুং তং আবু তো ব সাইন খনার কা তর দক্ষিণ ন ধর্মতর ন পুইলা পুইলা মানে কক বড় কক থাই ধর্ম তো ধর্ম ন তর মানে কত ধর্ম কতর গে অতর তর মানে কতর আমন ইয়াগুলো তর বং তর কতর বঙ্গ তর তর্জুং কতর তর্জুং আমাকে ফাই থাঙ্গ পিয়া অবন পুইলা নুকজাগ হন্দিনে সাজাগ তাবনি আম তো সাইমেলিয়া তাবনি বেচে বল আংন সাই যে পুইলা নন সুমুং টাই যে তিনি সাইমাখা যে ডরফা ডরফা বন বসলা কবংমা অ বসলা কবংমানে বিশিং সাবনা রাজা চার

আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্টজের ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিওগুলিতে এখন সময় দুপুর 2:15 হয়ে 38 সেকেন্ড। এখন শুনবেন অনুষ্ঠান আমার চোখে আকাশবাণী। আজ কথা বলবেন প্রশান্ত পাল, বিলোনিয়ার রামকৃষ্ণ কলোনি এলাকা থেকে।

0: পাল, আমি একজন ব্যবসায়ী। বিলোনিয়া আকাশবাণী থেকে কর্তৃপক্ষ আমাকে আমন্ত্রণ করেছেন আমার চোখে আকাশবাণী সম্পর্কে কিছু বলার জন্য। আসলে আকাশবাণী সম্পর্কে বলতে গেলে শেষ হবে না। আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রটি স্থাপিত হওয়ার পর থেকে দীর্ঘ 7-8 বছর আমিও এই কেন্দ্রে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আগে মানুষের আর্থিক সচ্ছলতাও ছিল না, সবার ঘরে তখন রেডিও ছিল না, তাই পাড়ার লোক একত্রিত হয়ে চা দোকানে বা মানুষের বাড়িতে রেডিওর খবর শোনার জন্য অপেক্ষা করত। এগুলি আমরা তখন ছোটবেলায় দেখে এসেছিলাম আর কি। দীর্ঘ 10 দশক ধরে দেশবাসীর তথ্য বিনোদনের অন্যতম উৎসই তখন ছিল আকাশবাণী। তখন তো মানুষের ঘরে টিভিও ছিল না, তাই রেডিও মানেই আকাশবাণী বা আকাশবাণী মানেই রেডিও ছিল। সবচেয়ে মজার ব্যাপারটা হলো, আগে মানুষের বিয়েতে যৌতুক হিসেবে রেডিওই মেন দাবি ছিল। রেডিও না হলে তো বিয়ে হবেই না। জামাই দেখতাম বাজার থেকে বাড়ি যেতে রেডিও বড় করে সাউন্ড দিয়ে গান শুনতে শুনতে বাড়ি যেত আর কি। এটাও আমার নজর কাটত ছোটোবেলায়, সবসময় দেখতাম এগুলো। রেডিওর খবর ছাড়া ফুটবল খেলাও তখন ছিল, বা ফুটবল খেলা যে ভাষ্য দ্বারা এটা তো খুব মানে নজর কাটত। তাছাড়া এই যে নাটক নটু বিনোদিনী, এটা তো আমার এখনও মনে পড়ে, সবাই মনোযোগ দিয়ে কিন্তু এটা শুনতো। আবার যে মহালয়া একটা অনুষ্ঠান যেটা, এটা শোনার জন্য তো আমরা সবাই পাগল হয়ে যেতাম, মানে ভোরবেলা 4টার থেকে জেগে থাকতাম এটা একটা এটা শোনার জন্য। এটা কিন্তু একটা অভিনব জিনিস আছিল। সে থেকে আকাশবাণী আমার কাছে এখনও মানে সমাদৃত আর কি। তবে সংক্ষেপে আকাশবাণী সম্পর্কে বলতে গেলে, নতুন প্রযুক্তির সাথে তাল মিলাইয়া অনেক কিছু হারিয়ে গেছে, কিন্তু তারপরও আমার কাছে এখনও এটা হারায়নি, এটাই আর কি বলবো। তারপরে আর কি জব নতুন প্রজন্মের কাছে এখনও এটা এই প্রাসঙ্গিক এখনও জনপ্রিয় রয়ে গেছে আর কি। তা আমার কাছে এখনও আকাশবাণীর জিনিসটা এখনও খুব ভালোই লাগে, আমিও প্রায় সময় করে এটা শুনি। ঠিক আছে, নমস্কার।
1: আমার চোখে আকাশবাণী, এই নিয়ে বললেন প্রশান্ত পাল বিলোনিয়ার রামকৃষ্ণ কলোনি এলাকা থেকে। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন সুরভি অনুষ্ঠানে আধুনিক বাংলা গান, শিল্পী নচিকেতা।

0: তার কাছ থেকেই জেনে নি। তোমার নামটা বলো।
1: আমার নাম
0: শ্রোতা। বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আমাদের আজকের মহিলা মজলিশ। ভীষণ গরম, তারপরে কয়েকদিন ধরে বৃষ্টি, এখন আবার গরম, আবার কখন বৃষ্টি হবে। প্রকৃতি খেলছে তার খেলা, আর এর মাঝে আমাদের আড্ডা কিন্তু থেমে নেই। আমি আজ বিলোনিয়ার বন্ধুদের মাঝে আছি রাম ঠাকুর পাড়াতে, আর আড্ডায় আছে বেশ কয়েকজন বন্ধু, এসছে বিলোনিয়ার নানা প্রান্ত থেকে, সবাই উৎসাহিত আজকের মজলিশে আসার জন্য। প্রথম যে বন্ধুর কাছে যাব তার নাম তার কাছ থেকেই জেনে নি। তোমার নামটা বলো।
1: আমার নাম সুমিত্রা সূত্রধর শীল।
0: সুমিত্রা সূত্রধর শীল। সুমিত্রার বাড়ি কোথায়?
1: আমার বাড়ি শ্বশুর বাড়ি রাম ঠাকুর পাড়া, আর বাপের বাড়ি হচ্ছে বরপাথরি।
0: বরপাথরি। তোমাদের বরপাথরিতে দেখার মতো কি কি আছে?
1: বরপাথরিতে দেখার মতো বরপাথরি সেবা মন্দিরটা আছে, তারপর সৎসঙ্গটা আছে অনুকূল ঠাকুরের, আর তৃষ্ণা আছে।
0: সেটাই তো, সেই জন্যই বলছিলাম তুমি গেছো।
1: হ্যাঁ গেছি।
0: কি কি দেখেছো বলো একটু?
1: ওইখানে তো একটা লেক আছে, তারপর অনেক গাছগাছরা আছে যেগুলি দেখতে অনেক ভালো লাগে, তারপর একটু দূরে তো আছে বাটারফ্লাই পার্ক, তারপর বাইসন পার্ক, এগুলিও আছে, এগুলিও দেখার মতো অনেক কিছু আছে।
0: বাড়িতে কে কে আছেন?
1: আমার বাড়িতে আছে আমার হাজবেন্ড আর আমার দুই ছেলে আর আমি।
0: ছেলেরা কি করছে?
1: ছেলেরা, বড় ছেলে ক্লাস টেনে পড়ে আর ছোটটা নার্সারিতে পড়ে।
0: নার্সারিতে পড়ছে। তো ছেলেদের পড়াশোনাটা কে দেখছে?
1: আমি দেখাশোনা করি, আর প্রাইভেট টিউটর তো আছেই।
0: বাচ্চা কোন মানে বিষয়ে বেশি আগ্রহী, কোন বিষয় নিয়ে আগ্রহী বেশি, কোনটা বেশি পড়তে চায়, কোনটা পড়তে চায় না বলো একটু শুনি।
1: বড়টা তো বাংলাটা, বাংলা বিষয়টা একদম পড়তে চায় না, আর সায়েন্স আর ইংলিশে একটু আগ্রহী আছে, আর অঙ্কটা বেশি ভালো পায় না।
0: তাহলে বাংলা আর অঙ্কর পছন্দ নয়?
1: না।
0: তোমার পছন্দের সাবজেক্ট কি ছিল?
1: আমার সময় তো অনেক আগের কথা।
0: তবু এই যে বললে যে দুটো সাবজেক্ট সে পড়তে চায় না, সেটা একটু তুমি সঙ্গে নিয়ে বলবে, দেখাবে, তাহলে হয়ে যাবে, তাই না? অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য।
1: আচ্ছা ঠিক আছে।
0: এবার আরেকজন বন্ধুর কাছে, তোমার নামটা বলো।
2: আমার নাম শ্রাবণীতা দাস।
0: শ্রাবণীতা দাস, বা খুব সুন্দর নাম। শ্রাবণ মাসে জন্ম হয়েছিল?
2: আমার শ্রাবণ মাসে জন্ম হয়েছে, ওই জন্য বাবা শ্রাবণীতাই রেখেছে।
0: আচ্ছা আচ্ছা। শ্রাবণী, কোথাকার মেয়ে তুমি গো?
2: আমি, আমার বাপের বাড়ি বিলোনিয়া রাম ঠাকুর পাড়া, আর শ্বশুর বাড়ি বিলোনিয়া কলেজ স্কোয়ার, কিন্তু আমি আমার হাজবেন্ডের কর্মসূত্রে আমি এখন গুয়াহাটিতে আছি।
0: গুয়াহাটিতে থাক, কি করেন উনি?
2: আমার হাজবেন্ড ফার্মাসিস্ট।
0: আচ্ছা আচ্ছা। তো স্বাস্থ্য বিভাগের সঙ্গে জড়িত। তোমার কোন স্ট্রিম, তুমি কি নিয়ে পড়াশোনা করেছো?
2: আমি তো কলেজে বিএ পাশ করেছি, তারপরে বিয়ে হয়ে গেল, তারপর তো ওখানেই চলে গেলাম হাজবেন্ডের সঙ্গে।
0: আচ্ছা। তো কি কি করতে ভালো লাগে, হবিস কি?
2: এমনি তো ঘরেই থাকি, গান শুনি, রান্না বান্না করি, হাউস ওয়াইফ, বাস এইটুকুই।
0: হাউস ওয়াইফ বললে তো আর শেষ হয়ে গেল না, হাউস ওয়াইফের অনেক দায়িত্ব। কি করতে বেশি ভালো লাগে?
2: এই ঘরের কাজ করি সারাদিন, তারপরে একটু গান টান শুনি, বাস।
0: গান করো?
2: না, আগে করতাম, কিন্তু তারপরে অনেক বছর হয়েছে আর করি না।
0: তো এখন একটু আমাদের শোনালে হয় না?
2: হবে না, কারণ এটা মানে আমি চর্চাটা নেই।
0: তো কি হলো, চর্চা নেই? যারা গান একবার শেখে তার কিন্তু গান করতে পারে। আর তোমার মুখ যেরকম মিষ্টি, আমার ধারণা তুমি খুব সুন্দর গান করতে।
2: এখন দিদি এখন হবে না, কারণ সেইভাবে প্র্যাকটিসও হচ্ছে না, এটা আপাতত এটা বাদে দিলাম। অন্য কিছু মানে এভাবে এমন প্রশ্ন অন্য কিছু জিজ্ঞেস,
0: অন্য প্রসঙ্গে চলে যাই। আচ্ছা আচ্ছা। বা পরিষ্কার বলে দিয়েছে বন্ধুটি যে সে গান করতে পারবে না। ভাই যা যা কিছু করো, গান আমি করতে পারবো না। ঠিক আছে, গান

0: চেষ্টা চালিয়ে যেতে পারতে। ছোটরা কি করছে?
1: আমার বেবি নেই এখনো।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তুমি তাহলে নিজের অবসর সময়টা কিভাবে কাটাও?
1: এই তো নিজের সংসারের কাজ টুকটাকি এটা নিয়ে, আর ফ্রি সময় একটু গান মানে শুনি, তারপরে এই তো কেটে যায়। মানে ওখানে তো থাকি, একা থাকি, টুকটাক কাজ এভাবে চলে যায়, সময় চলে যায়, বাস এইটুকুই। আর আপাতত কিছু করছি না।
0: নতুন করে কিছু করতে চাও?
1: এখন তো না, কারণ দেখছি কি করব, সেলাইটা শিখব ইচ্ছা আছে।
0: সেটাই বলছি, সবার একটা লক্ষ্য থাকে কি করবে, সেটাই
1: সেলাই শিখব পরে। আমি ওইখানে যেখানে থাকি ওইখানে শিখব সেলাই।
0: আমি একটা কথা বলবো, তুমি গুয়াহাটিতে আছো তো, ওইখানে কিন্তু তুমি গানটা করতে পারো। এই যে এটা এত ভালো একটা জিনিস তুমি ছেড়ে দিলে, আমার মনে হয় তুমি সেলাই শিখবে ঠিক আছে, কিন্তু পাশাপাশি গানটা করো ভাই, কারণ গান সবার প্রিয়।
1: হ্যাঁ, এটা তো ঠিক বলেছেন, এটাও আমি ট্রাই করতে পারি, চেষ্টা করলে তো সব কিছুই হয়।
0: সেই তুমি করেছো আগে, তোমার খুব একটা কষ্ট হবে না।
1: ছোট থাকতে করেছি, এটাও আপনি ভালোই বললেন, আমি চেষ্টা করব।
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাকে।
1: আপনাকেও অনেক ধন্যবাদ দিদি।
0: এবার আরেকজন বন্ধু, বলো নামটা।
2: আমার নাম রূপালী দাস, আমার হাজবেন্ডের বাড়ি বিলোনিয়া সাতপুরা, আর আমার বাপের বাড়ি চিত্তাপাড়া, এটাও বিলোনিয়াতেই আছে।
0: আচ্ছা আচ্ছা, বিলোনিয়ার মেয়ে, বিলোনিয়ারই বউ। কি করো তুমি এমনিতে?
2: আমি কিছু করি না, আপাতত হাউসওয়াইফে আছি।
0: হাউসওয়াইফের মতো কঠিন কাজ কিছু কি আছে? তুমি যে বললে কিছু করো না, তো বর রান্না বান্না করে, ঘরের কাজ সব করে দেয়, তোমার কিচ্ছু করতে হয় না?
2: এগুলো সব কিছু আমারই করতে হয়।
0: তাহলে তুমি যে বললে আমি কিছু করি না,
2: বাচ্চা সামাল দেওয়া, শাশুড়িকে খাওয়া দেওয়া, নিজের আর সব কিছু, ঠাকুর পূজা নিজেরই করতে হয়।
0: এগুলি কত চাপ ভাই, যে করে সেই জানে। তুমি বলছো যে কিছু করি না, আমি তো ভেবেছি তোমার বর রান্না করে, ঘর গোছায়, সব কাজ করে দেন।
2: না না, এগুলো আমাকে করতে হয়, হেল্প করে শাশুড়ি মা, আমার সঙ্গে হেল্প করে, হাজব্যান্ডও করে।
0: খুব ভালো তো, ভাগ্য করে এনেছো, সবাই কিন্তু পায় না এটা গো, বর কাজ করবে, শাশুড়ি মা ভালো হবে।
2: আমি খুব লাকি, যখন আমার অসুস্থ থাকি বা প্রয়োজন হয় পাশে আমার হাজব্যান্ডকে সবসময়ই পাই, আদার্স সঙ্গে থাকে শাশুড়ি মা, যখন ইচ্ছে না করে হাজব্যান্ডকে বলে, হাজব্যান্ডও রান্না করে দেয়।
0: বাহ, খুব ভালো। কে কে আছেন আর তোমার পরিবারে?
2: এখন আমরা আপাতত বাড়িতে চারজন আছি, আমার ছেলে, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা।
0: আচ্ছা আচ্ছা, আর বাবার বাড়িতে কে কে ছিলেন?
2: বাবার বাড়িতে আমরা চারজন ছিলাম, দুই বোন, মা, বাবা।
0: আচ্ছা আচ্ছা, বোন কি করছে?
2: এখন বোন কলেজে আছে।
0: আচ্ছা, ছোট পড়াশোনা করছে?
2: পড়াশোনা করছে।
0: তো এই যে সারাদিন রান্না বান্না কাজকর্ম এটা সেটা করো, দিনের শেষে মনে হয় না কিছু একটু করি, নতুন করে কিছু ভাবি?
2: ভাবার তো হয়, কিন্তু সংসারের একটা যে ছেলেকে টিউশনে নিতে হয়, স্কুল নিজেরও গাইড করতে হয়, তার যদি সময়ের পাকে হয়, তখন ইচ্ছে ছিল যে শিলের কাজটা করার, কিন্তু সময় পাচ্ছি না, সময় নিজেকে দিতে পাচ্ছি না আমি।
0: এটা কিন্তু খুব দরকার জানো তো, নিজের জন্য একটু সময় রেখো। আমরা মেয়েরা এখন কি বলবো, সব মেয়েরাই এখন সব কাজ করতে পারে, একটু নিজেকে ভালোবেসে নিজের জন্য সময় রেখো। হ্যাঁ, নিজের জন্য একটু সময় রেখো, কারণ নিজেকে একটু সময় দিলে দেখবে মনটা ভালো লাগবে, শরীরও ভালো থাকবে, আরও কাজের এনার্জি বাড়বে।
2: হ্যাঁ, ঠিক বলেছো দিদি, তো এটার চেষ্টা আছে। এখন ছেলেকে দিয়েছি নতুন স্কুলে, তাই একটু সময় ব্যবধান আছে বা ডিফারেন্স হয়ে গেছে, একটু সময় করেই কাজটা শুরু করব।
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ, কিছু করো তাহলে ভালো লাগবে দেখো।
2: হ্যাঁ, ঠিক বলেছো দিদি, করবো, চেষ্টা করছি, ধন্যবাদ।
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাকে। এবার এবার আমাদের আরেকটা বন্ধু হাসছে বসে বসে, নামটা বলো।
3: আমার নাম তনুশ্রী গুহ, আমার বাড়ি আইসিনগর।
0: তনুশ্রী গুহ আইসিনগরের মেয়ে, কি করো তনুশ্রী তুমি?
3: বিয়ে বাস তো করে বের হলাম কলেজ থেকে, এখন আপাতত মেকআপ আর্টিস্ট মানে সাথে যুক্ত আছি।
0: মানে মেকআপের কাজকর্ম করছো তাই তো, মেকআপের কাজ শিখছো, কি শিখেছো, কি কি এ পর্যন্ত মানে কতটা শিখেছো, কোন পর্যায়ে আছো তুমি এখন?
3: পার্টি মেকআপ মোটামুটি জানি, আর মানে হেয়ারটা করতে পারি, আর আমরা

0: জানো
1: হেয়ারে কোন কোন টেকনিকগুলো তোমার ভালো লাগে, কি কি করো বলো একটু শুনি।
0: হেয়ার ক্রিম্পিং, তারপরে কার্ল, এগুলি করি। তারপরে স্টপ স্টিক দিয়ে যেগুলিকে আমরা বলি মেগি হেয়ার, ওইগুলি করতে পারি। এইটুকুই হেয়ারে।
1: আর এই যে এখন যে চুল একদম কি বলবো সোজা সোজা স্ট্রেট একটা স্টাইল এসছে, এটা?
0: হ্যাঁ, এটাও পারি।
1: এটা বললে না তো,
0: এখনো অনেকটা বাকি আছে।
1: শিখছো, এটা শিখছো, আর যেটা বলেছো সেটা শেখা হয়ে গেছে। তো কতদিন লাগবে তোমার, মানে তুমি ধরো পুরোপুরি রেডি হয়ে যাবে, তুমি একা একটা ধরো ব্রাইডকে সাজাবে?
0: এটা হচ্ছে নিজের উপরে, আমি যতদিনে কাজটা শিখতে পারি, নিজের নলেজ থেকেও যদি, মানে নলেজটা যদি আরো ভালোভাবে কাজে লাগায় তো খুব তাড়াতাড়ি শিখে যাব।
1: কতদিন ধরে শিখছো তুমি?
0: 2 মাস হয়েছে শিখছি।
1: এমনিতে ধরো কতদিন সময় লাগে এটা, এই কাজটা শিখতে?
0: 6 মাস।
1: 6 মান্থস? আচ্ছা, ওই 6 মান্থস হলে পরে গিয়ে কাজটা মানে পুরোপুরি কমপ্লিট হয়ে যায়?
0: হ্যাঁ।
1: আর তুমি তো গ্রাজুয়েশন করেছো, আর কি কিছু পড়তে চাও বা কিছু করতে চাও?
0: ভাবছি পরের বছর MA-টা করে নেব, MA-টা কমপ্লিট করে নেব। বিলোনিয়া কলেজে তো এখন MA-টা খুলেছে না?
1: কলেজে এখন MA হয়ে গেছে? আগে তো ডিস্টেন্সে ছিল, এখন MA কোর্স বিলোনিয়া কলেজে আছে, তাই?
0: ডিস্টেন্সেই।
1: আচ্ছা আচ্ছা, MA-টা আগে MA ছিল না, এখন MA-টা আছে?
0: এখন আমাদের বিলোনিয়াতে ICP কলেজে MA-টা করা যায়।
1: কোন সাবজেক্ট পছন্দ করবে তুমি?
0: আমার তো বেঙ্গলি আর এডুকেশন,
1: দুটোই খুব সুন্দর সাবজেক্ট। শুভেচ্ছা রইল, তুমি মাস্টার্সটা কমপ্লিট করবে, তারপর মেকআপের কাজটা কমপ্লিট করবে, একদিন তনুশ্রী একজন সফল নাগরিক হয়ে উঠবে, এটাই আশা।
0: অনেক অনেক ধন্যবাদ।
1: ঠিক আছে, তোমাকেও ধন্যবাদ। এবার আরেকজন বন্ধুর কাছে যাই, তোমার নামটা বলো।
2: নমস্কার, আমার নাম স্মৃতি সরকার, বিলোনিয়া রাম ঠাকুর পাড়া বাড়ি।
1: বাবার বাড়ি কোথায় তোমার?
2: আমার বাপের বাড়ি ভবানীপুর।
1: ভবানীপুর, ভবানীপুর কোথায়, কোন দিকে এটা বলো তো?
2: ভবানীপুর এটা তোমার সোনামুড়ার লাইন।
1: সোনামুড়া লাইনে? তো আমরা আজ যে মজলিসে বসেছি, আমরা যে বন্ধুরা আছি সবাই বিলোনিয়ার আশেপাশের বা বিলোনিয়ার কাছাকাছি অঞ্চলের, তুমি তোমার যে বাবার বাড়ি, ওই বাবার বাড়ির সঙ্গে এখানকার পার্থক্য কী বোঝো?
2: আমার বাপের বাড়ি হচ্ছে দিঘি, হচ্ছে সব গ্রাম, আর

0: মজার মজা
1: বলো
2: এটে বাপের বাড়িতে গেলে আমাকে এক গ্লাস জল নিয়ে খেতে হয় না, আর এখানে আসলে তো স্বামীর এটা ছেলেমেয়ের এটা সারাদিন স্কুলে এভাবেই কেটে যায়। আর আমি কিছু কাজ জানি, এটা হচ্ছে সেলের কাজ।
0: কি সেলাই করো তুমি, কি কি সেলাই করো?
2: এমনিতে তোমার ব্লাউজের ডিজাইন পুরাপুরি হয়েছে না, মোটামুটি যেটুকুতে পারি, নিজের অভিজ্ঞতা থেকেও কিছু পারি। আর তার ব্যাপারে বেবি হওয়ানোর পর থেকে আমার আর কিছু করানো হয়েছে না আর কি, ইচ্ছা আছে।
0: বেবি কি সিজারে ছিল?
2: না, তখন বেবি ডেট দিছিল, মানে মেশিন আর বইবার লেগা দিছে না আর কি।
0: আচ্ছা, না এটা ঠিকই, একটা নির্দিষ্ট সময় পরেই সেলাই ফরাই করা ভালো। তুমি কি হাত মেশিন না পা মেশিন ছিল?
2: পা মেশিন,
0: সেজন্যই তো সেটা, এটা আমার অভিজ্ঞতা যেটা বলে, কিছুদিন পরে করাই ভালো, না হয় তোমার শরীরের ওপর চাপ পড়বে। নতুন মা যারা, ওই সময়টা শরীরটা একটু ইয়ে হয়ে যায়, তো সেন্সিটিভ হয়ে যায়, অনেক সমস্যা হতে পারে। ঠিক আছে, তো ছেলেমেয়েরা কী পড়ছে বলো?
2: আমার মেয়ে একজন নার্সারি, আর আমার স্বামীর মাছ দোকান আছে।
1: আচ্ছা,
2: আর আমরা জয়েন্ট ফ্যামিলি।
0: কি মাছ খেতে ভালোবাসো?
2: কি মাছ, আমি তো সব মাছের নাম জানি না, ঠিক আছে,
0: কিভাবে হবে? মাছ ব্যবসায়ীর বউ মাছের নাম জানে না তো, এটা হয়? তোমার কোনটা প্রিয় বলো, তাড়াতাড়ি বলতে হবে, ভাবলে হবে না। বর কোনটা বেশি আনে তোমার জন্য?
2: আমি তো জানি না, আমার থেকে রুই মাছটাই ভালো লাগে।
0: রুই মাছ? আচ্ছা, ইলিশ ভালো লাগে না, চিংড়ি ভালো লাগে না?
2: ভালো লাগে না তেমন না, কিন্তু এসব
0: রুই প্রিয়।
2: হ্যাঁ,
0: আমার ভাই ইলিশ। ঠিক আছে, তোমার বর তোমার পছন্দ মতো রুই মাছ আনুক, ভালো করে খাও, ভালো করে রান্না করো, সবার যত্ন করো, এই শুভকামনা রইল, ভালো থেকো।
2: ধন্যবাদ।
0: আমরা রয়েছি মহিলা মজলিসে। আমরা বিলোনিয়া রামঠাকুর পাড়ায় আজকে আছি। রামঠাকুর পাড়ায় যে সমস্ত বন্ধুরা আমাদের সঙ্গে আছে, তাদের সঙ্গে একে একে আমরা কথা বলছি। এবার যে বন্ধু, তোমার নামটা বলো।
3: আমার নাম পূজা দাস।
0: পূজা, কোথায় থাকো?
3: জেল রোড, শ্বশুরবাড়ি।
0: শ্বশুরবাড়ি জেল রোডে? আর তুমি কোথাকার মেয়ে?
3: আমি মনুরমুখ এসসি কলোনি, বাবার বাড়ি
0: বিলোনিয়া মনুরমুখ। তো কাছেই তো, বাবার বাড়ি শ্বশুরবাড়ি খুব কাছে। নিজে পছন্দ করেছো নাকি মা বাবা দিয়েছেন? মা বাবার পছন্দ। বা এত কাছে, ভালোই হয়েছে। বাবার বাড়ি শ্বশুর বাড়ি যদি কাছে হয় অনেকটা চাপ কমে যায় না? ইচ্ছে করলেই ছুটতে চলে যাওয়া যায় মা বাবাকে দেখার জন্য, সবার জন্য মনটা যখন কেমন করে। শ্বশুরবাড়িতে কে কে আছে?
3: শ্বশুরবাড়িতে আমার হাজব্যান্ড, আমি, আমার শাশুড়ি মা, আর আমার ভাসুর, জাল, এরপরে ভাসুরের দুই ছেলে।
0: বা তোমরা তো অনেকজন আছো তাহলে সবাই মিলে। তুমি কি করো এমনিতে?
3: আমি কিছু করি না আপাতত, আমি মেকআপ আর্টিস্টের কাজে যুক্ত আছি।
0: মেকআপ আর্টিস্ট হতে চাও, সেই কোর্সটা করছো, তো কীরকম এই কাজটা তোমার প্রিয় নাকি তুমি এটা পেশা হিসেবে নিতে চাও, কোনটা?
3: আমার প্রিয়, আমার ভালো লাগে কাজটা।
0: নিজে সাজতে ভালোবাসো? তাই,
3: আমি নিজে সাজতেও ভালোবাসি, অন্যকে সাজাতেও ভালোবাসি।
0: আচ্ছা, ছোটবেলায় কি মানে এ ধরনের কিছু করেছো না এখন নতুন করে শেখার কাজটা করছো?
3: এখন নতুন করে শেখার কাজটা করছি।
0: আচ্ছা আচ্ছা, তো কী কী শিখেছো এখন পর্যন্ত?
3: পার্টি মেকআপ, হেয়ার কালার, হেয়ার স্মুথ, হেয়ার স্ট্রেটনিং, মানে হেয়ারের নানা রকম ডিজাইন সব শিখেছি। ব্রাইডের কাজটা এখনো বাকি আছে।
0: ব্রাইড যখন তুমি, ব্রাইডাল মেকআপ যখন তুমি করবে, তখন তো তোমাকে পুরো সব শিখে তারপর করতে হবে, এখন শিখছো, হয়ে যাবে আস্তে আস্তে, তাই না?
3: এটাই।
0: ঠিক আছে, আর এছাড়া কি অন্য কিছু করো তুমি? এছাড়া অন্য কিছু করো না, এই শুধু এই কাজটাই করছো, আর বাড়ি ঘরে আছো, সংসারের কাজকর্ম, বাচ্চারা কি করে?
3: আমার বাচ্চা নেই।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, কত বছর হলো বিয়ে হয়েছে?
3: 3 বছর।
0: 3 বছর, আচ্ছা ঠিক আছে, মা একটু রেডি টেডি হয়ে তারপর দেখা যাবে, মাও এখনো ছোট। কোথায় পড়াশোনা করেছো? বিলোনিয়াতে?
3: হ্যাঁ, বিলোনিয়া করে।

0: করেছি, কলকাতা 2 ইয়ার ডিএলএড করেছি।
1: আচ্ছা আচ্ছা, বাহ, বেশ ভালো। তো অনেক শুভেচ্ছা রইল, ভালো থেকো।
0: ধন্যবাদ।
1: এবার আরেকজন বন্ধুর কাছে যাচ্ছি, তোমার নামটা বলো।
2: সঙ্গীতা কর।
1: সঙ্গীতা কর, জোরে বলো। সঙ্গীতার বাড়ি কোথায়?
3: বাবার বাড়ি গৌরাঙ্গ বাজার, হাজবেন্ডের বাড়িও গৌরাঙ্গ বাজার।
1: গৌরাঙ্গ বাজারেই দুটো? আচ্ছা, তোমাদের গৌরাঙ্গ বাজারে কি আছে গো দেখার মতো?
3: দেখার মতো এমনি বলতে কিছুই নেই।
1: তোমার কোন জায়গাটা ভালো লাগে গৌরাঙ্গ বাজারের বেশি? কোন জায়গাটা সুন্দর দেখতে? বাবার বাড়ির গ্রামটা তো ভালো লাগবে।
3: হ্যাঁ, বাবার বাড়ির পাশে বাংলাদেশ।
1: বাংলাদেশ দেখা যায়? কি দেখা যায় বলো একটু শুনি।
3: বিএসএফ ক্যাম্প আছে, ক্যাম্পের সঙ্গে বাংলাদেশ।
1: ধান ক্ষেত?
3: ধান ক্ষেত আছে, অনেক ধান ক্ষেত আছে, রাবার বাগান আছে।
1: বাংলাদেশেও রাবার বাগান দেখা যায় তোমাদের এখান থেকে?
3: না, বাংলাদেশের রাস্তা দেখা যায়, মানুষের বাড়ি দেখা যায়, গাড়ি দেখা যায়, এটি দেখা যায়।
1: তো তোমাদের, তুমি যে গৌরাঙ্গ বাজারে আছো, বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুটোই গৌরাঙ্গ বাজার, এখানে কি বাচ্চা পড়ছে নাকি স্বামী কিছু করছেন?
3: না, বাচ্চা তো কোনো ছোট, আমি এখানে থাকি, আমার হাজবেন্ডের দোকান আছে, সূত্রে থাকি আমি এখানে।
1: এখানে তোমার হাজবেন্ডের দোকান আছে, কিসের ব্যবসা ওনার?
3: ওনার অ্যালুমিনিয়ামের।
1: অ্যালুমিনিয়ামের বিজনেস। তো বাচ্চা এখনো পড়ছে না, পড়া শুরু করনি?
3: না না, এখন মাত্র 1.5 বছর।
1: ও, 1.5 বছর মাত্র। তো তোমার কিছু করতে ভালো লাগে, কিছু করো তুমি?
3: না, আমি এখন আপাতত মেকআপ আর্টিস্টের সঙ্গে কাজ করি মাঝে মধ্যে।
1: আচ্ছা, শিখেছো?
3: হুম।
1: কি শিখেছো?
3: আমি মেকআপ শিখেছি, বেসিক শিখেছি, দুটোই শিখেছি।
1: আচ্ছা আচ্ছা, তো বরের ব্যবসায় সাহায্য করো বরকে?
3: না না, আমি সাহায্য করি না,
1: উনি নিজেই করেন। তুমি বাচ্চা নিয়ে আছো, পড়াশোনা কোথায় করেছো?
3: আমি পড়াশোনা গৌরাঙ্গ বাজারে করেছি।
1: গৌরাঙ্গ বাজারে করেছো। তো আর ভবিষ্যতে নতুন করে কিছু করতে চাও, কিছু করার ইচ্ছে আছে তোমার?
3: মেকআপ নিয়ে একটু এগোতে চাই।
1: মেকআপ নিয়ে যা করবার করবে। তোমাদের ওইদিকে কিরকম, মানে মেকআপ আর্টিস্টদের কতটা কদর তোমাদের গৌরাঙ্গ বাজারের এদিকে?
3: আগে কদর ছিল না, বাট এখন কদর আছে।
1: তাই? আচ্ছা, আসলে এখন সবাই সাজগোজ খুব পছন্দ করেন। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। এবার সব শেষে সময় ফুরিয়ে আসছে, আমরা কথা বলবো আমাদের বন্ধুদের সঙ্গে। তোমার নামটা বলো।
4: পিঙ্কি বিশ্বাস।
1: পিঙ্কি বিশ্বাস। পিঙ্কি, কি করো?
4: আমি আপাতত এখন বিউটিশিয়ান।
1: আচ্ছা, বিউটিশিয়ান। কি করতে ভালো লাগে এছাড়া?
4: এছাড়া ঘরের হাউসওয়াইফ তো আছি, ঘরের কাজকর্ম করি, তারপর আমার আর সাথে হচ্ছে আমি ফুলের যে কাঁচা ফুল দিয়ে মালা বানানো, মুকুট বানানো, ওইগুলো তৈরি করি, আর সাথে আমার মেকআপ আর্টিস্ট, বিউটিশিয়ান, এগুলো চলছে, এগুলো ভীষণ ভালোবাসে।
1: আচ্ছা, এই যে ফুলের কাজ বললে, এটা কীরকম? তুমি কি কাঁচা ফুল মানে তাজা ফুল দিয়ে মালা বানাও, মুকুটও হয়, তাই না? তুমি পারো এটা? কোথায় শিখেছো?
4: এগুলো আমি কোথাও থেকে শিখিনি, আমার হাজবেন্ড বানাতো, হাজবেন্ডের থেকে দেখে দেখে, আর আমরা যখন কলকাতাতে যখন বাইরে যাই, ওরা যখন তৈরি করে, ওগুলো দেখে দেখে আমি নিজের থেকে তৈরি করি।
1: তোমাদের ফুলটা কোত্থেকে আসে তোমাদের, তুমি যে বললে?
4: কলকাতার ব্যাঙ্গালোর।
1: কলকাতার ব্যাঙ্গালোর থেকে আসে, এত দূর থেকে ফুলটা আসে, ভালো থাকে কীভাবে গো?
4: এটা ওরাই দেয়, যদি প্রেশার, মালের ভীষণ প্রেশার না খায় তাহলে ভালো থাকে। আর যত্ন করতে হয়, একটা বাচ্চাকে যেরকম আমরা যত্ন করি, ঠিক ফুলগুলো আমরা অনেক যত্ন করে রাখি।
1: সেটা গানই আছে ভাই, ফুল বড়ে নাজুক হতে,
4: অনেক যত্ন।
1: কি কি করো, মালা মুকুট আর
4: মালা
1: গয়না করে দাও তো? এখন তো বিয়েতে ফুলের গয়নার,
4: ফুল দিয়ে গয়না বানাই, বিয়ের মালা, বিভিন্ন কিছু তৈরি হয় বাচ্চাদের জন্য।
1: তো এই যে ফুলের কাজ, পার্লারের কাজ, দুটোর মধ্যে ব্যালেন্স করো কি করে? ধরো একদিন এমন একটা অর্ডার এসছে, তোমার মালাটাও করতে হবে, একজন এসে বসে আছেন যে আমি সাজবো ভাই তাড়াতাড়ি করো, তখন কি করবে?
4: এটা জন্য যেমন আমরা ফুলের এখানেও হেল্পিং হ্যান্ডস আর রয়েছে, আমি পার্লারে কাজ করছি এখানে রয়েছে আমার, ওরা কিন্তু যারা কাজ করছে আমার সাথে যারা শিখছে ওরা কিন্তু ভীষণ হেল্প করে, আমি আমি যে একা না তা ওরা কিন্তু আমার সাথে থাকছে কিন্তু ভীষণ, ওদেরও হেল্প পাই আমি, তো এই কারণে আমি দুদিকে ব্যালেন্স করতে কষ্ট হয় না।
1: তার মানে তোমার এখানে যারা শিখতে আসছে সবাই তোমাকে খুব ভালোবাসে বোঝা যাচ্ছে।
4: ওদেরকে প্রাণ ভরে ভালোবাসে, আমি চাই ওরা কাজ করুক এগোক সামনের দিকে, কারণ নিজের নিজেরা নিজে কিছু করলে নিজের মনের ইচ্ছা বলো শান্তি বলো সব কিছু একটা ইচ্ছা পূরণে চলা যায় যে আমি ওটা করব এটা করব, কারো থেকে হাত পাততে হয় না, এটাই আর কি।
1: সেটাই, এই যে একটা স্বাধীনতা তাই না, এটা এটার আনন্দই আলাদা। আর তোমার যে কাজ, তোমার যে কাজটা, এই কাজটা যেটা বললে ফুলের কথা সাজগোজের কথা, দুটো কাজেই কিন্তু মানে কি বলবো একটা দারুণ আনন্দ আছে। একটা একটা ফুল জড়ো করে মালা করা, মুকুট করা, গয়না করা, খুব সুন্দর কাজ। আবার একটা কি বলবো হয়তো মুখে কোনো খুঁত আছে সেইটা ঢেকে সাজালে,
4: সাজানো,
1: তাই না?
4: এটাই, কারোর মুখে প্রবলেম রয়েছে, হেয়ারে কোনো প্রবলেম রয়েছে সেগুলো ঠিক করা, সেটা ট্রিটমেন্টের মাধ্যমে নেওয়া, এটাই শিখছি। তার সেই শেখা জিনিসগুলোই আমরা চেষ্টা করছি সবাইকে ভালো রাখার জন্য, সুন্দর রাখার জন্য, কীভাবে নিজেকে ভালো রাখবে, কীভাবে সুন্দর রাখবে, পরিচর্যা করে রাখা যায়, সেটার জন্যই আমি সবাইকে সাহায্য করি যে কীভাবে চলবে বা হোম কেয়ার করা যায়।
1: তো এই যে ট্রিটমেন্টগুলো তোমরা করো, এটার কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সাইড এফেক্টস কিছু?
4: না, এগুলো আমরা হাতের মাধ্যমে যেগুলো করাই ওগুলোর কোনো যে সাইড এফেক্ট এগুলো হয় না। আমরা আগে স্কিন টেস্ট করে নিই, তারপর কার স্কিনে কী যাচ্ছে, আমাদের স্কিন নিয়ে ক্লাস করানো হয়, সেমিনার করানো হয়, প্রোডাক্ট নিয়ে সেমিনার করানো হয়, তারপরে আমরা কিন্তু এগুলো দিয়ে ক্লায়েন্টের উপর অ্যাপ্লাই করি, কাজ করি। তো ভীষণ সাবধানতামূলক কাজ, অন্ততপক্ষে সবার স্কিন দেখে তারপরে কাজটা করার আমরা স্টার্ট শুরু করি আর কি, সবাইকে সাজেস্ট করি কে কী করবে না করবে, স্কিনের উপর নির্ভর করে সেটা।
1: আচ্ছা, এই যে তোমার যে সাজগোজের ব্যাপারটা, ধরো খুব দরিদ্র, খুব দরিদ্র ঘরের একটা মেয়ে সাজতে চায়, সে যদি তোমার সাহায্য চায় কী করবে?
4: আমার এটা কাজের শুরুতেই ড্রিম যে যারা পারে না, অর্থ সামর্থ্যের জন্য কষ্ট হয়, যে আমার পুরো বিয়ের ডেটেও যদি আমি বুক থাকি তাহলে আমি চেষ্টা করব ওকে আমি ফ্রি অফ কষ্টে যে ওর ওই দিনটাকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য, এটা আমার ড্রিম। তো আমার গত ডেটে একটা গেছে, আমি উল্লেখ করছি না, নামও উল্লেখ করছি না, কিছু করব না কারণ এগুলো ভালো না। তো আমি করেছি সেটা এখন বলছি হয়তো ঠিক আছে, দিয়েছি আমার যতটুকু সম্ভব, ওর দিনটা আমি অন্ততপক্ষে সুন্দর করে তোলার চেষ্টা করেছি।
1: খুব ভালো লাগলো পিঙ্কি তোমার কথা শুনে, তুমি তোমার তোমার কাজে তুমি এগিয়ে যাও, আর এভাবেই সুন্দর একটি মন নিয়ে সবার পাশে থাকো, এটাই আশা রাখবো। ভালো থেকো, অনেক ধন্যবাদ।
4: অনেক ধন্যবাদ তোমাকেও।
1: শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের মহিলা মজলিশ আজকের মতো এখানেই শেষ করব। আজকে আমরা ছিলাম বিলোনিয়ার রাম ঠাকুর পাড়াতে বিলোনিয়ার বন্ধুদের মাঝেই, আর দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের সময়ও ফুরিয়ে এলো। আপনারা যারা অনুষ্ঠান শুনলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মহিলা মজলিস এখানেই শেষ করলাম। সেই সঙ্গে শেষ হলো আমি নারী অনুষ্ঠান। নমস্কার।
2: শুনলেন আমি নারী অনুষ্ঠানে মহিলা মজলিস, অনুষ্ঠানটির সাক্ষাৎ গ্রহণী ছিলেন সুপর্ণা সাহা।

আকাশবাণী বিলোড়িয়া কিছুক্ষণের মধ্যে শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, এরপরই শুনবেন বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।

18 में आज उजाले उनकी यादों की उजाले

এতক্ষণ শুনলেন বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। একটু পরে শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, পরে শুনবেন ইংরেজি সংবাদ।

এতক্ষণ শুনলেন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, পরে শুনলেন ইংরেজি সংবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:10 হয়ে 47 সেকেন্ড। শুরু হচ্ছে পুরনো দিনের পুরনো গান নিয়ে অবকাশ রঞ্জনী অনুষ্ঠানটি।

ছবি 12 o'clock। প্রথম গানটি শুনবেন মোহাম্মদ রফি এবং গীতা দত্তের কণ্ঠে। সুরকার ওপি নায়ার এবং গীতিকার মজরু। শুনুন আজকের অবকাশ রঞ্জনী অনুষ্ঠানের প্রথম গানটি।

এবারে শিল্পী শামশাদ বেগম।

শুনলেন সবশেষ গানটি গীতা দত্তের কণ্ঠে টুয়েলভ ও ক্লক ছবি থেকে। সুরকার ছিলেন অপি নায়ার এবং গীতিকার মজরু। আর এর সাথে শেষ হল আজকের অবকাশ রঞ্জনী অনুষ্ঠানটি। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন লোকসঙ্গীত অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি।

বাংলাদেশের লোকগীতি আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন ককবরক অনুষ্ঠান। ককবরক অনুষ্ঠানে আজ শুনবেন ককবরক নাটক পোহর, লিখেছেন রুমা দেববর্মা।

0: কোবুনা বাসি কত তাম ও সন্দে বা বিহি রঙ রেখলে রঙ গাহম লাগে
1: কুবুয়া কি তাম আমু কি শান্তি হিন খুনাতা আবু ফাবো নখরে থাং গাহমলা তাবু খাবু মা তং না রঙে হাই বদ্রং দ্রং তং হিন্তা
0: আং বাবু তে নহলি খুনাতা তাবু খাই আ পহ সেরি সে চালু গই সংসার চালু তং হিন বলা আসে শাস্ত্র গাহম গাহম যা আনি আ কজার শানি বুসলাবো হানি তা নো পদ খালাম খালাম বাই জানি সিদু
1: তুমি দিকে গেদন বুমার আবু তা সাই পুসুলাসি হিনো
2: হিনকাই বাই আং তিনে ডাক্তার মা থাং জিনাই লেরে থাং গাই তিব্র মাং লাগছে
0: আ কপ হয় নাই চালু দি ইয়াক সি আগরা গাড়ি গুড়া গবাং মা ননু নু খাই আর সহ্য সিঙ্গে পহর বুড়ো পড়ে ওই চাকরি খাই আশা কে তংসি তাবু রিসা চালু গই সংসার চালুক মা তঙ্গ
2: নন কোন তাওয়ান দি বাই আং কাহাম করেন গান সব পয়েন
3: জিনি ও জিনি মাই খুলা মা তা মগলে তোমাসা মহারানী রং মহারাজার নিয়ন সিনি মাই মাসে মাই কুই ডিমা খনে দা
0: তাই কাম তো শোনা যত পয়সা বাইখা
2: দাদা নং চিন না যে জাল না তং জালু কা তাই তা জালু সিদি মাং খাই নং আ লক্ষিন পান তো বুই সিংহা চনা আছরি তন ভাজি জং পুসি চাই নাই তঙ্গ হিন্দি দে বাই নং বা প্রাইভেট পড়ে না হামলা
0: হিন্দি
3: দন্ন তো করন খুন নং সাং নং হামাই মানে সাল সাল পাম নং মানে পা আঙ্গো সাগের খাই রং গুরুং গুরুং করে কাই আর হামজে কই কুমুতা আমি তাম খাই তংখা বাকো চাকরি নাই তোমাং নাই তোমাং সেনার জুতো জুতো তাম থাকা তবে আং বড় খানিয়াবো তা সুন্দর সুয়াং নুমফু
4: সঞ্জয়
3: খুখনা কা রামা আমি তাকু সঙ্গে তাম মাইকিয়া আং সুয়াং নুমফু তা সুন্দর বড় খানিয়াবো
4: বড় আং না কাহাম না সাও সঞ্জয় নুন কি সব আনছ নাই জি তিনি নিনি বাগৈ নিনি বাবু নক নি অংখ থাকা তাই সুষমাব নুন যে বরং না চাকরি খাইয়ে বড় কতর মা খাইনা তংমাসে বসেটাবুক ইসে চালু গই নং সংসার মা চালু নং কিচে বান লাসি দা
3: আংলে আন বখান বড় খিনিছে নন কাইসা খাকাই তমানি মুং বা দনি বড় মতা
4: মুং লাই ওয়ান সময় সঞ্জয় তিনি নিনি তমন ন গই সিনি বসং ফাইনাই তাকুক তাই বুক জং তাম সরং নাই আ গাই সাল সাল দাম পরে ফাইনাই নি বুসার মা নং তাম ফনং কলাং নাই
3: ই বুঝি খারা মা আন আন বেকার নি জালাবাই আন কবর কেতি সাকা
4: ই ইয়াং সাইমান সঞ্জয় নন নি বেকার নি জালা কবর কেতি সাকা কিন্তু সঞ্জয় বেকার হুঙ্কাই অলাম হামে হিমনানি কোনো কজ্ঞা তাবু স্বর্গ হইতে বেকার ইয়াকানি অনেক লামা খাইকা হিন্দি নানাং দোয়ান কাশিয়া খুলু বেড়ে নাই
3: রামা বুঝিখা আঙ লাম হুমি লাম হামিয়া সামু তাংমা বাই আনো তাবু ফিরক তুবসিদি তাই আঙ বড় রং যে আনন্তি খাঞ্জে রং মাসা মাসা রঙ শাস্ত্রী সিনাই
4: ইহি আবতিয়া সঞ্জয় নং চা বলে আগিও অবতৈ হেনই
3: মিতুমানো রামা আনো তাবো লাম হামিয়ানি ফিরক তুবসিদি
4: নানা ক কাইসে মারে সঞ্জয় সাদে অবতে হিনই অবতে হামিয়া বড় তাই নি নগতি জগে তাই নি দোকান জাগা রুয়া হনই
3: আন কক রুনাই রামা তিনি অমতি বরং আনি নগ জাগা রুয়া তাই আন দোকান মতি চকলিয়া
4: আং বেলান চালা কা সঞ্জয় নিন তাইসা ও লাম কাহাম ফির খাইমানি বাগে হিন্দি সিং তিনি বারো সময় থানলাই চিনাই তিনি সিন্ন আরম্ভ খাই রেসিনাই
3: হিন্দি থ
1: আই ননসেন্স নই রামজল থান্দা
2: নই হাই ম্যান সাহেব ন আনি রিস্কা ওকারিয়া ময়লা নামাইছে
1: নিং রিস্কা ড্রাইভার দিতে আপনি কষ্ট কি বলা আসিয়া দা
2: আংথি ন রিস্কা ড্রাইভার বিগ্রা বসা তব নিনি বিকাশ আইছে কো অঙ্গরে যায় কো
1: তাম হিন নিং আপনি কষ্ট কি বলা আসিয়া দা
0: আই নিলা নিং বড় থানাইছে
1: রানী বদল থানাই মানে উ ননসেন্স লাঙ্গিয়া ফো নিং কি ব্যাং খান ফাসা পলি নিং প্রাই বদে পুরি ফাই
0: ইহি আং হাসপাতালে সে ফাইও
1: হাঁকা আং থানসিলে পলি
0: অপ হর সারি গো নিং বাইকিসা কক তঙ্গসি নগ ফাই থাং বাজে সরাপসা
2: জড়রং মলে ফাইয়া নতা পলে এই পলে পলে নাও কই জানো
0: ও পহর বাইশ হয়ে গেছে নেন
2: মহারানী খবর ইহর বাই ফায়া তং মানাই ইয়া কাই ফাসি বানাই জেরে জানা তং সারি পাম খানানি খবর ইহর
0: নং হানো খেসি নগো ফাই মে দিবা
2: আসে গতন আং মানে পরে নং আং বাই কক সাই তং মানে আবু সাং ওয়া নাও পলে আং রিস্কা ড্রাইভার বিগ্রা বসা নং পরীক্ষারে পাস খাইকা আং পরীক্ষারে মালিয়া বাই হানো ফাই মানাই
0: আং সাই মানো পহর নং রিক্সা ড্রাইভার কিন্তু তং ফানা নং আনি বেশ কাঙো যতন সাই কতর তং থুন আবো রক আবো সানা বাগে আংনানো খবরই হরিয়া আংনানো কক থাসে সানা বাইসি মারি হেনু তিনি আং হাসপাতাল থাকি খানা খাজে বাই সুস মানি বুসলা হাসপাতাল নথি

0: থাংখা তাই দা সঞ্জয় থাংখা কিন্তু দা সঞ্জয় নিনবা হাবরেলিয়া আবন নগৈ বাইসুসমা বিং বিং মকলে মুক্তি হোখা কিন্তু সানানি কোন লামা করিখা
1: আং সাইমান পলি বিগ্রা বিগ্রা সানি কপাল আহাই না মজাঙ পলি আহাই না মজাঙ
0: আবো সারা আং হাসপাতাল ফিরক ফাইফুরু নং নংনি কাকা মালাইখা কাকা আনু নগু সংখা পহর পরীক্ষা পাস দেখাইকে হিনই আং কাকা নো ফাজিল মা থাকা নং পরীক্ষা পাস খাইকে হিনই বিশ্বাস খাজি পহর অবসর আনি তাই কোন উপায় করই কাকা নং পরীক্ষা পাস হইনে খিনাই বসে খামজাখা তেমক বিশিং বিশিং মকলি মুক্তি হোখা তাই সাখা পলি ওর আংকিসা নং পহর্ন রিউরি দি তাই সাদি বুফা অবাগিয়া বসারংনি পরি রাঙনি খরচ রই মেয়া বংনি নখংনি খারিমা ফাইকে হিনই
1: বাস পলি বাস পাথাকছি দি
0: আংখানি পহর ওর আংফান তলাং থাং জায়গা দি তাম মগি তংখা পহর
1: বিকব মইয়াবলে বাই
0: সাদি পহর তাম অং আং নিনি বাই নিনি দুখন যতন সাইমানো সাদি তাম অং পহর
1: বাই তিনি হাসপাতাল বাসেন বসা থাকি থাকা
0: সাবো সানো নক
1: পলি
0: ও তিনি অক বাবু খানা খাই বসুক দুখন আংজা খামু ও বাবু তাক বোজাগা তং বোজাগা যা কোন ফান সাইমিয়া
2: আং সাইমানো জিনি বাবু বড় তং
0: দাদা নেন বাবু বোজাগা বাবু
2: বাবু তাবু বুঝি নগ সামু তাঙি চাই তুমি কিয়া
1: নিচ্ছা পান না চাই দা অন্তি কক সানানি তিনি নেন হাত তং বা চাইয়া বাই তাও মুইয়া তঙ্গা চিনা সংসার বাবু নগ না ঘর মা থাকা নেন জমা জালক সুকা তাই অ পালন হব মাকে নেওয়া নং শঙ্কর থাকছি দি
2: হিন্দি তাকু তেব হিন্দি ধর হিমা সিং হিনি কোন আনি বখা কসাম চিতু তিনি আং অলাম হামিয়া সামু তাংমা বাই তাস থাকা সুয়াং নংখা তিনি আং কাহাম গাই আনি বাবু নকি নখন নাংলা কুমু তাই আনি সুষমা বুথা নাংলা কুমু তাই বসাবো খিবি থাংলা কুমা নো যে আনম তি খাইনে রং মাসা মাসা কাই রমু সাইস্তির সিনাই
0: দাদা কতাল খাই নং তাই সিনে নুখং নো অপবিত্র খাইয়া তানা সিদি
2: খাইয়া জিনি আং তাই আং নং রমু সুমাই তাং সিনাই তাই নং ইনু খুনো বা আং পহর তিসাই কলাম সিনাই তাই যতন সাও মুক্তির মুক্তির থাকা আং
3: ওই পহর পহর সঙ্গে নং নখর থাকা বলে মানাস খাই না রে গরা দিবা নং নি বখার পাথর সে খাই থামে কে পাথর
1: পাথর বুকে নং সে খাই আমানন যে বুমা বসাই তো বসানা তুই বলাই সানাই বসে চুয়াক নং মশাও বসানে বাগে হামিয়া সাও পাথর বুকে নং সে খাই আমানন
0: আবার তাই সাইপুসুসি পহর হর থুকা বইখানা তক জায়গা বেগে লাগছে হিমদি থুসি না নেই

0: 고마워요.
1: 고마워요.
0: 고마워요.
1: 고마워요. 고마워요. 고마워요. 고마워요.
0: 고마워요. 고마워요.

এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠানে ককবরক নাটক পোহর, লিখেছেন রুমা দেপরমা। আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে।

0: আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে খেতে খামারি অনুষ্ঠানটি। আজ শুনবেন নাটিকা, বাণিজ্যিক ফুলের চাষ লাভের মুখ ১২ মাস, শিবুপাল এবং তার দল।
1: আর তুই হিন্দি রে, এই কি তেজ গেল রে, হাত করে বই
2: ঠিক আছে,
1: মরনার মা হিন্দি রে, হিন্দি বইও এখানে দি বইও, ও কাঞ্চনের বাবা তুই দেখেছ,
3: সুমিনার বাবারে কয় সেদিকে যাই বই
2: গেছে গেছে গেছে শালি
4: ওরে খাইছে রে, কি আরে মরনার মা, আজ আন্ডা এই কাঁসারি ঘরে তো এত মানুষ গোলমিটিং এ বই গেছে কিল্লাই, আয় তো বেঁচে বুঝলাম না, গ্রামের তো কি কোনো দি বেজার লাগছে নি রে, আও
3: আয়
4: বাপ তোমরা বেগুন আর যা দল বান্ধি আরে কি মনে করি আইস আছে
1: বাউরে হিগারা জিগে কোন লাভ হইত
4: তুই
1: আনলে সান না বা এই মরণ্যার মা, সবন্যার মা, টুনটুনির মা, সুবল্যার মা, আর জানা মহিলা বেগুন আন্নার কাছে বুদ্ধি লাই আসি,
4: আচ্ছা আচ্ছা বুঝছি,
1: বাউরে হুরুসোলারা তো সকলেই বেসার কম রুজি রোজগার করে
4: করে করে,
1: তত সংসারের অভাব মিটে না,
4: কত মিটবো রে বাউ,
1: ওনকে আন্ডা হে চিন্তা করে চাইলাম যে হেগুনের লগে আন্ডা মহিলারাই যদি কিছু চাষবাস করতাম হাঁটতাম তাহলে তো সংসারে কিছুটা হইল গাতি পূরণ হইত, আচ্ছা কাকা আন্ডা মহিলারা কোনো কিছু চাষবাস করি কি লাভবান হইতাম হাত্যান্ন সেই কথা গান কদ্দুর বুঝাই কন আন্ডারে,
4: ওমা ইয়ে আবার কি কথা কইলা, মহিলারা ইচ্ছা করলে হারে না এমন কোন কাম আছে নি বাবা, ওন যা তোমার উদ্দেশ্য কি হিয়া না আরে বুঝাই কয়েছে বাবু,
3: ও দা
4: হ্যাঁ
3: আই আন্নারে বুঝাই কইয়ের,
1: তুমি বুঝাই কো,
3: আন্ডা আইসি যে আন্নে তো চাষবাস সম্বন্ধে সকলের উপদেশ দেন
4: দেন,
3: আন্ডা তো মহিলা মানুষ বাড়ি গেছে আন্ডা হাত্যান্ন
4: হাত্যান্ন,
3: আন্ডা কি চাষবাস করলে লাভবাল অমু হে বুদ্ধি গান কদ্দু যদি আন্ডারে দিতেন,
4: ও বুঝছি মানে কিয়া চাষ করলে লাভবান হইবা,
1: শুনো
4: শুনো কেবল মহিলা ন তোমরা বেকে মিলি ফুলের চাষ কর বুঝছ নি, ফুলের চাষ করলে তোমরা ভালো লাভবান হইতে পারবা, আর এ কথা কইলা
2: যা যা ফুলের চাষ করি কি লাভ হইব, হ্যাঁ হসকেতি করি মানুষের দিন দিন হইশালা হই যার গই, ফুলের চাষ করি কি লাভ হইব, আর ফুল চাষ করেন বা কজনে ফুল কি কামে লাগব,
4: হাসানি হ্যাঁ তুমি কোনো হাজার নেই কি জানি, আরে আরে ফুল হইছে পবিত্র জিনিস, মানুষে কয় যে শুনো না খালেক মিয়া চরিত্র ফুলের মতো পবিত্র, আরে অবা এই হুঁজা পার্বণে ফুল লাগে, বিয়ার আসরে ফুল লাগে, শ্রাদ্ধ বাসরে ফুল লাগে, এই শ্মশান ঘাটে ফুল লাগে, মন্ত্রী এমএলএর সংবর্ধনা দিতে ফুলের তোরা লাগে, আবার এই হোলা হানিয়ে ভালোবাসা করতে গোলাপ ফুল দিয়ে শুরু করে, হ্যাঁ তোমরা বুঝি আর ফুল কোনো লাগে না, এই ফার্মাসিউটিক্যালে ফুল লাগে বুঝছ নি, ফুল করতে তো মনে আনন্দ আইয়ে, তোমরা আগে ফুল চাষ করো ফুল চাষে অধিক লাভ হইব,
1: আচ্ছা কাকা
4: হ্যাঁ
1: আন্ডা তো ফুলের চাষ করমু, কথা হয়েছে যে আন্ডার দেশে আর কেউ ফুলের চাষ করেননি,
3: আয় তুমি কিয়া ক কি জানি, এবারও তো কিছুদিন আগে আন্ডা ইয়ানে লোকনাথ উৎসবের সময় বেড়াই গিয়ে এক গাড়ি ফুলের চারা বেচতো,
4: হ্যাঁ
3: এক গাড়ি ফুলের চারা ৩০০-৪০০ টাকা করে পর্যন্ত বেচা গেছে, করিয়ার ফুলের চারা ৩০০-৪০০ টাকা করে পর্যন্ত বেচা
4: গেছে,
3: আন্ডা দেশের মানুষ চাষ না করলে ফুলের টপে গুণ কত নাইব,
4: আরে বাবা কেবল আন্ডা দেশে ন সারা বিশ্ব, সারা বিশ্ব জুড়িয়ারে ১৪০টিরও বেশি দেশে এই ফুল চাষ জড়িত আছে বুঝছ, তার মধ্যে ফুল উৎপাদন এই কারি দেশ হয়েছে বুঝছ নি, যেমন

0: বাণিজ্যিক ফুল, ফুল চাষে জড়িত এবং ফুল আমদানির সঙ্গে জড়িত হয়েছে কোন জানানি? যেমন নেদারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান। আর ওই ফুল রত্নানির সঙ্গে জড়িত কারা আছে কোথায়? কলম্বিয়া, ইসরায়েল, স্পেন, কেনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান।
1: ওরে কাইছি, হের মূলে তো আন্ডা সকলে ফুল চাষ করানোর দরকার। আচ্ছা কাকা, আন্ডা ভারতবর্ষে অন্যান্য জায়গা তো কি ফুল চাষ করেনি?
0: কেবল করেননি বাবা, গত 10 বছরে বুঝনি ফুল চাষ, বীজ এবং বাল্ব উৎপাদনে প্রয়োজনীয় এই তেল নিষ্কাশন একটু বুঝনি শুরু করি, মোট 15,69,731 মেট্রিক টন এই ফ্লোরিকালচার পণ্য মানে বিশ্বের কাছে রপ্তানি করছে। আর 2021 সালে বুঝলি 778.98 কোটি রপ্তানি করছে, যার ফলে ভারত সরকার ফুল চাষের সূর্যোদয় শিল্প হিসাবে চিহ্নিত করছে।
1: ওরে সর্বনাশ, ফুল চাষের উপরে ভারত সরকার যে এত গুরুত্ব দিছে, আয় তো কইতাম হাঁটতেন, নইলে তো আন্ডা ফুলের চাষ করতাম আরো আগের তুলে আরম্ভ করতাম।
2: কথা তো হাসা, ফুল চাষ করলে দে এত গুরুত্ব আছে, আন্ডাও তো এতদিন কইতাম হাঁটতেন।
3: আরে হইছে, তোমরা মায়ে মায়ালা মানুষ, হ্যাঁ মায়ালার জাত, কথা একখান শুনলে হাগল হয়ে যায় গে, গেরাম তো আঁটি চাই চাও কইছে যাই রে, কোন গে একরে ফুলের চাষ করিয়ে রে ইয়ে করিয়ে লাইছে, আজের গে থাই আর কি করবা, ক্ষমা দেবো কিন হাগল বেলা।
0: তুই কি মানুষ নাকি অবদেবতা রে বাউ? এত লাগে তো তুই অবদেবতা, তুই মানুষ নানুষ, তুই বন মানুষ। আরে কথা বুঝি আর বুঝত নেই, কথা ন বুঝি আরে, এই নবুঝি নাই
1: কোন
0: তালে তুই ওটা এই ইয়ে করে এইসব গ্রামের আন্ডি চাই তো সাহান লাগতো না, আয় কি কই এখন বুঝবার চেষ্টা কর, তুই বুঝবি আগে মন দিই জান। হ্যাঁ 2018 বুঝত নেই, 2019 সাল পর্যন্ত হর্টিকালচার শস্যের পরিসংখ্যান অনুসারে ফুল চাষের বা ফুলের ফসলের আওতাধীনে বুঝত নেই 303,000 হেক্টর জায়গাতে ফুল চাষ করছে, ফুলের উৎপাদন হয়েছে প্রায় 29,010 মেট্রিক টন। তার মধ্যে আলগা ফুলের পরিমাণ হয়েছে 22,063 মেট্রিক টন বুঝলি, আর কাঁটা ফুলের পরিমাণ হয়েছে 447 মেট্রিক টন। সেদিন নতুন ভারতে ফ্লোরিকালচার এই রপ্তানি প্রাধান্য পাইছে, ওইগিয়া চীনের পরেই হয়েছে আমরা ভারত, অর্থাৎ বিশ্বের দ্বিতীয় স্থানে হয়েছে ভারতে, ভারত হয়েছে ফুল চাষ বুঝছ। আর তুমি
1: আচ্ছা কাকা, হ্যাঁ আন্নার কথা অনুসারে তো বোঝা যায় যে ভারতবর্ষের বিভিন্ন জায়গাত ফুলের চাষ হয়,
0: বিভিন্ন জায়গার তুমি বিভিন্ন জায়গাত ন কেবল কইছে বুঝছনি, ভারতবর্ষের সব জায়গাতে ফুলের চাষ হয়, তার মধ্যে সবচেয়ে বেশি চাষ হয়েছে কর্ণাটকে আর কেরালায়, কর্ণাটকে হয়েছে 253,24,000 টন বুঝছনি ফুল, আর ফুল উৎপাদন করে উৎপাদনকারী প্রথম স্থান আছে আর কেরালা হয়েছে যে 53,26,000 হেক্টর ফুলের চাষ করি এর দ্বিতীয় স্থানে আছে
3: ভারতের মধ্যে।
0: হ্যাঁ তাছাড়া দক্ষিণ তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, রাজস্থান, হরিয়ানা, দিল্লি এইসব জায়গায় খবর লই সাহায্য কিভাবে ফুলের চাষ হয়, বেঙ্গালোরে, পুনে, হায়দ্রাবাদে সরকারে ফুল চাষিগুলাই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করিয়া লাগছে দোস্ত মতন, চিন্তা করিছে করাইবার, আর তোমরা কো ফুল চাষ করিয়ারে কিলা বইব পাগল পাগল, এগুনের কয় বাউলা পাগল।
2: আচ্ছা ফুলের চাষ তো করমু বুঝছি, কথা হইছে যে ফুলের ছাড়া কতুন আনমু কন্ডে হামু, হে কথা গান কন
3: বুঝাই কন,
0: শুন ফুল চাষের বিভিন্ন, ফুল চাষ বিভিন্ন রকমের আছে বুঝছনি, যেমন একটা হইছে মৌসুমি ফুলের চাষ, যেমন আন্ডা বাড়িয়ে বাড়িয়ে বাড়িয়ে বেসার কম সকল বাড়িতে সবাই ফুলের চাষ করি, গাছ দুবা লাগে লাগে না
3: লাগায়,
0: হ্যাঁ পূজা পার্বণে ঘরের মধ্যে লক্ষ্মীর আসনে শ্রাদ্ধ অনুষ্ঠানে ফুল ব্যবহার

0: করি, এসব ফুল তো সকলে বাড়ি ঘরে চাষ করো। চা এই এসব ফুলের বসন্তকালে আবার ওই বেশি ফলে, বুঝছো নি কথাটা? সাই বসন্তকালে কিন্তু এইসব ফুল বেশি হয়,
1: বেশি ফুল ফুটে।
0: হ্যাঁ
2: এতো বুঝি দা, কথা হয়েছে যে বড় বড় উৎসবের সময় দেখলাম যে গাড়ি বড়ি বড়ি কত রকমের ফুলের সারা টনে টনে আনে। হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর লাগে আর কইতে নাই। এইসব ফুলের সারা আগুন, এইসব ফুলের সারা আগুন বুঝেন নি দাদা, হইলে কত দাম দিয়ে বেছে, 200-300-400 টাকা করিয়ে বেছে। এসব ফুলের সারা এগুন কতুন আনে, এসব ফুলের সারা কইলে কি কি লাভ হইব, সে কথা গান যদি কইতেন।
3: চাষিরা লাভবান হইব নি হিঙেন তো বুঝতে হইব।
1: কথা তো হাসা, কথা তো হাসা, এসব ফুলের সারা এগুন কতুন আনে, আনন লাগে কতুন, কন্ডে গেলে হামু হিঙেন কতুন আনারে বুঝে কন দাদা।
0: কইয়ের কইয়ের তোমরা মন দিয়ারে শুনো, বিভিন্ন রাজ্যে রাজ্য সরকার ফুলের উৎপাদন বৃদ্ধি করে নেলে, বুঝছো নি? বৈজ্ঞানিক প্রযুক্তিতে ফুল চাষ করে নেলাই সরকারে আলাদা বিভাগ স্থাপন করছে। আবার ফুল চাষি করলাই বুঝছো নি প্রশিক্ষণ দেওয়ারও আরম্ভ হয়েছে। অনগা
3: ওরে খাইছে রে, ফুল চাষির করলাই তো দেয়ের সরকারে বহুত কিছু করেন, হিরো মইলে আর আন্ডা ফুল চাষ করতে অসুবিধা কি?
0: আরে আইয়া তো সেই কথাই কই, এর যেমন ইন্ডিয়ান কাউন্সিলার অফ এগ্রিকালচার বুঝছো নি রিসার্চ এবং কাউন্সিলার অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল বুঝছো নি রিসার্চের অধীনে বিশ্ব মানে কৃষি বিশ্ববিদ্যালয়গুলির উৎপাদন বৃদ্ধি এই ফ্লোরিকালচার ডিপার্টমেন্ট বুঝছো নি কথা। আর প্রজেক্টের অধীনে ফুল চাষের উপরে গবেষণা শুরু হয়েছে। এইসব ফুলের চারা বা কলম ফুলের বিচি আনতে হইলে তোমরা ওই এগ্রিকালচারের লগে যোগাযোগ করলে দেখবা যে উন্নত মানের বীজ আনতে হারবা, আবার কেনে কেনে চাষ করতে হারবা সিগিনে বুঝি বুঝে ইয়ারে হেতারা কইব। হ্যাঁ সব কিছু হেতারা বুঝে কইব তোমরা।
3: আচ্ছা কাকা,
0: হ্যাঁ
3: আচ্ছা ক্ষমা তো দিবেন, শুনেন বহুত কিছু তো আন্ডারে বুঝাই কইছে।
0: আচ্ছা
3: এবার আবার ফুলের উপরে ইজ্ঞা গান শুনাই দেন।
0: আরে বাবরে
1: শুনেন না, শুনেন না
0: এবার।

শুনলেন খেতে খামারি অনুষ্ঠানটি। অনুষ্ঠানে আজ শুনলেন বাণিজ্যিক ফুলের চাষ, লাভের মুখ, 12 মাস এ নিয়ে নাটিকা, পরিবেশনায় শিবুপাল এবং তার দল। এই অনুষ্ঠানে এবার শুনবেন লোকগীতি, শিল্পী তপন রায়।

খেতে খামারি অনুষ্ঠানে শুনলেন তপন রায়ের কণ্ঠে লোকগীতি। আকাশবাণী বিলোনিয়া, এখন জানিয়ে দেব আজকের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

একটু পরে 7:05 শুনবেন এ মাসের বাচিক শিল্পী এই অনুষ্ঠানটি। এতে আজকের অতিথি রজয়িতা দে। 7:35 থাকছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:45 এবং 7:55 শুনবেন আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:00 রবিবারের আড্ডা লাইভ টক শো অনুষ্ঠান। এতে আজকের বিষয় যান্ত্রিক জীবন এবং পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব, হারিয়ে যাচ্ছে বাঙালি সংস্কৃতির প্রাচীন ঐতিহ্য বিয়ের গীত। আবারও বলছি, আজকের রবিবারের আড্ডার লাইভ টক শোর বিষয় যান্ত্রিক জীবন এবং পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে হারিয়ে যাচ্ছে বাঙালি সংস্কৃতির প্রাচীন ঐতিহ্য বিয়ের গীত। এ নিয়ে আপনারা ফোন করবেন 8731875545 এই নম্বরে। 9:00 থাকছে বাংলা নাটক চেতনা, রচনা কিরণ মিত্র এবং প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। এরপরে শুনবেন বাংলা আধুনিক গান। 10:00 হারানো দিনের গান, এই অনুষ্ঠানে শুনবেন বাংলা আধুনিক গান। শুনলেন আজকের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন এ মাসের বাচিক শিল্পী এই অনুষ্ঠানটি। এতে আজকের অতিথি নৃত্যশিল্পী রজুই তাতে। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এ মাসের বাচিক শিল্পী অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানের আমাদের অতিথি রজয়িতা দে। রজয়িতা বর্তমানে ডিএলএড পাঠরতা এবং সঙ্গে নৃত্যশিল্পীও। আজকে শুনব রজয়িতার কাছ থেকে বিভিন্ন কবির লেখা কবিতা। প্রথমে তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের এ মাসের বাচিক শিল্পী অনুষ্ঠানে।
1: নমস্কার সবাইকে। আমি শুরু করছি প্রথমেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে।
0: আচ্ছা,
1: বলছি সোনার তরী। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুর ধারা খর পরসা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত নাও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভোরে, এত কাল নদী কূলে যাহা লয়েছিন ভুলে, সকলই দিলাম তুলে থরে পিথরে, এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভুরি। শ্রাবণ গগনে ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে,

নদীর তীরে রহিন পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার। এখন আমি আবারও আরেকটি রবীন্দ্রনাথ ঠাকুরেরই আবৃত্তি করব, লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি, ভোরের বেলা মা গো ডালের পরে কচি পাতায় করি লুটুপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো, খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজে নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে, স্নানটি করে চাঁপার তলা দিয়ে যাবে, আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পূজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরে বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে, আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধে বেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব হুঁয়ে ঝরে, আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো বলবো না সে কথা। নমস্কার। এখন বলছি নির্ঝরের স্বপ্নভঙ্গ। আছি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি, থর থর করি কাঁপিছে ভূদর, শিলা রাশি রাশি পড়িছে খোসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে, হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারারে দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর, আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা, কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি, শিখর হইতে শিখরে ছুটিব ভূদর হইতে ভূদরে লুটিব, হেসে খলখল গে কলকল তালে তালে দিব তালি, এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর, এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর, কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান, ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ ভাঙ ভাঙ কারা আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর। নমস্কার। এবার আমি যাচ্ছি অন্য একজন কবির দিকে, ভবানীপ্রসাদ মজুমদারের বাংলাটা ঠিক আসে না, ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না, জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না,

0: ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলাই চড়ে, বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানে দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, বাংলা আমার ভাষা নাকি, নেই কোনো চাম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে, ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সাইন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস এদের পাশে না। জানে দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, বাংলা যেন কেমন কেমন, খুবই দুর্বল প্যান পেনে, শুনলে বেশি গাত জ্বলে যায়, একঘে আর ঘ্যান ঘেনে, কিসের গরব কিসের আশা, আর চলে না বাংলা ভাষা, কবে যেন হয় বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, ইংলিশ বেশ বোম্বাস্টিং শব্দ, ঠাসা দারুণ ভাষা, বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা, এই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই পিএনপিসি, এই ভাষাটাই হলেও দিশি সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ, বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ, মায়ের দুধের বড়ই অভাব, কোটর দুধ খাওয়াই স্বভাব, ওই দুধে তেজ তাকত হয় না, বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, বিদেশে কি বাংলা চলে, কেউ বোঝে না বাংলা কথা, বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা, আজ ইংলিশ বিশ্বভাষা, বাংলা ফিনিক্স নিঃস্ব আশা, বাংলা নিয়ে আজকাল কেউই সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, শেক্সপিয়ার ওয়ার্ডসওয়ার্ড শেলি বা কিটস বা বাইরন, ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত সবল যেন আয়রন, কাজী নজরুল রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত, মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। নমস্কার। এবারে আমি একটু সুকান্ত ভট্টাচার্যের কবিতাগুলো পড়ব, শুরু করছি সুচিকিৎসা। বদ্রীনাথের সর্দি হলো কলকাতাতে গিয়ে, আচ্ছা করে জোলাপ নিল নসীনাকে দিয়ে, ডাক্তার এসে বলল কেসে, বড়ই কঠিন ব্যামো, এসব কি সুচিকিৎসা, আরে আরে রামু, আমার হাতে পড়লে পরে এক্স-রে করে দেখি, রোগটা কেমন, কঠিন কিনা আসল, কিংবা মেকি, থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক, আইস ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক, ইঞ্জেকশন দিতে হবে অক্সিজেনটা পরেই, তারপরে তো দেখবো এ রোগ থাকে কেমন করে। পল্লীগ্রামের বদ্রীনাথ অবাক হলো ভারী, সর্দি হলেই এমন তরো, ধন্য ডাক্তারি। নমস্কার।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমরা শুনছি রচয়িতাদের কাছ থেকে আজকের বাচিক শিল্পী অনুষ্ঠানে বিভিন্ন কবির লেখা কবিতা। সুকান্ত ভট্টাচার্যের কবিতার পর এবার শুনবো তোমার কাছ থেকে।
0: এবারে আমি শুরু করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখে না।
1: হ্যাঁ শুরু করো।
0: কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটল কেউ কথা রাখেনি, ছেলেবেলা এক বস্তুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে, তারপর কত চন্দ্রভূ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বুষ্টুমি আর এলো না, ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাছিয়ে নাদের আলী বলেছিল, বড় হ

দাদা ঠাকুর, তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে? একটাও রয়েল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষে সে লস্কর বাড়ির ছেলেরা। ভিকারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কনঙ্ক পরা রাস ফর্সা রমণীরা কতবার আমোদ হেসে আমার দিকে তারা ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়েলগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন তোমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম। তবু কথা রাখিনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ, এখন সে যে কোনো কন্যা। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখে না। নমস্কার। এরপর আমি আবার ফিরে যাচ্ছি রবীন্দ্রনাথের কাছেই, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজ দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেশেছ ভালো? নমস্কার। এরপর আমি বলছি কৃপণ কবিতাটি। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্মরণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেম তবে, আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনু ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসারথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমায় কি বা অভাব আছে ভিকারী ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ছুলি হাতে নিলাম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে

0: উজাড় করি। একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলে মেজা রাজ ভিকারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁধি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার।
1: বাহ, হ্যাঁ, খুব সুন্দর কবিতা পাঠ করছে রজয়িতা। এবারে কি শোনাবে আমাদের?
0: হ্যাঁ, এবারে শোনাবো জয় গোস্বামীর লেখা টিউটোরিয়াল।
1: আচ্ছা,
0: তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নাম্বার কম কেন? কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি। এই জন্যে তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে। এই জন্য কাঠ ফাটা রোদ্দুরে কি প্যাচ পেঁচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে। তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমায় পড়া নিয়ে বসে পড়ত। যতক্ষণ না আমি বাড়ি ফিরি তোমার হোমটাক্স দেখছি, তারপরে আঁচলে মুখ মুছে ঢুলতো গিয়ে ভ্যাপসা রান্নাঘরে। এই জন্য হাড় ভাঙা ওভার টাইম করে তোমার জন্য আংটি রাখতাম। মোটা মাইনে, ভদ্রতার জল খাবার, হপ্তায় 3 দিন, তাতে কত খরচা হয় রে রাজকেল? বুদ্ধি আছে সে হিসাব করার? শুধু ছোটকালে নয়, এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কেরকম খরচাপাতি তার? ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম প্রথম, কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজ যে যাস দেখিস না কত বড় বড় বাড়িও পাড়ায়, কত সব গাড়ি আসে, কত বাড়ি আড়ি করে বাবা মার ছেলেমেয়েরা নিতে আসে। আর ওই গাড়ির পাশে পাশে না পেছনে না ওই অন্ধকারটায় রোজ দাঁড়িয়ে দেখিস না তোর নিজের বাবাকে? হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমে জামা, ভাঙা মুখ দেখতে পাস না? মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে? ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না। ওরা কত বড় লোক, তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে, এনআরআই হতে হবে, এনআরআই, এনআরআই, তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অবধি একটাকে চেনে। আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে, আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে। তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে, তাহলেই ছবি ছাপবে খবর কাগজ, আরো দরজা খুলে যাবে, আরো 5 আরো 5 আরো আরো 5 5 5 করে বাড়বে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না বাপি না, না না বাপি, আমি মন দিই না কোনো দিকে, না বাপি না, না না, আমি তাকাই না মেয়েদের দিকে, ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে, না না বাপি, পড়ার কথাই দেখি না, উত্তর দি, নোট নি, নোট দি, যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে, না বাপি না, আমি মেয়েদের সঙ্গে মিশতে চাই না কখনো। যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে, সব কত সব দুষ্ট ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক। না আমি খেলতে যাই না কখনো, খেলতে যাইনি, না আমার বন্ধু নেই, না বাপি না, একজন আছে অপু, এক ক্লাসে পড়ে, ও বলে ও যে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজে ছবি ওর বাবা ওকে। হ্যাঁ বাপি, হ্যাঁ, না না বাপি, অপু বলেছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ও ব্যাগ পাবে, ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে। হ্যাঁ বাপি, হ্যাঁ, ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়। নমস্কার।
1: অসাধারণ। আর কিছু শুনবো তোমার কাছ থেকে?
0: হ্যাঁ,
1: অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি,
0: ঠিক আছে,
1: আরো কয়েকটি কবিতা।
0: আমি আবার যাচ্ছি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা, একটি মোরগের কাহিনী।
1: আচ্ছা,
0: একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের

0: ছোট্ট এক কোণে ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো দু তিনটি মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটাল সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত। তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্তা কুড়ে আনাগুনা। আশ্চর্য, সেখানে সে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর একসময় আস্তা কুড়েও এলো অংশীদার, ময়লা ছেঁড়া নাক ন্যাকড়া পরা দু তিনটে মানুষ। কাজেই দুর্বলতরও মোরগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার, খাবার, খানিকটা খাবার, অসহায় মোরগ খাবারের সন্ধানে বার বার চেষ্টা করল প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবারই তারা খেল প্রচণ্ড। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল, একেবারে সোজা চলে এলো ধবধবে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। নমস্কার।
1: হ্যাঁ, আজকে রজয়িতার কাছ থেকে আমরা অনেকগুলি কবিতা শুনলাম। এখন জানবো তোমার কাছ থেকে যে এই যে কবিতা পাঠের যে ইচ্ছা, আবৃত্তি করার যে ইচ্ছা, কি ছোটবেলা থেকেই শুরু হয়েছিল?
0: হ্যাঁ, আমি মানে করতাম, বিভিন্ন প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছি
1: ছোট থেকে।
0: হ্যাঁ, ছোট থেকে অনেক কম্পিটিশন করতাম, তবে সেইভাবে শেখা হয়নি।
1: কারো কাছে শিখেছো নাকি নিজে থেকে?
0: তেমন ছোটবেলা থেকে শেখা হয়নি। তারপর যখন করোনা ছিল, লকডাউনে বাড়িতে বসেই, তখন আমার মাসি শিউলিদেব ভট্টাচার্যের কাছে, তখন আমি অনলাইনে ক্লাস করতাম। মাসি তো আগরতলাতেই থাকতো, তো আমি অনলাইনে ক্লাস করতাম। মাসির থেকে বিভিন্ন কিছু শিখেছি, বিভিন্ন কম্পিটিশনে যাওয়ার আগে মাসির থেকেই তালিম নিতাম। ওই করেই যা একটু শেখা, সেইভাবে আমি করা হয়নি, তবে করতাম, এখন অবধি করি, ভালো লাগে তাই করি। হয়তো অতটা ভালো হয় না, বাট করি, খুব ভালো লাগে এই আর কি।
1: তাহলে এখন তুমি ডিএলএড কোর্স করছো?
0: হ্যাঁ, করছি।
1: সাথে সাথে কবিতা পাঠের,
0: কবিতা পাঠও আমি করি, আর আমি করছি নাচ। আমি একজন কত্থক নৃত্যশিল্পী, আমার গুরু শ্রী রত্নদীপ রায়,
1: আচ্ছা,
0: স্যারের তত্ত্বাবধানে এখনো নাচটা করি। নাচটা একদম ছোট থেকেই শিখছি, আবৃত্তিটা আমার পাশাপাশি চলছে, খুব ভালো লাগে সেটাই।
1: ডিএলএড কোর্সের পাশাপাশি তুমি একজন নৃত্যশিল্পী এবং সঙ্গে আবৃত্তিও করছো। ঠিক আছে, আজকের অনুষ্ঠানে আমরা শুনলাম রজয়িতার কাছ থেকে বিভিন্ন কবির কবিতা, লেখা কবিতা। খুবই ভালো লাগলো তোমার কবিতা শুনে। আশা রাখবো তুমি ভবিষ্যতে আরো এগিয়ে যাও। শ্রোতা বন্ধুরা, আজকের আমাদের হাতে সময় শেষ। আগামী অনুষ্ঠানে আবার শুনব আমরা অন্য কোন অতিথির কাছ থেকে কবিতা পাঠ। সবাই ভালো থাকবেন। যাওয়ার আগে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার।
2: এতক্ষণ শুনলেন বাচিক শিল্পী রজয়িতাদের কণ্ঠে আবৃত্তি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্টজে, ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে, আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্টজে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণী বিলুনিয়া কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ, এরপর শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক সংবাদ, পরে স্থানীয় বাংলায় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানায় প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। ওয়ারাঙ্গালে পিএম মিত্র টেক্সটাইল পার্কের উদ্বোধন করে তিনি বলেন, এই প্রকল্পের ফলে রাজ্য জুড়ে বহু যুবকের কর্মসংস্থান হবে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকে প্রধান সি জোসেফ বিজয় শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে সমাজ মাধ্যমে এক পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। নৌবাহিনীর মুম্বাইয়ের সদর দপ্তরে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ পদে ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাদশায়নকে নিযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দেশের সম্ভাব্য বন্যা এবং তাপপ্রবাহজনিত পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করে।

0: বাংলাদেশের একটি হাইকোর্ট আইনজীবী হত্যা মামলায় ইস্কনের প্রাক্তন সন্ন্যাসী সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিনের আবেদন আজ খারিজ করে দিয়েছে। পাকিস্তানে উপদ্রুত খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক আত্মঘাতী হামলায় 15 জন নিরাপত্তা কর্মী নিহত, আহত আরও অনেকে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে পিএম মিত্র টেক্সটাইল পার্কের উদ্বোধন করে বলেছেন, এই প্রকল্পের ফলে রাজ্য জুড়ে বহু যুবকের কর্মসংস্থান হবে। তিনি আজ বিকেলে প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।
1: তেলেঙ্গানার হায়দ্রাবাদ কে হাজারো নৌজবানো কো রোজগার কা মাধ্যম বনেগা। ইহা বননে ওয়ালি গাড়িয়া মশিনারি, ইহা লাগনে ওয়ালে ফুড প্রসেসিং উদ্যোগ, ये तेलंगाना के श्रमिकों और किसानों को भी सशक्त करेंगे। अब हम अपनी उस विरासत को फिर से सशक्त कर रहे हैं। वारंगल का पीएम मित्र पार्क देश में टेक्सटाइल क्रांति को गति देगा।
0: এর পাশাপাশি হায়দ্রাবাদ পানাজি অর্থনৈতিক করিডোরের অন্তর্গত জাতীয় মহাসড়ক 167-টির গুডেবেল্লুর থেকে মেহবুবনগর পর্যন্ত অংশটি 4 লেনে উন্নীত করার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 3,175 কোটি টাকারও বেশি। ভারতের স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে শ্রী মোদী হায়দ্রাবাদের মাল্টি সুপার স্পেশালিটি সমৃদ্ধ অলাভজনক প্রতিষ্ঠান সিন্ধু হাসপাতাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এর আগে প্রধানমন্ত্রী কর্ণাটকের বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং এর 45তম বার্ষিক উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারের নবনির্মিত ধ্যান মন্দিরেরও উদ্বোধন করেন। দলীয় কর্মীদের এক জনসভায় প্রধানমন্ত্রী এমন একটি সরকারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন, যা সক্রিয়ভাবে কাজ করে, দ্রুততার সঙ্গে সুশাসন নিশ্চিত করে এবং সব সমস্যার সমাধান প্রদান করে এবং দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়।
1: ये शहर सॉफ्टवेयर और सर्विसेज के लिए दुनिया भर में जाना जाता है, लेकिन भारत की सांस्कृतिक पहचान स्पिरिचुअलिटी आध्यात्मिक चेतना को भी इस शहर ने नई ऊंचाई दी है। ध्यान प्राणायाम भारत के संस्कारों का अभिन्न हिस्सा रहे हैं। आज दुनिया भर के लोग भारत के इन आध्यात्मिक संस्कारों से प्रभावित हैं।
0: প্রধানমন্ত্রী আগামীকাল গুজরাটের সোমনাথ মন্দির পুনঃপ্রতিষ্ঠার 75তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত মহোৎসবে অংশগ্রহণ করবেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। বিজেপির 6 জন নেতা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এছাড়া 2 জন প্রতিমন্ত্রীকে স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছে। লখনৌয়ের জনভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল তাদের পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। এর ফলে 403 সদস্য বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভার মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে 60-এ পৌঁছল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকের প্রধান সি জোসেফ বিজয় শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি মুখ্যমন্ত্রীর কার্যালয় ফোর্ট সেন্ট জর্জে পৌঁছে ফাইলে স্বাক্ষর করে দায়িত্বভার গ্রহণের কথা ঘোষণা করেন। চেন্নাইয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ সকালে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী এক ভাষণে রাজ্যের মানুষের উদ্দেশ্যে তাঁর সরকারের উপর ভরসা রাখার আবেদন জানান। তিনি বলেন, রাজ্যের সর্বস্তরের মানুষের স্বার্থে স্বচ্ছ ও মসৃণভাবে সরকার কাজ করবে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ফাইলে তিনি সব পরিবারের জন্য বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ সরবরাহ, মহিলাদের সুরক্ষায় এবং মাদক পাচার বন্ধ করতে বিশেষ ইউনিট গঠনের কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী টিভিকে প্রধান সি জোসেফ বিজয়কে সমাজ মাধ্যমে এক পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, তামিলনাড়ুর জনগণের উন্নয়নে কেন্দ্রীয় সরকার সবরকমভাবে নতুন সরকারকে সহায়তা করবে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দেশানায়কে টিভিকে প্রধান সি জোসেফ বিজয়কে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর অভিনন্দন জানান। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর ইতিহাস, সংস্কৃতি এবং মানুষে মানুষের সম্পর্কের মাধ্যমে বহু প্রজন্ম ধরে সম্পর্কযুক্ত। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সুদৃঢ় অংশীদারিত্বের উল্লেখ করে তিনি আর্থিক প্রতিশ্রুতি এবং সুযোগের ক্ষেত্রে পরস্পরের মধ্যেকার নিবিড় সম্পর্কের কথা তুলে ধরেন। অসমে আজ প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। গুয়াহাটির খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে আগামী মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বৈঠকে বসতে চলেছেন। দুপুর 12টায় নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তার বৈঠকের কথা। এরপর তিনি সব জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন। পরে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক, কমিশনার ও জেলা পুলিশ সুপারদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

করেছে। নৌবাহিনীর মুম্বাইয়ের সদর দপ্তরে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ পদে ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাদশায়নকে নিযুক্ত করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদের দায়িত্বভার নিতে চলেছেন তিনি। আরব সাগরে ভারতের পশ্চিমাঞ্চলের সমুদ্রপথ এবং গুরুত্বপূর্ণ খাঁড়িগুলির ওপর নিরাপত্তার ক্ষেত্রে এই পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে তিনি নৌসেনার ভাইস চিফ পদে আসীন ছিলেন। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দেশে সম্ভাব্য বন্যা এবং তাপপ্রবাহজনিত পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। যে কোনো রকম প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণহানি এড়াতে এবং সম্পত্তির ন্যূনতম ক্ষতি নিশ্চিত করার লক্ষ্যে নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করার সময় শ্রী শাহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার এ সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি পূর্বাভাস দেবার পদ্ধতি, বিপর্যয়ের মোকাবিলায় কর্মী মোতায়েন এবং সংস্থাগুলির মধ্যে সমন্বয় ব্যবস্থা পর্যালোচনা করেন। সারা দেশে বন্যা প্রতিরোধে নেওয়া দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা, নদী ব্যবস্থাপনা এবং আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির দিকটিও খতিয়ে দেখা হয় বৈঠকে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি গুজরাট ও রাজস্থানে আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। এছাড়া আগামী সাত দিন উত্তর পশ্চিম ভারতের সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে 2-3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। আগামী দুদিন কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। অর্থ তছরূপ মামলায় গুরুগ্রামের বিশেষ পিএমএলএ আদালত পাঞ্জাবের শিল্পমন্ত্রী সঞ্জীব অরোরাকে 7 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। পণ্য পরিষেবা কর আদান প্রদানের ক্ষেত্রে 100 কোটি টাকারও বেশি আর্থিক জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইডি গতকাল তাকে চণ্ডীগড় থেকে গ্রেপ্তার করে। বাংলাদেশের একটি হাইকোর্ট আইনজীবী হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চৈন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদন কাজ খারিজ করে দিয়েছে। আরও 4 জনের জামিনের আবেদনের শুনানি হবে আগামীকাল। 2024-এ চিন্ময় কৃষ্ণ পুলিশ হেফাজতে থাকাকালীন চট্টগ্রাম আদালত চত্বরে হিংসাত্মক ঘটনায় আইনজীবী সৈফুল ইসলাম আলিফের মৃত্যু হয়। প্রাক্তন ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে 2024-এর নভেম্বরে ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামে একটি শোভাযাত্রা চলাকালীন বাংলাদেশের জাতীয় পতাকার প্রতি অবমাননার দায়ে এই গ্রেপ্তারি। পাকিস্তানে উপদ্রুত খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক আত্মঘাতী হামলায় 15 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন, আহত আরও অনেকে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিস্ফোরক বোঝায় একটি গাড়ি পুলিশ ফাঁড়ির দিকে এগিয়ে আসার সময় নিরাপত্তা বাহিনীর কর্মীরা গুলি চালালে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এরপরে বন্দুকধারী দুষ্কৃতীরা ফাঁড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। বিস্ফোরণের তীব্রতায় পুলিশ ফাঁড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বহু সেনাকর্মীর দেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার আশঙ্কা। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে উত্তেজনা পরিস্থিতি নতুন করে জটিল হয়ে উঠেছে। রাশিয়া আজ ফের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। অন্যদিকে ইউক্রেনের আধিকারিকরা জানিয়েছেন, গত 24 ঘণ্টায় রাশিয়ার হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আইপিএল ক্রিকেটের প্রথম ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আজ লখনৌ সুপার জায়ান্টস চেন্নাই সুপার কিংসের সামনে জয়ের জন্য 204 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। প্রথম ব্যাট করতে নেমে লখনৌ নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 203 রান করে। শেষ পাওয়া খবরে চেন্নাই 19 ওভারে 5 উইকেট হারিয়ে 194 রান করেছে। আইপিএলের অন্য ম্যাচে নিউ রায়পুরে শহীদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানায় প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকে প্রধান সি জোসেফ বিজয় শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে সমাজ মাধ্যমে এক পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পরিবার কিশোর দেববর্মা তিনি ককতমানে বোবাক রক্ষা মন্ত্রী বক্রমন্দ্র মোদী তিনি তেলেঙ্গানাও খকসুকু সাই ব্রিরার জাক রাংনি কবাংমা বেক্রেপ্তাই সাম খর বার্তা তাংবু তাংন সংসাই রেখা তাই হলং থংব কাইখা টংখরনি পজা শিক্লা রকনি ফান বাংরমা তাই ফলানি টং কাহামনি বিশৃংটি কাহামকুক ভারত সানাম থানি যতনি সাকথার মুংনি বাকি মন্ত্রী বক্রমন্দ্র মোদী অবক্ষা।

0: সংসাইরেখা তাই হলং থং বকাইখ্যা অ তং বুতং রকনি নাহার মুখা মানজুমুং রকন তেই বসেব সাপ কাহাম খে খাইনানি লজিস্টিক্স রং কুকনানি কাহাম কুক খাইনানি নাইমথং রকন রাগ নানি তাই লুকু রকন লাইসুথানি কাহামকে সেব সাপ রক মানথগ্রানি বগে হায়দ্রাবাদ হায়ুং বেরামনি কনভেনশন সেন্টারও সংসারজাক অ মেল মন্ত্রীবক্রক সাকা কেন্দ্র হাফংনি হিয়াপ্রি রমজাক মারকনি বাকে ভারত সালথাং এশিয়ানি বিসিং থকনতুই আসাইজাক বিয়াল তংমুং ন মোকাবিলা খাই দ ফাতারনি তুবজাক পেট্রোলিয়াম তাই কুবুনি মানিখনই নাং সুকমা জরাও সিমি সামুঙ্গ ফুনাংনানি ফাতারনি রাং খাটি থানি তাই বিয়ালনি তংমুং ন ইয়াকাক নানি সুবাওয়ানো ব তাইবো সাকা সাতংনি ফান বাই ফেরাং আসাই রুথানী ভারত যতনি কুসুক থাই তংথাই হাক্তর নই সিনি জাকা মেল তেলেঙ্গানি হাস্তেপা শিবপ্রতাপ শুক্লা মন্ত্রকরা এ রেবন্দ রেড্ডি কেন্দ্রনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি আকসং দংবাইখ্যা মন্ত্রীবক্রন্দ্র নুমুদি তংখরনি পজা শিক্লারকনি ফান বাংরমা তাই ফলানি তং কাহামনি বিসিংটি কাহামকো ভারত সুনামথানি যতনি সাকথারমুংনি বাকে কবখা তিনি ফুঙ বেঙ্গালুর আর্ট অফ লিভিংনি ফিল ব্রিসি বা বিসি ফুং সামা মেল কক নারকপুর ব অমুতি কক রকন কবখা ব আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টার কেটাল সামজাক ডেন মোতাই নগ্ন ব সংসাই রেখা মন্ত্রীবক্রক সেবা ফলানি ওয়ানসুকমা কথার তাই হদান সলাইথানি আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের সামুংন বলাইখা ব সাকটা হাক্তর তাবুক মিশন লাইফনি সাকা ফান বক্সিনি দঙ্গ আবো তাইব গবংকে পজা নাহাও নাওই তাই হজাক টংগৈ টংনানি চানানি বাকে কাইসা আওয়াইমুং আবো টংখরনি লগি মুসাংরি ওই লামা হিমনানি কাইসা টংমুং চামুংন খাফুর জাগ মিশন লাইফ বাবাই ইয়ন আর্ট অফ লিভিং ন কাইসা রিক প্লি
1: সেবা পরমো ধর্ম হ্যায় ই হামারে সমাজ কা স্বাভাবিক চরিত্র হ্যায় পিড়ি দর পিড়ি ये संस्कार सरिता हम सबको संस्कारित करती है प्रेरित करती है ऊर्जावान बनाती है भारत के अनेक आध्यात्मिक आंदोलनों ने अंततः स्वयं को मानव सेवा के माध्यम से ही अभिव्यक्त किया है मुझे खुशी है कि आर्ट ऑफ लिविंग के हर प्रयास में सेवा की इसी भावना का प्রতিবিম্ব नजर आता है
0: রাষ্ট্রপক্ষ দ্রৌপদী মুর্মু এন রঙ্গসামিন্ন পুডুচেরিনি মন্ত্রকরা হই সীতকা বনত সীতকমানি উল লেফটেন্যান্ট গভর্নর কে কৈলাস নাথন কেন্দ্রবাই নাইকলজাক হামসায় কাইসা কেটাল হাফাং খানা বাকে মুসাং রঙ্গসামিন্ন গজারখা অ মেটালনি বুসকাং সালচি থাম মুসাং রঙ্গসামি মন্ত্রকরা অঙ্গি সুমাই তাঙানো রংকক সংলাই নগ তুংমা জরানি সুটিও হাক্তর গনাঙ্গি যত রংনক রগন ভারতনি কক সামার ক্যাম্প নৈসাই নৈশিদক ন যোগালিওয়ানো হাতিবারসা রমুই অ ক্যাম্প ফরিনাই রকনি বাইথাংনি সিনিমুং কক বথফ বাংরমা টংমুং চামুংনি কগলম কগলাম তাই হুকুমুন সাইমান্না ন তুই জুদা জুদাই ইন্টার অ্যাক্টিভ টাংবুটাংনি ইয়াক্টি ভারতনি জুদা জুদা মানি কক বাই ফুইলা বেরম কক সালাইনানি সেপ সিনামানো সোমনাথ মতাই নগ্ন সুনামফির মানে বিসি সিনিসি বা পুং সকমান রগৈ খনা সোমনাথ অমৃত বেরামন সংসার জাগান মন্ত্রক্রক মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত বেরাম মানজাগান বক্ষনা ত্রিবেণী হেলিপেডনি সেঙ্ক্রাক হামির জি গুহিলনি মাং হলং জরা কিলোমিটার কাইসা রমুই মেগা রোড সুয় তৈফাং গানে বিনি বেরাইমা জরাও মন্ত্রীবক্রক সোমনাথ মতাই নগ কুম্বা বিশেক বানা পুজি লাইমা তাই মতাই রিমা সামু রকন খাইনে ওয়ানসুক কথারনি মেল রগ সংসা জাকমানি উল মন্ত্রীবক্রক সদভাবনা পান্থরগ লুকুথুম কাইস কক নারগান আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক তোমা খাই টংবায় আকাশবাণী কক তোমা রকন আপডেট মানানি বাকে লগ ইন খাই www.newsonair.com নিউজ অন এয়ার অ্যাপস তাই টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম AIR নিউজ এলার্টস হব ইউটিউব হব নাই ডি নিউজ অন এয়ার অফিসিয়াল হব আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র কক তোমার রকম আপডেট মানানি হিনকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক AIR নিউজ আগরতলা তাই ইউটিউব হব আকাশবাণী নিউজ আগরতলা হব নাইনা নাঙানো হাস্তে সংবাদী কমিশন

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, এডিসির ভিলেজ কমিটির নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ আগামীকাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশগত দায়িত্ব, যুব ক্ষমতায়ন এবং আর্থিক সুস্থতার মাধ্যমে একটি উন্নত ভারত গড়ার জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, রাঙ্গালী বিহু উৎসব ত্রিপুরা ও আসামের মধ্যে সৌভ্রাতৃত্বকে আরও মজবুত করবে। সোমনাথ মন্দির পুনর্নির্মাণের 75তম বার্ষিকী উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন আগামীকাল। আসামের বিরুদ্ধে দৃষ্টিহীনদের 3 ম্যাচের ক্রিকেট সিরিজ দখল করল ত্রিপুরা। এবারে বিস্তারিত খবর। রাজ্য নির্বাচন কমিশন জেলা পরিষদ অর্থাৎ এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। কমিশন আগামীকাল ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে। আগামীকাল থেকেই ভোট কেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণের কাজ শুরু হবে। তা চলবে আগামী 15ই মে পর্যন্ত। দাবি ও আপত্তি নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 16ই মে। ভিলেজ কমিটিগুলির ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 18ই মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশগত দায়িত্ব, যুব ক্ষমতায়ন এবং আর্থিক সুস্থতার মাধ্যমে একটি উন্নত ভারত গড়ার জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। আজ সকালে বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিংয়ের 45তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আহ্বান জানান। তিনি আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারের নবনির্মিত ধ্যান মন্দিরেরও উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী সেবা, আধ্যাত্মিকতা এবং সামাজিক রূপান্তরে আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দেশ এখন মিশন লাইফের উপরও গুরুত্ব দিচ্ছে। এটি আরও বেশি দায়িত্ব ও সচেতনতার সঙ্গে জীবনযাপনের একটি প্রাণবন্ত প্রচার অভিযান। এটি প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে চলা একটি জীবনধারা গ্রহণের পক্ষে সমর্থন জানায়। মিশন লাইফের অর্থে আর্ট অফ লিভিংয়ের একটি প্রকাশিত রূপ।
1: सेवा परमो धर्म है, ये हमारे समाज का स्वाभाविक चरित्र है। पीढ़ी दर पीढ़ी ये संस्कार सरिता हम सबको संस्कारित करती है, प्रेरित करती है, ऊर्जावान बनाती है। भारत के अनेक आध्यात्मिक आंदोलनों ने अंततः स्वयं को मानव सेवा के माध्यम से ही अभिव्यक्त किया है। मुझे खुशी है कि आर्ट ऑफ लिविंग के हर प्रयास में सेवा की इसी भावना का प्रतिबिंब नजर आता है।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানায় প্রায় 9,400 কোটি টাকার একাধিক পরিকাঠামো ও শিল্প প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই প্রকল্পগুলির সম্মিলিত লক্ষ্য হল যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা, লজিস্টিক দক্ষতা উন্নত করা, নিরাপত্তা বৃদ্ধি করা এবং জনগণের জন্য আরও ভালো ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করা। হায়দ্রাবাদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের গৃহীত পদক্ষেপের কারণে ভারত পশ্চিম এশিয়ার সংঘাতে উদ্ভূত জ্বালানি সংকট কার্যকরভাবে মোকাবিলা করছে। আমদানি করা পেট্রোলিয়াম পণ্য শুধুমাত্র প্রয়োজনের সময়ই ব্যবহার করা উচিত, যা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে এবং চলমান সংঘাতের প্রতিকূল প্রভাব কমাতে সাহায্য করবে। তিনি আরও বলেন, সৌর বিদ্যুৎ উৎপাদনে ভারত অন্যতম শীর্ষস্থানীয় দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন। এই নিয়োগের পর লেফটেন্যান্ট গভর্নর কে কৈলাসনাথন কেন্দ্রশাসিত অঞ্চলটিতে একটি নতুন সরকার গঠনের জন্য শ্রী রঙ্গস্বামীকে আমন্ত্রণ জানিয়েছেন। আগামী 13ই মে শ্রী রঙ্গস্বামী শপথ নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্ভাব্য বন্যা ও তাপপ্রবাহ পরিস্থিতি মোকাবেলায় দেশের প্রস্তুতি নিয়ে আজ পর্যালোচনা করেছেন। আজ নয়াদিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির প্রস্তুতি মূল্যায়ন করেছেন এবং জীবনহানি শূন্য ও সম্পত্তির ক্ষয়ক্ষতি ন্যূনতম রাখা নিশ্চিত করতে আগাম সতর্কীকরণ ব্যবস্থা, প্রযুক্তি সহ বাহিনী মোতায়েন এবং আন্তঃসংস্থা সমন্বয় পর্যালোচনা করেছেন। আসন্ন বর্ষা মৌসুমে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং প্রশাসন ও জনগণকে সহযোগিতা করতে গুয়াহাটি থেকে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী বা NDRF-এর 30 সদস্য টিম ঊনকোটি জেলাতে এসে পৌঁছেছে। বিপর্যয় মোকাবেলা বিভাগের ঊনকোটি জেলার প্রোগ্রাম আধিকারিক শুভজিৎ নাথ জানান, NDRF-এর প্রথম ব্যাটালিয়নের এই টিমটি আগামী অক্টোবর মাস পর্যন্ত ঊনকোটি জেলাতে অবস্থান করবে। টিমটি জেলার নানা স্থানে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের সময় আগে ও পরে কি কি করণীয় সাবধানতা ও সতর্কতা বিষয়ে জনসাধারণকে অবহিত করবে। আসাম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে অন্যান্য বছরের মতো এই বছরও কর্মসূত্রে ত্রিপুরায় বসবাসরত আসামবাসীদের অন্যতম প্রধান উৎসব রঙালী বিহু উদযাপন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সন্ধ্যায় আগরতলা নজরুল কলাক্ষেত্রে এই উৎসবের উদ্বোধন করেন। এবছর আসাম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার এটি রজত জয়ন্তী রঙালী বিহু উৎসব। অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, রঙালী বিহু নতুন বছরের ভালো ফসল উৎপাদনের এক উৎসব যা আসামের সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। রঙালী বিহু আসামবাসীর হৃদয়ের টান। আসাম অ্যাসোসিয়েশন এই উৎসব ত্রিপুরা ও আসামের মধ্যে সৌভ্রাতৃত্বকে আরও মজবুত করবে বলে অভিমত প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে ভাষণ দেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, ত্রিপুরায় আসাম অ্যাসোসিয়েশনের সভাপতি পুলিন চ্যাংমাই, সংস্থার প্রাক্তন সম্পাদক প্রিয়াংশু রানা বরঠাকুর প্রমুখ। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। সোমনাথ মন্দির পুনর্নির্মাণের 75তম বার্ষিকী উপলক্ষে আগামীকাল সোমনাথ অমৃত পর্ব উদযাপিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত পর্বে অংশগ্রহণ করবেন। তিনি আগামীকাল ত্রিবেণী হেলিপ্যাড থেকে বীর হামিরাজি গোহিলের মূর্তি পর্যন্ত 1 কিলোমিটার দীর্ঘ মেগা রোড শোতে নেতৃত্ব দেবেন। এই সফরকালে প্রধানমন্ত্রী সোমনাথ মন্দিরে কুম্ভাভিষেক, ধ্বজ পূজা ও মহাপূজা সম্পন্ন করবেন। আধ্যাত্মিক অনুষ্ঠানগুলির পর প্রধানমন্ত্রী সদ্ভাবনা ময়দানে এক বিশাল জনসমাবেশে ভাষণ দেবেন। সহস্র বছরের ইতিহাস, আঘাত, দীর্ণতা আর পুনর্জাগরণের এক অনন্ত প্রতীক সোমনাথ। গুজরাটের প্রভাসপট্টনে অবস্থিত এই পবিত্র জ্যোতির্লিঙ্গ শুধু একটি মন্দির নয়, এটা ভারতীয় সভ্যতার আত্মার প্রতিচ্ছবি। একটি প্রতিবেদন,
2: বারবার ধ্বংস হয়েছে কিন্তু কখনো হারিয়ে যায়নি সোমনাথের চেতনা। আক্রমণের ধ্বংসস্তূপ পেরিয়ে আবারও বেজেছে শঙ্খধ্বনি, জ্বলে উঠেছে ভক্তির দীপ। ইতিহাস সাক্ষী, বিশ্বাসকে পরাজিত করা যায় না। স্বাধীনতার পর সর্দার বল্লভভাই প্যাটেলের দৃঢ় সংকল্পে নতুন করে পুনর্নির্মিত হয়েছে সোমনাথ। 1951 সালে রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের উপস্থিতিতে পুনরায় উন্মুক্ত হয় এই ঐতিহাসিক তীর্থক্ষেত্র। সেই মুহূর্ত ছিল জাতীয় আত্মমর্যাদার পুনর্জাগরণ। আজ সোমনাথ স্বাভিমান পর্ব 2026-27 গোটা দেশ উদযাপন করছে 1000 বছরের সহনশীলতা, সংস্কৃতি ও আধ্যাত্মিক শক্তির ইতিহাস। দর্শন অভিযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা ও ঐতিহ্যের মাধ্যমে গোটা দেশ স্মরণ করছে সভ্যতার এই শিকড়কে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সোমনাথ আজ নতুন রূপে এক জীবন্ত সাংস্কৃতিক ও আধ্যাত্মিক কেন্দ্র। সোমনাথ আমাদের শেখায়, একটি সভ্যতা তখনই অমর হয় যখন তার শিকড় থাকে ঐতিহ্যে আর দৃষ্টি থাকে ভবিষ্যতের দিকে। সংবাদকক্ষ থেকে সুবন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
0: দিল্লির ঐতিহাসিক মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে আজ সকালে ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেলের 73তম সংস্করণ আয়োজিত হয়। দেশব্যাপী এই সাইকেল আন্দোলনে প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ও সাধারণ নাগরিকদের সাথে যোগ দেন। শিক্ষামন্ত্রক গ্রীষ্মকালীন ছুটিতে সারা দেশের সমস্ত স্কুলে ভারতীয় ভাষা সামার ক্যাম্প 2026 আয়োজন করবে। সপ্তাহব্যাপী এই ক্যাম্পটি শিক্ষার্থীদের আত্মপরিচয়, শব্দভাণ্ডার বৃদ্ধি, বাস্তব জীবনে কথোপকথন এবং সাংস্কৃতিক উপলব্ধির উপর কেন্দ্র করে বিভিন্ন ইন্টারেক্টিভ কার্যকলাপের মাধ্যমে নানা ভারতীয় ভাষায় প্রাথমিক যোগাযোগের দক্ষতা শেখার একটি আকর্ষণীয় সুযোগ করে দেবে। খেলার খবর, আসামের বিরুদ্ধে দৃষ্টিহীনদের 3 ম্যাচের ক্রিকেট সিরিজ দখল করল ত্রিপুরা। আজ দ্বিতীয় ম্যাচেও রাজ্য দল জয় পেল। নরসিংগড়ে পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা 89 রানে জয় পায়, ফলে সিরিজ 2-0 করে নেয়। আবহাওয়ার খবর, ভারতীয় আবহাওয়া বিভাগ আগামী 15 এবং 16 মে ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরামে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনে

0: সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। আজ বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 20.4 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ আগামীকাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশগত দায়িত্ব, যুব ক্ষমতায়ন এবং আর্থিক সুস্থতার মাধ্যমে একটি উন্নত ভারত গড়ার জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেছেন, রঙালী বিহু উৎসব ত্রিপুরা ও আসামের মধ্যে সৌভ্রাতৃত্বকে আরও মজবুত করবে। সোমনাথ মন্দির পুনর্নির্মাণের 75তম বার্ষিকী উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন আগামীকাল। আসামের বিরুদ্ধে দৃষ্টিহীনদের 3 ম্যাচের ক্রিকেট সিরিজ দখল করল ত্রিপুরা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ, এরপর শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলায় সংবাদ। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্টজে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচারতরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। কিছুক্ষণের মধ্যে শুরু হবে লাইভ ফোন ইন টক শো রবিবারের আড্ডা।

শ্রোতা বন্ধুরা, আজকের রবিবারের আড্ডার বিষয় যান্ত্রিক জীবন এবং পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে হারিয়ে যাচ্ছে বাঙালি সংস্কৃতির প্রাচীন ঐতিহ্যের বিয়ের গান। আমরা চিরায়ত যে সংস্কৃতি গ্রাম বাংলার পল্লীর গ্রামের বিয়েতে যে সমস্ত গান আগেকার দিনে শোনা যেত, আজকের এই কর্মব্যস্তময় যান্ত্রিক জীবনে যখন আজ মুঠোফোন সর্বস্ব হয়ে গেছে আমাদের জীবন, ঠিক সেই সময়ে সেই ঐতিহ্যবাহী বিয়ের গান আজ আর শোনা হয় না অনেক ক্ষেত্রে। আজ আর বিয়ের বাড়িতে সেই মা মাসিদের একজোট হয়ে সেই সুরেলা গান আর শুনতে পাওয়া যায় না। হিন্দি গানের চটুল সুর পাশ্চাত্য সংস্কৃতির ক্রমবর্ধমান বারবারন্ত আজ কেড়ে নিয়েছে আমাদের জীবন থেকে সেই ঐতিহ্যবাহী সংস্কৃতি। আজকের এই রবিবারের আড্ডায় আপনারা কথা বলবেন সেই বিষয়গুলি নিয়ে, আপনাদের স্মৃতিতে, আপনাদের মনের গহনে জমে থাকা সেই পুরনো দিনের স্মৃতিগুলি নিয়ে আজকে আমরা কথা বলব, স্মৃতিমন্থন করব, নতুন প্রজন্মের কাছে জানানোর একটা প্রচেষ্টা আমরা করব যে কেমন ছিল আগেকার দিনের বিয়ের সংস্কৃতি, সেই দুদিন তিন দিন আগে থেকে কীভাবে বিয়ে বাড়িতে বিভিন্ন ধরনের পালা করে গান হতো, প্রতিটি পর্বের জন্য বিশেষ বিশেষ গানের ব্যবস্থা থাকত, আমরা কথা বলবো সেই অনুষ্ঠানে। আপনারা ফোন করবেন আমাদের স্টুডিওর নাম্বার 8731875545, এই নম্বরে ফোন করুন, কথা বলবো আপনাদের সাথে।

শ্রোতা বন্ধুরা, আজকের আমাদের রবিবারের আড্ডার যে বিষয় আমরা রেখেছি সেটা একটা হারিয়ে যাওয়া সংস্কৃতি নিয়ে কথা। অর্থাৎ বিয়েতে যে এখন ডিজে আমরা শুনতে পাই বা পাশ্চাত্য সংস্কৃতির যে ছোঁয়া, আগে কি হতো? আগে আমরা বিয়েতে গান শুনতাম, গ্রামের মহিলারা সবাই মিলে গান গাইত, কিন্তু সেটা এখন প্রায় হারিয়ে যাওয়ার পথে। গান এবং গীতের যে সমৃদ্ধ ঐতিহ্য আগেকার দিনে ছিল, বর্তমানে আধুনিকতা, ডিজে সংস্কৃতি এবং সময়ের অভাবে সেটা দ্রুত যেন হারিয়ে যাচ্ছে। একসময় বিয়েবাড়ি মানিয়ে ছিল মহিলাদের কণ্ঠে বিয়ের গীত বা মঙ্গল গীত, যা বিয়ের পরিবেশকে উৎসব মুখর এবং আরও আনন্দ এবং আবেগ ঘন করে তুলত। বিয়ের কয়েকদিন আগে থেকে মহিলারা সবাই মিলে বিয়ের বিশেষ গীত গাইতেন, এক একটা অনুষ্ঠানের জন্য এক একটা গান ছিল, নির্দিষ্ট করা ছিল। বর বা কনেকে হলুদ মাখানো থেকে শুরু করে বৌভাত পর্যন্ত প্রতিটি আচার অনুষ্ঠানের আলাদা গীত ছিল, যেটা আপনাদের বললাম। এই গানগুলিতে কি থাকত, কি ছিল গানগুলিতে? থাকত আনন্দ, বিদায়ের করুণ সুর, আবার অনেক ক্ষেত্রে তার সঙ্গে জড়িয়ে ছিল অনেক মনের কথা। পালকি চড়ে কোণে শ্বশুর বাড়ি যাওয়ারও একটা রেওয়াজ ছিল। তখন সেই যাওয়ার সময় এক ধরনের বিষাদ মাখা গান গাওয়া হতো, যা এখন বিলুপ্তির পথে। এছাড়া বিয়ের আসরে রয়েছে বিভিন্ন গান। এখন ডিজের বক্সের প্রচণ্ড শব্দে সেই প্রাণমাখা বিয়ের গীতের যেন হারিয়ে যেতে বসেছে, সেটা শোনাই যায় না। উৎসবের এই গীত এখন কোথাও কোথাও শোনা যায়, গ্রামেগঞ্জে এখনও কোথাও কোথাও শোনা যায়, কিন্তু শহরাঞ্চলে তা একেবারেই বিলুপ্তির পথে। আপনারা শুনছেন আজকের রবিবারের আড্ডায় টক শোতে। আজকের বিষয় যান্ত্রিক জীবন এবং পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে হারিয়ে যাচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতির প্রাচীন ঐতিহ্য বিয়ের গীত। আপনারা ফোন করবেন, অপেক্ষায় আছি আপনাদের ফোনের, 8731875545 এই নম্বরে।

যেটা বলছিলাম শ্রোতা বন্ধুরা, এই প্রজন্মের পর প্রজন্ম ধরে বিভিন্ন প্রাচীন ঐতিহ্যে সমৃদ্ধ আমাদের বাঙালি সংস্কৃতি, তবে এখন বাংলা বা বাঙালি জাতির সংস্কৃতির সেই প্রাচীন ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। হাজার বছরের লালিত বাংলার জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্র এখন পাল্টে যাচ্ছে। দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে

যেটা আপনাদের বললাম, গ্রামাঞ্চলে এখনও কিন্তু কোথাও কোথাও বিয়ের গীত গাওয়া হয়। মেয়ের পক্ষ থেকে মেয়েকে বিদায় দেওয়া পর্যন্ত মেয়ের বাড়িতে গীত গাওয়া চলে। পাত্রপক্ষের বাড়িতে পাত্রের গায়ে হলুদ থেকে শুরু করে বৌভাত পর্যন্ত বিয়ের গীত চলে। বরের বাড়িতে পাত্রীকে নিয়ে আসার পরের দিন ছেলে মেয়ে বৃদ্ধ নারীসহ অনেকেই রং মাখামাখি বা কালী বা মাখাসহ নাচ গান করে আনন্দে মেতে ওঠেন। কিন্তু কালের বিবর্তনে এখন সেই বিয়ের গীত বা বর কনে খেলা এখন আর চোখে পড়ে না, কারণ সেই একটাই আধুনিকতার ছোঁয়া। আর সেই আধুনিকতার কারণেই মানুষ এখন আর আগের মতো করে গীত গান না। এখন শহরের আধুনিক কমিউনিটি সেন্টারের যুগে এসে মানুষ প্রাচীন ঐতিহ্যকে ভুলতে বসেছে। এভাবেই হারিয়ে যাচ্ছে গ্রামাঞ্চলের বিয়ের গীত।

0: ফোন লাইনে বন্ধু আছেন, দেখা যাক কে আছেন। হ্যালো, হ্যালো, নমস্কার।
1: আমি কলসি থেকে গোপাল মহাজন বলছি ম্যাডাম।
0: কোথা থেকে বলছেন?
1: কলসি থেকে।
0: হ্যালো,
1: কলসি,
0: কলসি থেকে গোপাল মহাজন।
1: গোপাল মহাজন,
0: হ্যাঁ, স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের টক শোতে।
1: নমস্কার।
0: নমস্কার, আজকের টপিক শুনেছেন?
1: শুনতেছি শুনতেছি, আমরা রেডিও নিয়ে বসে আছি। আমরা অনেক ছোট বন্ধু আছে, রেডিও চেষ্টা করতে আছে।
0: আচ্ছা ভাই, হ্যাঁ, অনেক
1: প্রথমে পেয়েছি।
0: হ্যাঁ, আপনি আজকের অনুষ্ঠানের ফার্স্ট কলার। হ্যাঁ বলুন,
1: আমি একটু কথা বলবো, এরপর অন্যরা বলো।
0: অবশ্যই শুনেছেন আজকের বিষয়, এবং আজকের বিষয় সম্পর্কে আপনার মতামত কি?
1: ঠিক আছে, প্রথমে আমি বলবো যে প্রাচীনকালে আমরা বিয়ে বাড়িতে, যে বরের বাড়িতে একরকম মহিলারা গান করে, আর কন্যার বাড়িতে আরেক রকম গান করে। এটা গানের মহিলারও জানে, কিন্তু আমরা শুনছি প্রায় 30-35 বছর আগের কথা বলতে আছি আমি। কিন্তু তখন 5 জন বা 7 জন বা 3 জন মহিলা বসি, বরের গান গাইবো বরের বাড়িতে, আর মহিলা যেখান থেকে কন্যা বাড়ি সেখানেও এরকম জোড়া গান গাবে না, জোড়া মহিলা গান গাবে না, জোড়া নিয়ে গানটা হবে।
0: আচ্ছা,
1: তখন একটা আনন্দময় তারার গানটা, আর তখন তা বর্তমান যুগের সঙ্গে কোন সঙ্গটা নাই। কেন নাই? তখন ছিল ডিজের মধ্যে একটা মাইক, মাইক বলতাম বাজনা বাজাতো, ওই মাইকটা রিল ঘুরতো, ওই তিনটা বসা দিলে গানটা শুনতো সবাই আনন্দ খুশিয়ে নাচতো হয় উল্লাসে। কিন্তু এখন তো বর্তমানে ডিজি টিজি বিভিন্ন রকমের যন্ত্রপাতি বাইরে গেছে, সদর তখন ছিল শুধু একটা মাইক। মাইকটা আমাদেরও সব পরিবারে পারে না, ক্ষমতাসীন বিহীন একদম, পয়সার ক্ষমতা কম, কলা পাতাতে খাওয়া দাওয়া হতো, নিচে বসে খাওয়া দাওয়া হয়তো, চেয়ার টেবিল ছিল না, কলা পাতাতে বসা, কলা পাতাতে খাওয়া, বরযাত্রী গেল আসলো বাড়িতে সে কলা পাতাটা। আর আমরা যে পুরুষেরা ছিলাম তখন, যে বিয়ে বাড়িতে হবে বাঁশের দিয়ারে ব্যাপের মতন সিস্টেম করে ওই গেট সাজানো হতো, অনেকদিন আগের থেকে শুরু হয়ে যেত বিয়ের কথা হলে 10-15 দিন আগের থেকে পুরুষেরা সন্ধ্যা সময় বা সকাল যে সময় টাইম পায় আর কি, তারা বেতের সারি করে এত সুন্দর ভাবে সারিবদ্ধ ভাবে বক্স সিস্টেম করে, কেউ সিঙ্গেল সিস্টেম করে গেটে সাজানো হতো। এখন বর্তমান যুগে তো সেই বেতের জিনিসগুলো নাই, সব কাপড় বা আধুনিক সিস্টেমের নতুন নতুন গেট সাজানো হয়, তখন ছিল না। আর তখন বিয়ে বাড়িতে ছিল ফার্ম লাইট, কারেন্টের বিদ্যুতের সংযোগটা একটু কম ছিল, ফার্ম লাইটটা একটু 2-3-4 যা পারে, বিদ্যুৎ একেবারেই কম ছিল, কিছু জায়গাতে ছিল কিছু জায়গাতে ছিল না, এমন এমন। তারপরে আমরা এইভাবে দেখেছি বিয়ে বাড়িটা খুব আনন্দময় দিবস, আর বয়স্করা সব সময় উঠানে থাকতো পুরোপুরি ভর্তি, তারা গাছগুলোর মধ্যে তখন তাদের একটা যা কিছু দেখার মানে নিরাপত্তা ভাবে সুন্দর হওয়ার কিনা না হওয়ার এটা দেখতো আর কি, পরিচালনার দায়িত্ব। আর এখন তো বর্তমান যুগে ডিশ চালা দিয়ে সারা রাত্রে বিয়ে হয়ে গেছে, এরপরও ডিশ চালে সব কিছু আনন্দের মধ্যে গেছে, তখন আনন্দটা ছিল।

0: অন্যরকম সিস্টেমের আর কি, বর হিসেবে যখন বরের বাড়িতে আসবে তখনই গান চাইতো, যারা গান গাইয়ে দল তারা একটা দলবদ্ধ থাকতো, তারা গানটা গাইয়ে নতুন বউকে বাড়িতে দিবে, তো সেইভাবেই গান গাইতো, সেইভাবেই গান গাইতো। আর বর গেলে তারা উঠানে বসে মহিলারা গান গাইতো, বর আসে বিয়ে বাড়িতে, সেইভাবে গানের সিস্টেম ছিল আর কি।
1: আপনাদের
0: বুঝলেই গেছে,
1: আপনাদের ওখানে এখন শোনা যায় কি?
0: নদীতে পুকুরে যেখানে যা শুনবো মতো আর কি, আনন্দ উল্লাসে বরিয়ানে বিবাহ হইতে আছে বর্তমান যুগে আর কি।
1: ধন্যবাদ, ধন্যবাদ ফোন
0: করেছেন,
1: ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানের যে বিষয়টা রাখা হয়েছে, আমি আশা রাখব অনুষ্ঠানে আজকে যাতে বেশি ফোন মহিলাদের তরফ থেকেই আসে, এবং যারা গান গাইতে পারেন, বিয়ের গীত যারা গাইতে পারেন, তাদের অনুরোধ করব ফোন করার জন্য। ফোন নাম্বার 8731875545। আপনারা মহিলারা যারা রয়েছেন গ্রামে গঞ্জে বা এখন শহরে থাকেন, যারা বিয়ের গীত গাইতে পারেন, তারা ফোন করবেন আজকের অনুষ্ঠানে। অনুরোধ রইল আপনাদের প্রতি।

0: শ্রোতা বন্ধুরা, আজকে আমরা টকশো অনুষ্ঠানে বাঙালির হারিয়ে যাওয়া সংস্কৃতি বিয়ের গীত নিয়ে কথা বলছি আপনাদের সাথে। কিছুক্ষণ আগে একজন শ্রোতা বন্ধু ফোন করেছিলেন এবং আপনাদের এরপর আমি বলেছিলাম যে আজকে চাইবো মহিলাদের কাছ থেকেই ফোনটা বেশি আসুক যারা বিয়ের গীত গাইতে পারে। এই মুহূর্তে ফোন লাইনে একজন বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন? বলুন, আপনাদের ওইখানে এই যে বিয়ের গান, হ্যাঁ বিয়ের গান এখনো কি গাওয়া হয় আপনাদের ওই গাবতলিতে? আচ্ছা, আপনিও আপনিও গান করেন? তো এই যে গীত যেটা আমি কিছুক্ষণ আগে পড়েছি বা অনেকের মুখে শুনেছি যে এক একটা অনুষ্ঠানের জন্য গান আলাদা আলাদা হয়, তাই না? কি কি অনুষ্ঠানের জন্য আপনাদের এরকম গান গাওয়া হয়?
1: আমাদের এখানে ধরেন ওই বৃদ্ধির বারা কয় আর কি, আমরা আমাদের মতে বৃদ্ধির বারা গান গায়। তারপরে এখন তো গায়ে হলুদ বলে, এটা অধিবাসের গান আছে, সাজকরণের গান আছে।
0: আচ্ছা,
1: এমন আর কি। আবার দুধি মঙ্গলের বিয়ের সাজ করবো, এই ধরনের গান,
0: জলভরার সময় গান,
1: জলভরার গানও আছে।
0: আচ্ছা, আপনি আজকে অনুষ্ঠানে আমাদের একটা গান শোনাতে পারবেন?
1: পারবো, অবশ্যই পারবো।
0: আচ্ছা, তার আগে আপনার সঙ্গে কি কেউ আছে?
1: আমার কাকিমা একজন আছেন।
0: আচ্ছা, উনাকে দিন, ওনার সঙ্গে।

0: একটু কথা বলি।
1: হ্যালো,
0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, আপনি গাবতলি থেকে, নামটা একটু বলুন আমাদের শ্রোতা বন্ধুদের।
1: প্রিয়বালা দেবনাথ।
0: প্রিয়বালা দেবনাথ গাবতলি থেকে, সঙ্গে রত্না দাস। আপনারা দুজন?
1: রত্না দাস।
0: হ্যাঁ, আমরা আকাশবাণী বিলোনিয়া থেকে, অনুষ্ঠানটা সরাসরি প্রচারিত হচ্ছে আজকের এই অনুষ্ঠানটা। আপনারা দুজনে মিলে বিয়ের গীত গাইবেন আজকে। ঠিক আছে, শুরু করুন। কোন কোন সময়ের গানটা গাইছেন, মানে বিয়ের কোন সময় গানটা গাওয়া হয়?
1: এটা হলো বৃদ্ধির বারাত। এটা হলো বৃদ্ধির বারাত। এটা ময়মরুবির নিমন্ত্রণ আর কি।
0: বৃদ্ধির বারাত দিন এই গানটা গাওয়া হয়?
1: এই গানটা গাওয়া হয়।
0: আচ্ছা, ঠিক আছে, শুরু করুন।
1: চলো।

0: り泣きかとり。
1: অসাধারণ অসাধারণ, খুব খুবই ভালো লেগেছে।
0: আরো অনেক গানে আছে এই অনুষ্ঠানেরও।
1: আরেকটা গাইবেন?
0: হ্যাঁ
1: আচ্ছা শুরু করুন।
0: হ্যাঁ

0: বাহ বাহ বাহ, এটা এটা কোন সময়ের গান, বিয়ের কোন সময় গাওয়া হয়?
1: এটা ওই বৃদ্ধির বাড়ার জন্য, যেদিন বৃদ্ধির বাড়া বাঁধে বৃদ্ধির চালগুলি দিয়ে বিয়ের দিন বৃদ্ধির শ্রাদ্ধ করে।
0: আচ্ছা, তখন দুটো গানই কি একই এই সময় গাওয়া হয়? আরেকটা
1: গাওয়া হয় দুটো গানের।
0: আচ্ছা, আরেকজন দিদির নাম কি বলেছেন? প্রিয়বালা। আচ্ছা, প্রিয়বালা দি এবং রত্না দি, আপনাদের সঙ্গে কথা বলে আপনাদের গান শুনে আমার খুবই ভালো লেগেছে। আচ্ছা, রত্নাদির কাছে একটা প্রশ্ন, এই যে আপনাদের এখানে বলছেন যে এখনো বিয়ের গীত শোনা যায় কোথাও কোথাও, হ্যাঁ, ডিজেও তো আছে সঙ্গে?
1: ডিজে তখন বন্ধ থাকে আমাদের এখানে গ্রামে, যত বিয়ে হয় ডিজে বন্ধ থাকে, আমরা গান গাই।
0: কেমন লাগে এই যে এটা, এই এই সংস্কৃতিটা হারিয়ে যাচ্ছে কিন্তু, শোনাই যায় না এখন, খুব কম।
1: আমি তো ডিজে সব এইসবে ব্যবহৃত হয় বেশি।
0: হ্যাঁ, আপনাদের এই গান শুনে আমার মনে হচ্ছে যে আমি নিজেই বিয়ের আসরে বসে আছি, আমার কাছে এরকম লেগেছে আর কি। আর আমার মনে হচ্ছে যে সেই 30-35 বছর আগের সেই দিনগুলি ফিরে এসছে আবার, আমার এরকম মনে হয়েছে কিছুক্ষণের জন্যে। তা আপনার কি কি মত যে এই যে ডিজে ঢুকেছে এই যে বিয়ের গীতের মধ্যে, এখন বেশিরভাগই তো শোনা যায় রাত, সারা রাত ধরে ডিজে ডিজের গান বাজে, ঠিক আছে না, হিন্দি গান বাজছে, বাংলা গান বাজছে, এটা নিয়ে আপনি কি বলবেন? মানে এটা কি হওয়াটা উচিত?
1: এটা হওয়াটা উচিত নয়, আমরা বাঙালি, আমাদের বাঙালির সংস্কৃতিটা লুপ্ত হয়ে যাচ্ছে, তো এটা নিয়ে তো আমাদের ভালো লাগছে না।
0: ধরে রাখতে হবে আমরা, আমাদের সেই
1: ধরে রাখতে হবে, যত কিছু থাক আমাদের সংস্কৃতিটা ধরে রাখা আমাদের দরকার।
0: যেমন আমাদের চৈত্র মাসে যেটা ঢাকি, ঢাকির বাজনা যেটা, সেটাও কিন্তু হারিয়ে যাচ্ছে, যেমনটা বিয়ের গীত এখন। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের দুজনকেই, ধন্যবাদ জানাচ্ছি আকাশবাণী বিলোনিয়ার পক্ষ থেকে। আমি
1: নমস্কার
0: নমস্কার
1: নমস্কার।
0: হ্যাঁ, দুজন শ্রোতা বন্ধু ফোন করেছিলেন গাবতলি থেকে, ওনাদের সঙ্গে কথা বললাম, ওনাদের বিয়ের গীত শুনলাম। আশা করি শ্রোতা বন্ধু আপনাদের ভালো লেগেছে। আমরা আজকে আছি রবিবারের আড্ডায়, লাইভ ফোন ইন টক শোতে।

0: হ্যালো,
1: ম্যাডাম নমস্কার।
0: নমস্কার। আমার কথা শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ, শুনতে পাচ্ছি।
0: কোথা থেকে বলছেন, নামটা বলুন, কোথা থেকে বলছেন?
1: দক্ষিণ ভারত চন্দ্রনগর থেকে
0: দক্ষিণ ভারত চন্দ্রনগর থেকে কে বলছেন?
1: অনিমা গোপ।
0: অনিমা গোপ,
1: হ্যাঁ,
0: স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের অনুষ্ঠানে।
1: অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম, দিচ্ছে না।
0: হ্যাঁ, অনেক শ্রোতা বন্ধুই ট্রাই করেন, অনেকে পান, অনেকে পান না। যাই হোক, আপনার সঙ্গে এখন কথা বলবো। আজকের অনুষ্ঠানের বিষয় শুনেছেন?
1: হ্যাঁ,
0: আচ্ছা, এই বিষয় সম্পর্কে। হ্যাঁ, বোঝা যাচ্ছে না, আবার বলুন। হুম হুম হুম হুম হুম
1: মানে পার্থক্য আগেকার দিনে কি ছিল, এখন কি হয়েছে?
0: হ্যাঁ, সেটাই।
1: ওই যে একটু আগে বলছিতে গান শুনলাম যে বিয়ের গান,
0: হুম
1: আগে তো বুদ্ধিমারে গান ছিল, মামাশিরা গান করতো না,
0: হুম হুম হুম
1: তা ভাই বলি ধরে গান ছিল
0: ছিল

0: সব, হ্যাঁ
1: ওয়েস্টার্ন, ওয়েস্টার্ন কালচার পুরো।
0: হ্যাঁ আমরা যে পাশ্চাত্য ঐতিহ্যগুলো হারিয়ে ফেলছি এখানে তার প্রমাণটা দেখতে তারপরে যে বিয়ে বাড়ি আগরকার দিনে তো গ্রামবাসী হোক বা শহরবাসী নিজেরা খাটতো, একটা গরিবের মেয়ে বিয়ে আমার যে লোকে নিজেরা খেতে সবগুলি করতো তাহলে অনেক পার্থক্য হয়ে গেছে না নাকি ম্যাডাম?
2: হ্যালো,
1: হ্যালো, হ্যালো বলুন।
2: অনেক পার্থক্য হয়ে গেছে,
1: পার্থক্য। আচ্ছা বিয়ের গীত গাইতে পারবেন আপনি?
2: না আমি তো গীত গাইতে পারি না, আসলে বিয়ের সময় এনেছিলাম।
1: এনেছেন?
2: মামাকিরা গাইছে আর কি।
1: আপনাদের ওইখানে গাওয়া হয়, শোনা যায়?
2: হ্যাঁ গাওয়া হয় আমাদের এখানে, এখনো আছে,
1: এখনো শোনা
2: যায়। এরা অধিবাসও প্রায় 10টা বা 10টা এবারটা অব্দি গান করে।
1: আচ্ছা কোনটা ভালো লাগে আপনার কাছে, মানে এই এই ধরনের সংস্কৃতি নাকি পাশ্চাত্য সংস্কৃতি, কোনটা ভালো লাগে?
2: পাশ্চাত্য সংস্কৃতি ভালো লাগে, তো ভালোটা পেছনে কারণ আছে।
1: সবকিছু যে
2: আর্থিক দুর্বল এরা এটা দিয়ে থাকতে পারে, যেমন এখনকার দিনে গায়ে হলুদ, গায়ে হলুদ একটা বিশাল ব্যাপার, মোটামুটি একটা পাটির মতো।
1: এখন সবকিছুই দেখাওয়া, মানে সবকিছুই যেন এই যে প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিং বলুন বিয়ের মধ্যে হচ্ছে, হ্যাঁ সবকিছুই খুব ঘটা করে ঘটা। ঘটা করে সবকিছুই হচ্ছে, এবং বিয়ের মধ্যে কিন্তু গায়ক বা গায়িকাও কিন্তু আসছেন, ওনারা গান করছেন, অর্কেস্ট্রা পার্টি যেটাকে বলে আর কি, সেগুলি আনা হচ্ছে। কিন্তু এটা এটা না করে যদি আমরা এই ধরনের বিয়ের গীত যারা গায় গান যারা করেন ওনাদের যদি আনা হয়, তাহলে বোধ হয় পুরনো সংস্কৃতিটাকে আবার আমরা ফিরে পেতে পারি, তাই নয় কি?
2: তাই তো অবশ্যই, কিন্তু তো আমাদের কিছু কিছু লোকের জন্য তো ওটা পারবো না, ওরা তো এটা বরদাস্ত করবে না।
1: আধুনিকতা,
2: আমার একটা মাত্র মেয়ের বিয়ে, আমি অর্কেস্ট্রা পার্টি আনবো,
1: আনবো
2: শিল্পী আনবো,
1: হ্যাঁ
2: ওইটাই তো পার্থক্য। কিছুদিন আমি একটা আমাদের গ্রামে কিছুদিন হয়ে গেছে 2 বছর একটা মেয়ের বিয়ে ঠিক করলাম আর কি, তো মেয়েটা বললো আমার জন্য পাল্লা লাগবে না, তখনই তো পার্থক্য, সবাই পাল্লা নেয় সাদাতে, কিন্তু এরা আপনি খুব দুর্বল, ন্যূনতম 10,000 তো দিতে হবে না। এটাই তো সে হাওয়া, সেই পরিবেশ, ওই পরিবেশটাই তো সমাজ থাকে সেই ফেলছে, এইটার বিরুদ্ধে তো সবাই নামতে হবে, কিন্তু কিছু কিছু লোক তো মানবে না, যাদের পয়সা আসছে বা যাদের পয়সা নেই, মেয়েটারও তো পয়সা নেই বাবা, কিন্তু মেয়েটা আপনার করতো আমাদের বাড়িতে পাল্লার আসবো না আমাদের বাড়িতে, তো আমি তো বাধ্য হয়ে পাল্লার আনবো, অল্পতে অল্প সাজানো হলে অল্প, তো এইটার বিরুদ্ধে তো লুকতে হবে, সবাই মিলে নামতে হবে।
1: ঠিক আছে,
2: এই পাশ্চাত্য জিনিসগুলি এখন আবার আসে।
1: ঠিক আছে ধন্যবাদ ফোন করার জন্য,
2: মনে হয় না ওটা আসবে বলে।
1: না আমরা সবাই মিলে যদি সচেতন হই বা সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই পারি। এটা কিন্তু বন্ধ হয়নি, কোথাও কোথাও কিন্তু প্রচলন এখনো রয়েছে, কিন্তু যেটা আপনিও বললেন বা অন্যান্য শ্রোতা বন্ধুদের কথায় আমরা বুঝলাম জানলাম, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলুন, ঠিক আছে ধন্যবাদ,
2: ধন্যবাদ।
1: হ্যাঁ যেটা বলছিলাম শ্রোতা বন্ধুরা, বিয়েতে এখন কি হয়, এখন হিন্দি ইংরেজি বা ফিল্মি গানের ডিজে বা সাউন্ড বক্সের দাপটে লোকগানের সেই চিরন্তন সুর যেন হারিয়ে যাচ্ছে। এই গানগুলি নতুন প্রজন্মের কাছে কিন্তু জনপ্রিয় নয়, সে বিয়ের গীতগুলি তাদের কাছে জনপ্রিয় এখন।

0: আজকের রবিবারের আড্ডায়। এখন ফোন লাইনে কে আছেন দেখা যাক। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: আমার নাম দুর্গা ঘোষ।
0: দুর্গা ঘোষ কোন জায়গা থেকে বলছেন?
1: কমলপুর থেকে।
0: কমলপুর থেকে, মানে আজকে আমরা নোয়াখালী অঞ্চলের একজন শ্রোতা বন্ধু, বেশিরভাগ ফোনই নোয়াখালী অঞ্চল থেকে আজকে এসেছে, সিলেট অঞ্চল থেকে ফোন করেছেন। সিলেটি তো, ওইদিকে তো বেশিরভাগ সিলেটি নাকি কমলপুর?
1: অধিকাংশই সিলেটি।
0: আচ্ছা, অনুষ্ঠানের আজকের বিষয় সেই হারিয়ে যাওয়া সংস্কৃতি, বাঙালির লোকজগান, বিয়ের গীত আজকের অনুষ্ঠানের বিষয়। আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমেই আমাদের রবিবারের আড্ডায়, অনুষ্ঠানটার নাম।
1: হ্যাঁ ঠিক আছে,
0: হ্যাঁ বলুন, এই সম্পর্কে কি বলবেন, মানে আপনার কি অভিমত? এই যে বিয়ের গান, বিয়ের গীত এখন প্রায় শোনাই যাচ্ছে না, কি শোনা যায়? বাংলা, হিন্দি, ইংরেজি গান ডিজেতে শোনা যায়, এটা সম্পর্কে আপনার কি মত আগে বলুন।
1: আমার মতটা মানে ওই যে আগে যে পুরানো কালের যে ওই যে সাংস্কৃতিক অনুষ্ঠানে আসিল যে দামালি কীর্তন টীর্তন, ওগুলি থাকাই ভালো আর কি,
0: ভালো ছিল,
1: ভালো ছিল। তবে আমাদের এখানে একটু আটটু এখনো আছে আর কি, ওইগুলি মানে নষ্ট হয়ে যায়নি আর কি এখনো।
0: আপনি করেন সেই বিয়ের গীত গান?
1: আমি মানে সবসময় অ্যাটেন্ড করতে পারি না, আমি আর একটা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছি, প্রাইভেট ইন্ডাস্ট্রির সঙ্গে। তবে মাঝে মধ্যে
0: জানেন
1: বিয়ের অনুষ্ঠানে আমি একটু একটু আটটু অ্যাটেন্ড করি আর কি।
0: আচ্ছা, তাহলে আজকে শোনা যাক একটা গান। কোন অনুষ্ঠানের সঙ্গে জড়িত নাকি মানে সেটা বলুন, মানে কি গান? বা
1: প্রীতি আছে, এখন প্রীতি আছে।
0: আচ্ছা, মানে কি গান গাইবেন আজকে
1: বলতে? ওই যে বিয়ের অনুষ্ঠানে যে দামালি কীর্তন বলে যেটা,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: ওইগুলি আর কি। বিয়ের অনুষ্ঠানে যে দামালি কীর্তন, আগের যে পুরানো কালের আগের যে আসিল আমার মা ঠাকুমারা গাইতো, ওইগুলি।
0: হ্যাঁ, সেটাই চাইছি আজকে শ্রোতা বন্ধুর কাছ থেকে, আমরা সবার কাছ থেকে। আচ্ছা, তাহলে শুরু করুন আপনার সেই ধামাল গান যেটা বলেছেন।
1: এমনিতে আমি খালি গলায় তো গাবো,
0: গাইবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে,
1: ঠিক আছে।

0: আছে যার মোহনে।
1: খুবই সুন্দর, খুব সুন্দর। আপনাদের এখানে কিরকম শোনা যায় কি এখন এ ধরনের গান?
0: আমাদের এটা তো অনেকটা গ্রাম পরিবেশ, তো মানে ওই আগের পুরানো কিছু আছে। আর আমি তো মানে প্রিপারেশন ছাড়া মোটামুটি, আমার ফোন করছিল একটু আগে, তবু আমি এত একটা মানে প্রিপারেশন নিচ্ছি না। যাই হোক,
1: তারপর হ্যাঁ, তারপরও খুবই খুবই সুন্দর হয়েছে। আমরা 30-35 বছর আগে ফিরে গেছি কিন্তু সেই দিনগুলিতে, ঠিক না? সেই পুরনো যে সংস্কৃতি, বাঙালির যে লোকজ গান, যে লোকগান, গ্রাম বাংলার যে গান, হারিয়ে যাওয়া গান, সেগুলি কিন্তু শুনতে ভালো লাগে। তার মধ্যে একটা আবেগ মেশানো আছে, তাই না কি?
0: ঠিক ঠিক ঠিক, ওগুলো আমি পছন্দ করি। আমার মা ঠাকুমা জানতো, আমিও একটু একটু মানে সবসময় অ্যাটেন্ড করতে পারি না, তবু আমি একটু একটু যাই। মানে
1: দেখেছেন, ওনাদের থেকে আপনি শিখেছেন, সেজন্য আপনি আপনিও এখন সেটা জানেন, দেখে সেটা করতে পারছেন। এখনকার যারা আধুনিক যারা মহিলারা রয়েছেন, তারা তো সেটা জানেনও না, কোরা তো দূরে থাক, তাই না?
0: ওরা পছন্দ তেমন একটা পছন্দও করে না, তারা আধুনিক যুগে তো তারা মানে ওই গানগুলি তেমন একটা পছন্দ করে না। আমাদের এখানে প্রচলন আছে, তবুও কিছুটা চলে আমাদের এখানে ওই গানগুলা।
1: ঠিক আছে, আপনার নামটা আবার বলে দিন আপনাদের, আমাদের শ্রোতা বন্ধুদের আজকের অনুষ্ঠানে।
0: আমার নাম দুর্গা ঘোষ, বাড়ি কমলপুর।
1: দুর্গা দি আজকে ফোন করেছেন কমলপুর থেকে এবং সঙ্গে গানও গেয়েছেন, বিয়ের গীত। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। নমস্কার। হ্যাঁ, আজকে দুজন দুজন না তিনজন শ্রোতা বন্ধুর কাছ থেকে আমরা বিয়ের গীত শুনলাম। এবারে দেখা যাক আরো কে আছেন আমাদের ফোন লাইনে। হ্যালো,
2: আমি মাধবনগর থেকে বলছি।
1: মাধবনগর থেকে, অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজকে বিষয় শুনেছেন?
2: শুনেছি।
1: মাধবনগর থেকে নামটা?
2: নারায়ণচন্দ্র মজুমদার।
1: নারায়ণচন্দ্র মজুমদার,
2: হ্যাঁ
1: বলুন, আজকের বিষয় সম্পর্কে আপনার অভিমত।
2: এমন একটা বিষয় রেখেছেন, অন্তত 60-70 বছর আগের এই গানগুলো আপনি প্রিয় করেছেন।
1: আচ্ছা,
2: এখন কমলপুর থেকে বা গাবতলা থেকে এই যে গিরিরা বা ভারতনগর থেকে তিন গ্রুপের গান শুনলাম, আমার মনে হইতেছে এই যে একটু আগে যে গান করেছেন ভাবার গান, আসলে কি বলবো, আপনার ওই আগের দিনের কথা আমার মনে পড়ে গেছে।
1: আমি তো দেখিনি, তখন ছোট ছিলাম, তারপরও আমার এই মুহূর্তে মনে হয়েছে যে আমি অনেক বছর আগে ফিরে গেছি সেই আগেকার দিনে। হ্যাঁ, ওনাদের গানগুলি শুনে
2: এই অনুষ্ঠানটা উপস্থাপন করার জন্য আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি।
1: আপনাকেও ধন্যবাদ।
2: আর দিদি, আগেকার দিনে এই একটা বিয়ের অনুষ্ঠান কথা হলে পরেই চাল থেকে আরম্ভ করে একেবারে জিরা ধনিয়া সব কিছু মশলা গ্রামের মহিলারা এসে আনন্দ করে এগুলি তৈরি করতেন। হ্যাঁ, তারপরে এই অনুষ্ঠানটা যখন চলে এই গানগুলি, আমার মায়ও জানতো, আমার মা আজকে নেই, কিন্তু এই বাড়িতে যত আত্মীয় স্বজন আসতো তারা সবাই মিলে গ্রুপে গ্রুপে বসে একটা শেষ করলে এক গ্রুপে আর গ্রুপে আরম্ভ করতো।
1: আচ্ছা আচ্ছা,
2: এই যে দিদি যে গানটা গাইলে এখন, আমি তো মনে করি ভালো শিল্পীর থেকে কোন অংশের যন্ত্র ছাড়া কমলপুরের দিদি যে ভালো।
1: একদম একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই একদম।
2: আর আগের দিনে ওই যে গোবর বাবু বলেছিলেন

0: মানে সামলাই।
1: হুম,
0: এছাড়া আর কোন বিকল্প কোনো কিছুই ছিল না।
1: হ্যাজাক লাইট যাকে বলতো নাকি?
0: হ্যাঁ, হ্যাজাক লাইটও আর আর এই যে পাল্লা টাল্লা রেডি কিছুই ছিল না।
1: না, ফটোশুট ফটোশুট ছিল না, ফটোশুট ছিল না,
0: না না না, এই দুটো কিছুই ছিল না।
1: হ্যাঁ,
0: এই আর যে আপনার এই যে এখন যে গানগুলি হচ্ছে,
1: হুম,
0: এগুলি আমাদের আগের গান ঐতিহ্যকে বর্তমান যুগে একদম ধ্বংস করে ফেলেছে। মাতৃত্ব মাতৃত্ব স্নেহ ভালোবাসা এখন এই অনুষ্ঠান গুলিতে আমরা পাই না।
1: রাত জেগে সারা রাত ধরে এই যে উচ্চস্বরে গান বাজা, সেটা তো মোটেই সুখকর নয়।
0: না না না, এই যে আপনার এই অর্কেস্ট্রা আনে,
1: সেখানে সেখানে সেখানেও ভাড়া করে সিঙ্গার আনা হয়। কিন্তু
0: এই যে সবার সহযোগিতায় যে গানগুলি হতো বা আনন্দ হতো, একজনকে আর একজনের বাড়ি থেকে অনুষ্ঠান হলে অন্য বাড়ির লোকরা এসে সবাই পুরুষ বলেন মহিলা বলেন সবাই খেটে খুটে, যার ফলে অনুষ্ঠানটা সুন্দর হয়, ঠিক সেভাবে পরিচালনা করতে গ্রামের মানুষেরা। আপ্যায়নের কোনো চুরি ছিল না। এখন বিয়ে বাড়িতে অনুষ্ঠান হয়, বরযাত্রী যায়, ওনারে এত আপ্যায়ন, কারোর সঙ্গে কারোর পরিচয় নাই, এই করি ভালো মন্দ খাওয়া লুটি গিয়ে, কিন্তু ওই যে আপ্যায়নটা অনেক কমে গেছে। আর যাত্রী যেমন ধরেন ফালকি গাড়িগুলা তো ছিলই না, ফালকির থেকে যখন বউ বউকে বাড়িতে আনতো, আমার এখনো মনে আছে তখন ধরেন আমার বয়স 7-8 বছর হয়েছিল, অমুকের বউ আসতেছে বললে আমরা দৌড়িয়ে দিতাম এবং থেকে তারা নামতো, সবাই উলুধ্বনি দিত। এরপরে বউকে গ্রহণ করে বাড়িতে যখন ঢুকাতো তখনও গান, তখনও গান, কি আনন্দ! আর এখন সেই আনন্দ নেই। আর কিছুক্ষণ আপনি যে সানাই বাজনাটা শুনে গেছেন, আমাদের গ্রামে এই পশ্চিমী এলাকার একজন বাদ্য ছিলেন, ওনার কাছে একটা তাস পাতা ইয়ে দিয়ে বাজাতো সানাই। যদি বিশ্বাস করেন, যখন মেয়েকে বিদায় দেয় নিবাসম হয়, এই গানটা দিলে পাড়া প্রতিবেশী ছোট বড় মাঝারি সবার চোখে জল আসতো। কিন্তু
1: ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আজকের অনুষ্ঠান অনুষ্ঠানের আমাদের সময় একেবারেই শেষ। ধন্যবাদ, ধন্যবাদ ফোন, হ্যাঁ নমস্কার ফোন করার জন্য, ধন্যবাদ। আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। এই বিষয় নিয়ে আবারও অন্য কোনো এক অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমার কথা হবে। আজকের বিষয় ছিল যান্ত্রিক জীবন এবং পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে হারিয়ে যাচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতির প্রাচীন ঐতিহ্য বিয়ের গীত। এ নিয়ে শ্রোতা বন্ধুদের সাথে কথা হল, গান শোনা হল। আবার কথা হবে আগামী অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, নমস্কার।

আকাশবাণী বিলোনিয়া। এতক্ষণ শুনলেন রবিবারের আড্ডা লাইভ টক শো অনুষ্ঠানটি। এখন শুনবেন বাংলা নাটক চেতনা, রচনা কিরণ মিত্র এবং প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়।

0: কি এত লেখো বলো তো?
1: গল্প উপন্যাস যে লিখিনো সে তো ভালো করে জানো।
0: দেখি তো।
1: তুমি কাগজটা নিলে কেন? দাও
0: না। দেব না, ভুলে যেও না তোমার একটা সংসার আছে।
1: আর সেটা চালাও তুমি।
0: তাই বলে সংসারে কোনো খবর রাখবে না? মাসের শেষে কটা টাকা দিই দায়িত্ব শেষ।
1: কটা নয়, অনেকগুলো।
0: মাইনের সব টাকা কোন দিন সংসারে এনে দিয়েছো? কি করে যে সংসার চালাই তা আমি জানি।
1: কেন, বেশ তো চলছে।
0: একে চলা বলে? কোথায় সংসারে একটু বাড়তি পয়সা আনবে তা না।
1: বাড়তি পয়সা? এ মানে কি?
0: অনেকেই তো মাইনে ছাড়া এদিক ওদিক করে অনেক কিছু কামাচ্ছে।
1: দেখো শান্তি, কষ্ট করে অনেকেরই সংসার চলে, আমাদের টানা হয়ে সেইভাবেই চললো। কিন্তু তোমার ভাষা ওই এদিক ওদিক থেকে, না না শান্তি না, ওভাবে কামানো আমার পক্ষে সম্ভব নয়।
0: ক্ষমতা থাকলে তো পারবে।
1: এবার নিশ্চয়ই বলবে তোমার দাদা ওই অজিতবাবু সামান্য অবস্থা থেকে বাড়ি করেছেন, গাড়ি করেছেন, টিভি, ফ্রিজ, ভিজিয়ার, টেলিফোন, আরো কত কি কিনেছেন।
0: মিথ্যে তো আর বলি না, শুনতে তোমার ভালো লাগে না, উল্টে হিংসে হয়।
1: না আমার ঘৃণা হয়, ঘৃণা। কি করে তোমার দাদা এত টাকা কামিয়েছেন সে আমি জানি। এখন তুমি যাও, যাও প্লিজ যাও, আমাকে লিখতে দাও।
0: এই না, আজও অফিস যাবে না?
1: না, গতকাল রাজ ক্যাজুয়াল নিয়েছি।
0: লক্ষ্মীটি, লক্ষ্মীটি আমার একটা কথা শোনো, এইসব প্রতিবাদ করা তুমি ছাড়ো, কি লাভ এতে?
1: লাভ নিশ্চয়ই আছে শান্তি। তুমি কি বুঝতে পারছো না যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পাপ, অন্যায়, অবিচার এত জমা হয়ে গেছে যে তাকে আর বাড়তে দেওয়া উচিত নয়। দিলে একদিন একদিন আমাদের সবাইকে গ্রাস করবে।
0: কিন্তু তুমি একা কি করবে?
1: দেখো শান্তি, আমরা বড় বেশি অন্যের অপেক্ষায় বসে থাকি। আমরা সবাই চাই যে আমার কাজটা অন্য কেউ করে দিক, নিজে কোনো দায়িত্ব নিতেই চাই না।
0: কে আর সেজে তোমার মতো বিপদ ঘাড়ে নিতে চায় বলো?
1: দেখো শান্তি, আমি চোখের সামনে দেখলাম আমাদের অফিসের বড়বাবু ঘুষ খাচ্ছেন, ঘুষ। কন্ট্রাক্টরদের ন্যায্য বিল পেমেন্ট করতে হবে, তার জন্য ঘুষ খেতে হবে কেন? বড়বাবুর বিরুদ্ধে আমি বড় সাহেবকে লিখেছি, তিনি যদি কোনো অ্যাকশন না নেন আমি আমি ম্যানেজিং ডিরেক্টরকে অবধি লিখব। আই মাস্ট। ঘুষ খাওয়াটা একটা অন্যায়, একটা পাপ, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব।
0: তার মানে সংসারে তুমি আবার বিপদ ডেকে আনছ।
1: বিপদ? কিসের বিপদ?
0: চাকরি যাবার।
1: চাকরি অত সহজে যায় না শান্তি।
0: চাকরি হওয়াটা সহজ নয়, কিন্তু যাওয়াটা সহজ।
1: যায় যদি তো যাবে।
0: তারপর?
1: তারপর আর কি, কুলি মজুরি করব?
0: মুখে বলা সহজ, কাজে নয়।
1: বেশ তো, চাকরিটা আগে যাক, তারপর তারপর হাতে হাতে প্রমাণ করে দেব। পল্লব, পল্লব কোথায়?
0: ওর ঘরে পড়ছে।
1: ওকে ডেকে দাও তো।
0: দিচ্ছি।
2: বাবা আমাকে ডাকছো?
1: হ্যাঁ। এক্সামিনেশন প্রিপারেশন কিরকম চলছে? তোমাদের টেস্ট পরীক্ষা কবে?
2: এই আসছে মাসে।
1: গতকাল তোমাদের স্কুলে গিয়েছিলাম।
2: জানি।
1: কি করে জানলে?
2: নরেন স্যার ক্লাস শুদ্ধ ছেলের সামনেই সে কথা আমাকে বলেছেন।
1: ভদ্রলোকের লজ্জা বোধহয় খুব কম।
2: নরেন স্যার বললেন তুমি নাকি তার সম্বন্ধে মিথ্যে অভিযোগ করেছো।
1: আমি যা লিখেছি তার প্রত্যেকটা কথা সত্যি।
2: কিন্তু কেন লিখতে গেলে?
1: কারণ আমি মনে করি যার নিজের ক্যারেক্টারে ঠিক নেই সে অন্যের ক্যারেক্টার গড়ে তুলতে পারে না।
2: আজ থেকে আমি আর স্কুলে যাব না। নরেন স্যার গতকাল যতগুলো ক্লাস নিয়েছেন তোমার নামে যা তা বলেছেন, শাসাচ্ছেন তুমি যদি দরখাস্তটা উইথড্র করে না নাও তাহলে।
1: পল্লব, তুমি কি চাও আমি কমপ্লেনটা উইথড্র করে নিই?
2: আমি কি বলবো,
1: তুমি ক্লাস টেনে পড়ছো, বোঝবার মতো বয়স তোমার যথেষ্ট হয়েছে। তুমি আমাকে বলো তোমার মত কি,
2: উইথড্র না করলে পড়াশোনার ক্ষতি হতে পারে?
1: প্রত্যেকবার ক্লাসে স্ট্যান্ড করে উঠছো তুমি, তোমার ক্ষতি করাটা অত সহজ নয়।
2: কিন্তু আমাকে টেস্টে আটকে দিতে পারে,
1: এটা মগের মূল্যক নয়।
0: ও, তাহলে তুমি আরো একটা গোলমাল পাকালে।
1: সব শুনতে পেয়েছো তাহলে?
0: ইচ্ছে করে শুনিনি, কানে গেল তাই শুনতে হলো।
1: কিছু বলবে?
0: তোমাকে বলে কোনো লাভ নেই।
1: হ্যাঁ, তাহলে পল্লব কি বলো, আমি ভেতরে যাই?
0: তাই যাও।
1: আশা করি আমার নামে বেশি নিন্দে করবে না। আমি যাই।
0: শুনলি? তোর বাবার কথা শুনলি?
2: তা তুমিও বাবার সঙ্গে অমন করে কথা বলো কেন? বাবা তো অন্যায় কিছু করেননি।
0: করেননি? তুই আজই হেডমাস্টারের কাছ থেকে ও চিঠি ফেরত নিয়ে আসবি।
2: বাবা রাগ করবেন।
0: তারপর যখন ফেল করিয়ে

0: দেবে, স্কুল থেকে তাড়িয়ে দেবে, তখন কি করবি?
1: যখন দেবে তখন দেখা যাবে।
0: না, তখন দেখলে চলবে না, এখনই দেখতে হবে। তুই বাবার হয়ে ক্ষমা চেয়ে ও চিঠি ফেরত নিয়ে আসবি।
2: না না শান্তি, না, চিঠি আমি দিয়েছি, ফিরিয়ে আনার রাইট একমাত্র আমারই আছে।
0: তাহলে তুমি নিয়ে এসো,
2: ফিরিয়ে আনার জন্য চিঠি আমি দিইনি।
0: এসব পাগলামি কি মানে আছে বলতো? সব জিনিসেরই একটা সীমা আছে।
2: সব জিনিসের সীমা ছাড়িয়ে যাচ্ছে বলে এসব পাগলামি আমায় করতে হচ্ছে।
1: বাবা, মা যখন বলছেন চিঠিটা তুমি উইথড্র করে নাও না।
2: পল্লব, তোমারও কি মত?
1: তুমি আমার গার্জেন, তুমি যা ভালো মনে করবে তাই করবে। এখন আমি যাই।
2: হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, তোমাদের স্কুলের সেক্রেটারি ওই জগদীশবাবুর ছেলে, কি যেন নাম?
1: হ্যাঁ, প্রদীপ।
2: হ্যাঁ হ্যাঁ, প্রদীপ, তার সঙ্গে তোমার খুব বন্ধুত্ব আছে জানি।
1: হ্যাঁ, একই ক্লাসে পড়ি আমরা।
2: রোজই নাকি তুমি তাদের বাড়িতে যাও?
0: প্রদীপের মা পল্লবকে খুব ভালোবাসে
2: জানি, কিন্তু এখন থেকে পল্লবকে ওদের বাড়ি যাওয়া বন্ধ করতে হবে।
0: কেন?
2: নরেনবাবু জগদীশবাবুর আত্মীয়, জগদীশবাবুর জোরে নরেনবাবুর মাস্টারিটা পেয়েছেন। আমি নরেনবাবুর বিরুদ্ধে রিপোর্ট করেছি। এমন অবস্থায় আমার ছেলের ওই জগদীশবাবুর বাড়িতে না যাওয়াই উচিত।
1: ঠিক আছে, কাল থেকে আমি আর যাবো না, কিন্তু আজ তো আমাকে যেতেই হবে, জ্যাঠাইমা আমাকে খাওয়ার নেমন্তন্ন করেছেন।
2: হ্যাঁ, এখান থেকে যাবে।
1: আর হ্যাঁ বাবা, হেডমাস্টার মাসে বলেছেন জগদীশবাবু তোমার সঙ্গে একবার দেখা করতে আসতে পারেন, তুমি যেন আবার কোথাও যেও না। হ্যাঁ যাচ্ছি।
2: দেখলে তো শান্তি, ভয় পেয়ে সেক্রেটারি মশাই নিজেই ছুটে আসছেন।
0: ভয় পেয়ে নয়, ভয় পাওয়াতে।
2: দেখা যাক,
0: নিজের জীবনটাকে তো নষ্ট করছই, এবার ছেলে জীবনটাকে নষ্ট করবে।
2: তোমার জীবন নষ্ট করেছি এ কথাটাও কেন বলে না?
0: আহ, তুমি থামবে?

0: বিপ্লব আছি।
1: কে?
0: আমি অশোক।
1: অশোক আয় ভেতরে।
0: বৌদি কোথায়?
1: বৌদি ভেতরে থাকবো। থাক, দুদিন অফিস যাসনি কেন? কাল গিয়েছিলাম আমার ছেলে পল্লবী স্কুলে ওদের একজন মাস্টারমশাইয়ের বিরুদ্ধে একটা রিপোর্ট করতে। আর আজকে তো অফিস ফেলে আমার কাছে ছুটে এসেছি যে।
0: আসতে হয়েছে। হ্যাঁ রে, এখানে আমাদের অফিসের কেউ কাজ করে?
1: হ্যাঁ করে, পরেশ।
0: ষড়যন্ত্র, ষড়যন্ত্র, ভয়ঙ্কর ষড়যন্ত্র। বিপ্লব প্লিজ, আমার অনুরোধটা রাখ, বড়বাবুর বিরুদ্ধে কমপ্লেনটা তুই উইথড্র করে নে।
1: তার মানে?
0: বড়বাবু সকলের সঙ্গে গুজগুজ ফুসফুস করছেন, এমনকি যে পার্টির কাছ থেকে বড়বাবু ঘুষ খেয়েছেন বলে রিপোর্ট করেছিস, ওদের দেখলাম বড়বাবুর সঙ্গে হেসে হেসে কথা বলতে। ওই পার্টির যত আউটস্ট্যান্ডিং বিল আছে বড়বাবু সব পাস করিয়ে দিয়েছেন।
1: খুবই আনন্দের কথা, মনে হচ্ছে আমার কমপ্লেনটাতে কাজ হয়েছে, বুঝলি অশোক। যাই করুন, বড়বাবুকে ওই পোস্ট থেকে আমি সরাবই,
0: কিন্তু আমার ভয় হচ্ছে শেষ পর্যন্ত তোকেই না সরে যেতে হবে।
1: কখনো না, সত্যের জয় হবেই অশোক।
2: অশোকবাবু, আপনাদের দরকারি কথাবার্তা শেষ হয়েছে?
0: যেভাবে শেষ হলে ভালো হতো তার হলো কই?
1: বাজে বকিস না অশোক, অফিস পালানো অনেকক্ষণ হয়ে গেছে, তাদের কেটে পর, বড় বোন হইলে আবার তোর উপর রাগ করে বসবে।
0: করুক তাহলে, তুই আমার অনুরোধ রাখবি না?
1: না, আশা করি ভবিষ্যতে এ ধরনের কোনো অনুরোধ নিয়ে আমার কাছে তুই আসবিও না।
0: ভালো কথা, চললাম বৌদি।
2: ওর উপর রাগ করে চলে যাচ্ছেন?
0: না, রাগটা নিজের উপরই হচ্ছে। চলি।
2: অশোকবাবুর মতন বন্ধুকেও হারাতে চাও?
1: এখনো তো হারাইনি, ভবিষ্যতে হারাবো কিনা তা বলতে পারি না।
2: যে মানুষ তার স্ত্রীকে, সন্তানকে, সংসারকে ভালোবাসে না, সে যে তার বন্ধুর সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবে এমন আশা আমি করি না।
1: শান্তি, শান্তি, আমি আমি তোমাকে, ছেলেকে, সংসারকে, গোটা দেশকে ভালোবাসি, তাই তো আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে চাই। শান্তি,
3: নমস্কার। আমার কি চেনা যাচ্ছে?
1: হ্যাঁ কেন চেনা যাবে না, আপনি তো পল্লবদের অবিনাশ হায়ার সেকেন্ডারি স্কুলের সেক্রেটারি জগদীশ বাবু।
3: যাক, আমার সৌভাগ্য যে আপনি আমাকে চিনতে পেরেছেন। আমি বসতে পারি?

0: শুনেছি, বসুন।
1: ধন্যবাদ, ধন্যবাদ। দেখুন, কাঠের চেয়ারে বসতেটা একটু কষ্ট হয়, তা হোক তা হোক।
0: গতকাল আপনাদের স্কুলে গিয়েছিলাম আপনার সঙ্গে দেখা করার জন্য, পাইনি। শুনলাম আপনি নাকি স্কুলে কদাচিৎই আসেন।
1: হ্যাঁ, ঠিকই শুনেছেন। হ্যাঁ দেখুন, আমার গোটা তিনেক ব্যবসা আছে, বুঝতে পেরেছেন? আর একটু আধটু ধরুন ওই পলিটিক্স করারও হবি আছে, অতএব ধরুন সভা সমিতি লেগেই আছে, সব সময় কাজ আর কাজ, স্কুলে যাবার সময়ই পাই না।
0: স্কুলের সেক্রেটারি কাজটাকে আপনি তাহলে বেশ কাজ বলে মনে করেন না?
1: দেখুন, আমার অন্যান্য ব্যবসার তুলনায় এই স্কুলের ব্যবসায় তেমন ভালো লাভ থাকে না, তাই ধরুন আগ্রহটা একটু কম হতেই পারে।
0: স্কুলটা তো আপনার বাবার নামে।
1: আগে হ্যাঁ,
0: শুনেছি আপনার বাবার রেডির তেলের ব্যবসা ছিল।
1: আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাবার রেডির তেলের ব্যবসা ছিল, এখন আমি রেডির তেলের ব্যবসা করছি, বুঝতে পেরেছেন? খুব লাভজনক ব্যবসা মশাই, বুঝতে পেরেছেন? এমনিতেও বিক্রি হয়, আর সর্ষের তেলের সঙ্গেও মেশানো হয়।
0: এভাবে খাবার জিনিসে ভেজাল দিতে আপনার বিবেকে বাধে না?
1: আগে না, আগে না, কিচ্ছু না। যদি বেবি ফুডে আর ওষুধে ভেজাল দিতে লোকের বিবেকে না বাঁধে, তাহলে সামান্য তেলে ভেজাল দিতে মশাই আমার বিবেকে বাঁধবে কেন?
0: এটা অন্যায়, এটা অপরাধ, চিরকাল এভাবে আপনারা চালাতে পারবেন না।
1: আরে মশাই, চিরকাল তো বাঁচবো না, যতদিন বেঁচে আছি ততদিন থাকলেই হলো।
0: ভেজালদার বাপের নামে স্কুলটি না করে কোনো বিদ্যোৎসাহী ব্যক্তির নামে তো করতে পারতেন।
1: দেখুন, ওইসব বিদ্যোৎসাহী মহাপুরুষদের স্মরণীয় করে রাখার জন্য আপনার মতো সমাজসেবীরা তো রয়েছেন, কিন্তু আমার বাবার জন্যে আমি ছাড়া কে আছে বলুন? এই স্কুলের জন্যে যে টাকা ইনভেস্ট করেছি তা উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকেই পেয়েছি, সুতরাং এদিক থেকেও আমার একটা কর্তব্য আছে।
0: কর্তব্যবোধ আছে আপনার, তাহলে শুনে আনন্দ পেলাম। এখন আসল কথাটা বলুন।
1: দেখুন, হেডমাস্টারের কাছে আপনি যে চিঠিটা দিয়ে এসেছেন তা আমি পেয়েছি।
0: আপনাদের হেডমাস্টার মশাইকে খুব কাজের লোক বলে মনে হচ্ছে, তো কি করছেন এ ব্যাপারে?
1: আপনি কি চান বলুন?
0: সে কথা তো আমি চিঠিতে স্পষ্টই লিখেছি, ওই নরেনবাবুকে স্কুল মাস্টারি থেকে আপনাকে সরাতে হবে। আমার ভাবতে আশ্চর্য লাগে যে যে মানুষটার চুরির অপরাধে একসময় একটা কোম্পানি থেকে চাকরি গেল, আর তাকেই আপনি জেনে শুনে স্কুলের টিচার করে রেখেছেন, যেহেতু সে আপনার ভাইপো।
1: বুঝতেই পারছেন, মনে রক্তের সম্বন্ধ, আমি ছাড়া তাকে আর কে দেখবে বলুন? আর স্কুলটা যখন আমারই বলতে পারেন, তখন সেই স্কুলে নিজের ভাইপোকে সামান্য একটা টিচারই দেবো, এতে মশাই আশ্চর্যের কি আছে বলুন তো? হ্যাঁ, আপনি হলেও মশাই তাই করতেন
0: না? তাই করতাম না, এমন কোনো লোকের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতাম না।
1: আরে মশাই, ওটা কথার কথা। দেখুন, আজকের দিনে এই সৎ লোকের দর্শন পাওয়া ভগবানের দর্শন পাওয়ার থেকেও শক্ত। যাকে যাকে ওসব কথা যাক, তা আমি যে কেন এসেছি বুঝতেই তো পারছেন।
0: তা বুঝতে পারছি, আপনি চান যে আমি কমপ্লেনটা উইথড্র করে নিই, কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি জগদীশবাবু, আমার পক্ষে তা করা কখনই সম্ভব নয়।
1: সম্ভব নয়? কিন্তু দেখুন, এই অভিযোগ করলেই তো হলো না, প্রমাণ করবার একটা দায় আছে, আর সেটা করা খুব সহজ ব্যাপার নয়, বুঝতে পেরেছেন? যে কোম্পানি থেকে নরেনের চাকরি গেছে তার বর্তমান মালিক আমার বিশেষ বন্ধু, তার কাছ থেকে আমি অনায়াসই লিখিয়ে আনতে পারি যে নরেনের মতো সচ্চরিত্রের মানুষ হয় না। তারপর ধরুন নরেন আপনার বিরুদ্ধে মানহানি মামলা আনতে পারে, রায়টা কি হবে বুঝতেই পারছেন?
0: আপনি কি আমায় ভয় দেখাচ্ছেন?
1: না না, তা কেন, তা কেন, নরেনের মুখের দিকে চেয়ে না হোক, অন্তত নিজের ছেলের ভবিষ্যতের কথা ভেবেও কমপ্লেনটা আপনার উইথড্র করে নেওয়া উচিত।
0: ছেলে? এর সঙ্গে আমার ছেলেকে কেন জড়াতে চাইছেন?
1: বুঝতেই পারছেন যে মানুষ হিসেবে আমি মোটেই সৎ লোক নই, নরেনকে বাঁচাতে গেলে আপনার ওপরে নানা রকম চাপ সৃষ্টি করতেই হবে।
0: আপনি আমার ছেলের কি ক্ষতি করতে পারেন?
1: দেখুন, মানুষের উপকার করাটা খুবই শক্ত, কিন্তু অতি সহজেই অপকার করা যায়। যেমন ধরুন না, ধরুন কোনো না কোনোভাবে আপনার ছেলের ঘাড়ে চুরির অপবাদ চাপিয়ে দিয়ে তাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া যায়, আবার অন্য কোনো কলেজে বা স্কুলে ভর্তি হতে না পারে তারও ব্যবস্থা করা যায়। বুঝতেই পারছেন তো, একটা ছেলের ভবিষ্যৎ গড়তে যতটা সময় লাগে, তা নষ্ট করতে

0: তার সিকি ভাগও লাগে না মশাই।
1: আপনি কিন্তু বারবার আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন।
0: না না, বিশ্বাস করুন, আপনার ছেলের কোনো ক্ষতি হয় তা আমি চাই না। এই তো বাড়ি থেকে আসবার সময় দেখে এলাম যে আপনার ছেলে আমার ছেলের সঙ্গে ক্যারম খেলছে।
1: হ্যাঁ, আপনার স্ত্রী তাকে নিমন্ত্রণ করেছেন, তাই সে গেছে, ভবিষ্যৎ আর কোনোদিন যাবে না।
0: তাই নাকি? তো বারণ করে দিয়েছেন। হ্যাঁ মশাই, আমাদের মধ্যের ব্যাপারটা ওদের মধ্যে না ছড়ালেই পারতেন। আমি বলছি মশাই, শুনুন, আমি বলছি নরেন মাস্টার হিসেবে খুব ভালো, তাছাড়া মশাই স্কুলে মাস্টারদের চুরি করবার তো কোনো স্কোপ নেই।
1: যার চুরি করার অভ্যেস সে ঠিকই করবে, টাকা খেয়ে সে ছাত্রদের কোশ্চেন করে দেবে কিংবা তাদের পাশ করিয়ে দেবে।
0: ও হো হো হো, তাহলে বলতে চান যে কোনো ছাত্রের ওপর রাগ থাকলে তাকে মানে ফেল করিয়ে দিতে পারে? হ্যাঁ,
1: আপনার ইঙ্গিত আমি বুঝতে পারছি জগদীশবাবু, একই ইঙ্গিত বারবার করছেন কেন, তাতে কোনো লাভ নেই।
0: ও আচ্ছা, তাহলে চলি, কি করবো। দেখুন, কিছু মানুষ আছে যারা নিজেদের ভালো মন্দ কিছুতেই বুঝতে চায় না। হ্যাঁ, আপনি মনে হয় তাদের মধ্যে একজন।
1: যাওয়ার আগে শুনে যান,
0: বলুন,
1: আপনি যদি কোনো অ্যাকশন না নেন তাহলে আমি আরো উপর মহলে যাব।
0: ও যেতে পারেন, যেতে পারেন, নিশ্চয়ই যেতে পারেন, তবে দেখুন এতে কোনো লাভ হবে বলে মনে হয় না। কটা বাজলো দেখি, এই দেখো রিসোর্স কোথায় বোধ হয় ফেলে এসেছি। ঘরে টেবিলের উপরে ফেলে এসেছি, পাঁচজন আসছে যাচ্ছে, কেউ না আবার আচ্ছা সরি, তাহলে নরেনকে বলি আপনার নামে মানহানির মামলা আনতে, আর কালই আপনার বাড়িওয়ালা অনিলবাবু এসে বলবেন বাড়ি ছেড়ে দিতে। আর পাড়ার ছেলেরা যদি একটু হামলা করে মশাই, তাহলে কিছু মনে করবেন না।
1: কিছু মাত্র না, তবে আমার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে সেটাই যে দুঃখের। আচ্ছা আসুন, নমস্কার। শান্তি, শান্তি,
2: কি বলছো?
1: এই ঘরে একটু গঙ্গা জল ছিটিয়ে দাও তো।
2: সারা দেশে জগদীশবাবুর মতো লোকের অভাব নেই, ওদের তাড়াবে কি দিয়ে?
1: প্রতিবাদ করে, আন্দোলন করে, দেশ থেকে সমূল এদের উৎখাত করতেই হবে শান্তি।
2: সেই আশাতেই বসে থাকো।
1: তাই তো আছি শান্তি, সেই আশাতেই তো বেঁচে আছি। আশা না থাকলে বেঁচে থাকার কোনো মানেই হয় না।
2: বিপ্লব, তুমি কি সত্যি পল্লবকে ভালোবাসো? তুমি কি চাও না যে সেই মানুষের মতো মানুষ হোক?
1: শান্তি, ওকে মানুষ করার স্বপ্নই আমি দেখি শান্তি। জানো, সেই ছোটবেলায় আমার সাধ ছিল আমি ডাক্তার হব, কিন্তু সংসারের অভাবের চাপে একজন কেরানি ছাড়া আমি আর কিছুই হতে পারলাম না। জানো শান্তি, আমাদের পল্লবকে আমি ডাক্তার করব, একজন আদর্শ ডাক্তার। পয়সার মোহে যে নিজের মনুষ্যত্ব বিসর্জন দেবে না, যে মানুষের সত্যিকারের সেবক হবে।
2: সত্যি কি আশ্চর্য মানুষ তুমি! যে যুগে মানুষ পয়সার জন্য করতে পারে না এমন কাজ নেই, সে যুগে মানুষ সম্পর্কে এমন কথা তুমি ভাবতে পারো?
1: পারি শান্তি, পারি। শুধু আমি একা নই, আমি একা নই শান্তি, বহু বহু মানুষ পারে। আর পারে বলেই তো এ পৃথিবী আজও সুন্দর, চিরনবীন।
2: তবু তবু তোমাকে একটা অনুরোধ, দয়া করে তুমি অসাধারণ হতে চেয়ো না।
1: শান্তি শান্তি, আমি সাধারণই থাকতে চাই, একজন সাধারণ মানুষের যেটুকু বিবেক, ন্যায় অন্যায় বোধ, প্রতিরোধ সংগ্রামের চেতনা থাকা উচিত, আমি তো সেইটুকু নিয়েই লড়াই করতে চাই শান্তি।
2: কিন্তু কিন্তু আমি যে শান্তি চাই, আমি শান্তি চাই গো, সুখে শান্তিতে নিরাপদে স্বামী পুত্র নিয়ে ঘর সংসার করতে চাই।
1: আমার চাওয়ায় আর তোমার চাওয়ায় কোনো তফাৎ নেই শান্তি?
2: আছে আছে আছে।
1: না শান্তি না, শুধু বোঝার ভুলটুকু ছাড়া আর কোনো তফাৎ নেই। তোমার মতো আমিও চাই সবার সংসার শান্তিতে ভরে উঠুক, কিন্তু সমাজের চারদিকে যে জঞ্জালে ভরে উঠেছে, যদি নিজেরা তা সরিয়ে না দিয়ে অপরকে সরাতে সাহায্য না করি, তাহলে সে জঞ্জালে সবার সংসার ভরে উঠবে। আর তোমার আমার চাওয়া ওই সুখ, ওই শান্তি চিরকালের মতো সেখানে হারিয়ে যাবে শান্তি।
3: বিপ্লদা, বিপ্লদা!
1: কে? সঞ্জয়, ভেতরে এসো, ভেতরে এসো। কি ব্যাপার?
3: ব্যাপার তেমন কিছু।

0: নয়, তবে
1: তুমি তোমার বৌদির সামনেই বলতে পারো সঞ্জয়।
0: নবী মিয়াকে তো আপনি চেনেন?
1: নবী মিয়া? হ্যাঁ, কেন চিনবো না, গরিব মানুষ, ওই তাঁতিপাড়ায় বস্তিতে থাকেন।
0: ওর টালির ঘরের সামনে যে খানিকটা জমি আছে,
1: হ্যাঁ,
0: তার অনেকটা মিউনিসিপ্যালিটি কমিশনার শচীনবাবু জোর করে দখল করে পাঁচিল তুলে দিচ্ছেন।
1: সে কি?
0: নবী চাচা কান্নাকাটি করছেন, তাই আপনার কাছে ছুটে এলাম।
1: জোর যার মুলুক তার, ভেবেছে নাকি সব? চলো তো, নবী চাচা খাঁটি মানুষ। না না, আমার কথা না শুনলে আমি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের কাছে যাব।
2: সঞ্জয়, সব ব্যাপারে তোমরা ওর কাছেই ছুটে আসো কেন? এখানে কি আর কেউ নেই?
0: থাকলে আর তার কাছে যাবো না কেন? অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার মানুষ কজনই বা আছে? আর আপনার মতো বৌদি বা কজন আছেন সব সময় প্রেরণা দেবেন?
2: আমি ওকে প্রেরণা দিই?
0: দেনই তো, বিপ্লবদাই তো সবাইকে তাই বলে।
2: আশ্চর্য, এইসব কথা তুমি সবাইকে বলে বেড়াও? কোন স্ত্রী তার স্বামীকে এমন বিপদের মধ্যে ঠেলে দেয়?
1: কারণ তুমি ভালো করে জানো শান্তি, যে কাজগুলো আমি করি তা সমস্ত দেশের পক্ষেই মঙ্গলজনক। আমি আসি, চলো সঞ্জয়।
2: এই মানুষটাকে নিয়ে আমি যে কি করি, আমি যে কি করি।

0: শান্তি শান্তি
1: কে? ও দাদা, হঠাৎ তুমি যে?
0: হঠাৎ মানে আমি তো প্রায়ই আসি। তোর বিয়েটা তো আমি বিপ্লবের সঙ্গে দিয়েছিলাম, তাই তোর জন্য সবসময় আমার ভাবনা থাকে।
1: কিসের ভাবনা?
0: লুকোবার চেষ্টা করিস না শান্তি, আমি বিপ্লবের নেচার সব জানি। তো উনি এখন কোথায়, অফিসে?
1: না, দুদিন ধরে অফিস যাচ্ছি না, নানান কাজে ব্যস্ত। একটু আগে কোথায় যেন বেরুলো।
0: নানান কাজে? নানান কাজে মানে তো ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো। আচ্ছা কেন যেতে দিস বলতো, বারণ করতে পারিস না?
1: বারণ করলে শুনছে কে?
0: তাহলে রাগারাগি কর, কথা বন্ধ করে দে। দরকার হলে বলবি ওই আত্মহত্যা করবো, বাড়ি ছেড়ে চলে যাব। তা উনি এখন কোন কোন পরোপকারে ব্যস্ত? ওর অফিসের ব্যাপারটা তো জানি।
1: আরো গোটা দুই ব্যাপার আছে।
0: না না না না না, এরকম লোকের সঙ্গে তোর ঘর করা পোষাবে না। শোন, যদি নিজের ভালো চাস, ছেলেটাকে বাঁচাতে চাস, তাহলে আমার সঙ্গে চল, আমি মামলা করে তোর খোরপোশের টাকা আদায় করে দেব।
1: দাদা, তুমি কি চাও তোমার মতো আমিও ডিভোর্স করি?
0: আমি চাইবো কেন, তোর নিজেরই চাওয়া উচিত। বিয়ের পর থেকেই তো দেখছি বিপ্লব একটার পর একটা কাণ্ড ঘটিয়ে যাচ্ছে।
2: কি ব্যাপার দাদা, গরিবের বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন যে?
0: আসতে হয়, কারণ শান্তির প্রতি আমার দায় দায়িত্ব তো এড়াতে পারি না।
2: ও, শান্তি তাহলে আপনাকে সবই বলেছে?
0: নিজের দাদাকে বলবে না তো কাকে বলবে বলো।
2: কিন্তু আমি চাই না যে আপনি আমার পারিবারিক ব্যাপারে নাক গলান।
0: নাক গলাতাম না যদি না আমার বোনের ইন্টারেস্ট জড়িয়ে থাকতো।
2: আপনার বোনের বিয়ে আমার সঙ্গে হয়েছে, সুতরাং তার ইন্টারেস্ট দেখবার ভার আমার উপর ছেড়ে দিলেই ভালো করবেন।
1: দাদা তুমি চুপ করো।
0: তুই থাম, তুই যা তো, আমার জন্য কাপ চা কিংবা কফি করে নিয়ে
1: আনছি।
2: আপনার যা বলবার আপনি শান্তির সামনেও বলতে পারতেন।
0: বিপ্লব সেন, বি রিজনেবল, বি প্র্যাকটিক্যাল, হঠকারিতা ত্যাগ করো।
2: আমি যা কিছু করি ভেবে চিন্তেই করি, সুতরাং হঠকারিতার কোনো প্রশ্নই উঠছে না।
0: উঠছে উঠছে, তুমি যা কিছু করছো সেগুলো হঠকারিতা ছাড়া আর কিছুই নয়। এমন করলে চাকরি যাওয়াটাও অসম্ভব নয়।
2: চাকরি যাওয়াটা মোটেই সহজ নয়।
0: আজকের দিনে চাকরি হওয়া শক্ত, কিন্তু যাওয়াটা মোটেই শক্ত নয়। শোনো বিপ্লব, কে ঘুষ খাচ্ছে সেদিকে নজর না দিয়ে নিজে কি করে দুপাশে উপরি রোজগার করতে পারো সেই চেষ্টাটাই করো।
2: আমি যে সমস্ত কিছুর বিরুদ্ধে, এই কথাটা আপনাকে কতবার বলতে হবে আমি বুঝতে পারি না।
0: ও, স্রোতের বিরুদ্ধে গিয়ে কোনো লাভ নেই বিপ্লব, মাঝখান থেকে নিজেরই সলিল সমাধি ঘটবে। তার চাইতে স্রোতের দিকে গা ভাসিয়ে দাও।
2: এইসব জ্ঞান দেবার জন্য এতটা পথ কষ্ট করে আপনি না আসলেই পারতেন।
0: শান্তির মুখের দিকে তাকিয়ে আমাকে আসতেই হয়, বাপ মামারা ওই মেয়েটাকে

0: আমি মানুষ করেছি, বিয়ে দিয়েছি।
1: আপনার বোনকে এখানে না খেয়ে পড়ে আছে নাকি?
0: অনেকটা তাই, অনেকটা তাই। শুধু মাইনের টাকায় আজকের দিনে ভালো করে খেয়ে পরে আনন্দ করে থাকা যায় না।
1: আপনি আপনি শান্তি, শান্তি
2: কি
1: শান্তি, তোমার দাদাকে এখন এখান থেকে চলে যেতে বলো। উনি গেলে আমাকে ডেকো আর বলে দিও যে ওইসব বড় লোকগিরি দেখাতে ভবিষ্যতে যেন আমার বাড়িতে উনি না আসেন।
0: উফ, বিপ্লব যে এইভাবে কথা বলতে পারে তা আমি ভাবতেও পারিনি।
2: দাদা, তুমি ওর কথা কিছু মনে করো না, এখন তুমি বাড়ি যাও, পরে বরং।
0: না না না, আমি বাড়ি গেলেই সমস্যার সমাধান হবে না শান্তি। বুঝতে পাচ্ছিস না, বিপ্লবের ব্রেনে রীতিমতো ট্রাবল শুরু হয়েছে, আর দেরি না করে এখনই ওকে একজন কোনো সাইকিয়াট্রিস্টকে দেখানো দরকার। শোন, আমার অত্যন্ত পরিচিত ডক্টর বাগচি একজন নাম করা সাইকিয়াট্রিস্ট, আমি কল দিলে উনি নিশ্চয়ই আজই বিপ্লবকে দেখে যাবেন।
2: কিন্তু ওকে না বলে?
0: ওরে বাবা, রুগীকে বলে এসব ডাক্তার দেখানো যায় না। আচ্ছা, তুই কি তাকে বলবি যে তোমার ব্রেনে ট্রাবল দেখা দিয়েছে, তোমাকে মানসিক ডাক্তার দেখানো দরকার? হ্যাঁ বলবি, বল। তুই কিছু ভাবিস না, তুই কিছু ভাবিস না তো, আমি নিজে ডাক্তারকে সঙ্গে নিয়ে আসবো, আর ওর যা ভিজিট তা আমি দিয়ে দেবো, বুঝলি? আমি এখন চলি।

0: যাক, তোমার দাদাটি তাহলে গিয়েছেন, আশা করি আর এমুখো হবেন না।
1: আমি যতদিন আছি তুমি আসতে বারণ করলেও দাদা না এসে পারবেন না।
0: উনি তোমার জন্য আসবেন না শান্তি, আসবেন নিজের জন্যই। আমাদের অফিসের সঙ্গে ওর একটা বিজনেস ইন্টারেস্ট আছে, আমি জানি।
1: এসব করে সংসারে শান্তি নষ্ট করার মানে কি?
0: দুবেলা দুটো খেয়ে পরে ঘরের মধ্যে চোখ কান বুঝে পড়ে থাকার নাম শান্তিতে থাকা নয়।
1: শেষ পর্যন্ত আমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করছো।
0: আমাকে আমাকে ছেড়ে দাদার কাছে থাকতে চাও?
1: আমার ভাবনাটা তুমি আগে থেকেই ভেবে রেখেছো দেখছি।
0: শান্তি, অন্যের অট্টালিকার চাইতে নিজের কুঁড়ে ঘর অনেক ভালো। দেখো শান্তি, তোমার স্বাধীন ইচ্ছায় আমি আমি আমি বাধা দিতে চাই না। পল্লবকে নিশ্চয়ই নিয়ে যেতে চাও?
1: ওর জন্যই আমি যেতে চাই।
0: আমাকে ছেড়ে তোমরা যদি কোথাও সুখে থাকতে পারো থেকো, তবে এটা জেনে রেখো যে শান্তি, আত্মসুখ মানে সংসার নয়।
1: বিপ্লব, বিপ্লব, আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে?
0: কষ্ট হবে, খুব কষ্ট হবে, কিন্তু উপায় কি? জোড়াতালি দিয়ে আর যাই চলুক, সংসার চলে না।
1: তুমি যে এত নিষ্ঠুর তা তা আমি ভাবতে পারি না। তুমি তুমি আমাকে যেতে বাধ্য করছো, তাই আমি যাব। হ্যাঁ, আমি যাব, আমি নিশ্চয়ই যাব।
0: কবে ভুল ভেঙে তুমি আবার ফিরে আসবে সেই আশায় আমি বসে থাকবো।
2: বিপ্লবদা!
0: কে?
2: বিপ্লবদা!
0: সঞ্জয়, কি ব্যাপার?
2: পল্লবকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে।
0: হ্যাঁ,
1: সে কি?
0: কেন?
2: পল্লব নাকি স্কুল সেক্রেটারি জগদীশবাবুর হাত ঘড়িটা চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে।
1: না না না,
0: ইম্পসিবল। পল্লব আমার ছেলে, আমি আমি জানি, আমি হলপ করে বলতে পারি, সে কখনো চুরি করতে পারে না। সঞ্জয়, এক্ষুনি থানায় যেতে হবে, এক্ষুনি।
1: তোর সঙ্গে আমি যাব।
0: হ্যাঁ, না, তোমার থানায় যাবার কোনো দরকার নেই।
1: থানায় আমি যাব না, আমি যাব জগদীশ বাবুর বাড়ি।
0: জগদীশ বাবুর বাড়ি কেন?
1: কারণ পল্লবকে ছাড়িয়ে নেবার ব্যবস্থা তিনি শুধু করতে পারেন, তুমি নও।
0: না, তুমি যাবে না।
1: আমাকে যেতেই হবে, পল্লব শুধু তোমার ছেলে নয়, আমারও।
0: আমি জানি, আমি জানি, কিন্তু পল্লবের দায়িত্ব আমার, তোমার নয়। এসো সঞ্জয়,
2: চলুন। বদি বিপ্লবদা যা বলছেন।
1: আহ সঞ্জয়, দয়া করে মিথ্যে শোক বাক্য আমাকে তুমি দিও না। তোমরা যাও, আর দেরি করো না, যাও। যাও, যাও।

0: বিপ্লব, বিপ্লব,
1: কে?
0: আমি অশোক।
1: ও, আপনি? ভেতরে আসুন।
2: বিপ্লব আছে
1: না, কোথায় যেন গেল।
2: ও, তাহলে ঘন্টাখানিক বাদেই আসবো।
1: আবার অফিস যাবেন?
2: না, হাফ ডে লিভ নিয়েই এসেছি।
1: পরপর দুবার অফিস থেকে ছুটে এলেন, কি ব্যাপার বলুন তো?
2: না, তেমন কিছু নয়।
1: দেখুন, ওর অফিসের ব্যাপারে আমি সবই জানি, বিশেষ যদি কোনো কথা থাকে বলে যান, ও এলে বলে দেব।
2: ব্যাপার কি হয়েছে জানেন? অফিসে শুনলাম যে কোম্পানির কাছ থেকে বড়বাবু ঘুষ নিচ্ছিলেন বলে বিপ্লব রিপোর্ট করেছিল, তারা নাকি বড়বাবুকে লিখে দিয়েছে যে বড়বাবু নন, বিপ্লবী নাকি ওদের কাছ থেকে ঘুষ চেয়েছিল।
1: কি বলছেন?
2: একটা বিল পাস করিয়ে দেওয়ার জন্যে। আমাদের অফিসে দুটো শয়তান আছে, জীবন আর পরেশ। ওরা সাক্ষী দিয়েছে যে বিপ্লবকে ঘুষ চাইতে ওরা শুনেছে।
1: অফিসে তো আরো অনেকে রয়েছে, তারা কি ওর হয়ে?
2: বড়বাবু অনেককে ইনক্রিমেন্ট পাইয়ে দেবেন বলে লোভ দেখিয়েছেন।
1: আর চুপ করে থাকবেন না, বলুন অশোক বাবু।
2: কোম্পানি নাকি বিপ্লবকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে।
1: জানতাম এমন একটা কিছু যে হবে তা আমি জানতাম।
2: আপনি দয়া করে বিপ্লবকে বলুন, বড়বাবুকে বলে কে সব যেন মিটমাট করে নেয়।
1: আমার কথা কি সে শুনবে?
2: আচ্ছা বেশ, বিপ্লব না চাক, আপনি ওর হয়ে দরখাস্ত করে দিন, লিখুন নানা কারণে বিপ্লবের মাথা ঠিক নেই, ওর কাজের জন্য আপনি ক্ষমা চাইছেন।
1: তাতে তো আরো মিথ্যে বলা হবে, সবার কাছে ওর মাথাটা নিচু করে দেওয়া হবে।
2: না, আমাদের কারুর কাছে ওর মাথা হেঁট হবে না। অফিসের সবাই বিপ্লবকে ভালোবাসে, খুব স্ট্রেট ফরওয়ার্ড, সত্যি কথা বলতে সে কখনো ভয় পায় না, কিন্তু কিন্তু মাঝে মাঝে এমন বোকার মতো।
1: বোকার মতো ঠিক বলেছেন, বোকা, বোকা, ও বড্ড বোকা, বড্ড বোকা।
2: আপনি আপনি কাঁদছেন বৌদি?
1: কই না তো।
2: জানেন বৌদি, আমরা সবাই বিপ্লবের মতো হতে চাই কিন্তু পারি না, তাই শেষ পর্যন্ত চাই বিপ্লব আমাদের মতো হোক।
1: আপনার ছেলে আছে?
2: আছে, তাছাড়া আরো আছেন মা, বাবা, ভাই, বোন। তাই তো আমরা বিপ্লবের মতো হতে পারি না।
1: পারেন না, ভালোই করেন, নয়তো আপনার স্ত্রীকে আমারই মতো তাকিয়ে থাকতে হতো দরজার দিকে, ছেলে কখন আসবে থানা থেকে সেই আশায়।
2: আপনার ছেলে
1: মিথ্যে চুরির দায় হাজতে, সেখানেই তো।
2: ও, আমি তাহলে থানাতেই যাই।
1: শুনুন, দয়া করে আর একবার আসবেন, আমাকে যে দরখাস্তটা লিখে দেবার জন্যে বললেন দয়া করে লিখে নিয়ে আসবেন, লিখবেন, চাকরিটা গেলে ও পাগল হয়ে যাবে, তখন আমাকে ছেলের হাত ধরে ভিক্ষে করতে হবে।
2: আপনি কি বলছেন বৌদি?
1: হ্যাঁ হ্যাঁ, তাই লিখুন, আমি আর পারছি না অশোক বাবু, আমি আর পারছি না অশোক বাবু, আমি আর পারছি না।
2: ওই তো বিপ্লবী এসে গেছে।
1: কি, তুমি কি হলো? পল্লব কোথায়?
3: থানা থেকে বেল দিল না, কাল ওকে কোর্টে পাঠাবে, সেখান থেকে বেল নিতে হবে। অশোক, তুই আবার এলি যে?
2: বাধ্য হয়ে এসেছি, যা বলার বৌদিকে বলেছি ওর কাছ থেকে শুনে নিস, চলি।
3: তুই আমাকে ত্যাগ করলি?
2: পাগল হয়েছিস? তোর মতো মানুষের সম্পর্ক ত্যাগ করা যায়? আর যদি কেউ না থাকে, আমি তোর সঙ্গে আছি রে, চলি।
1: তাহলে আমি এবার

0: জগদীশবাবুর কাছে যাই?
1: ক্ষমা চাইতে?
0: অনেকটা তাই।
1: না, তুমি যাবে না।
0: আমার স্বাধীনতায় তুমি বাধা দিতে পারো না।
1: দেখো শান্তি, যে স্বাধীনতা স্বামী পুত্রের সততার শক্তিকে মাটিতে লুটিয়ে দেয়, সে স্বাধীনতা আমি আমি দিতে পারি না। শান্তি, তুমি যদি জগদীশবাবুর কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, তাহলে ওর কাছেই আমরা দুজনে শুধু ছোট হব না, পল্লবের কাছেও, পল্লবের কাছেও আমরা ছোট হয়ে যাব। শান্তি বলো, বলো শান্তি বলো, তুমি কি তাই চাও? বলো।
0: না না না, আমি তা চাই না।
1: আমি জানি, আমি জানি শান্তি, তা তুমি চাইবে না, চাইতে পারো না। কেন দুঃখিতি, হাসো, হাসো না, হাসো, কেন কাঁদছো? হাসো,
0: এই তো আমি
1: হাসো।
2: আসুন আসুন আসুন ডক্টর বাগচি, আসুন আসুন। আরে শান্তি, বিপ্লব দুজনেই আছো, যাক খুব ভালোই হয়েছে। ইনি হলেন বিখ্যাত সাইক্রেটিস্ট ডক্টর বাগচি।
1: ইনি কি করবেন?
2: তোমার মানসিক অবস্থাটা ইনি একটু পরীক্ষা করে নিতে চান। তোমার আপত্তি আছে?
1: কিছু মাত্র নয়। সেই সঙ্গে আমিও আপনার মানসিক স্বাস্থ্য সম্পর্কে একটু ওয়াকি বহাল হতে পারবো।
0: দাদা, তুমি সত্যি সত্যি?
2: ও বিপ্লব যখন রাজি হয়ে গেছে তখন আর কথা বলাস না।
3: রুগী ছাড়া আপনারা সকলে ভেতরে যান।
2: আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা যাচ্ছি আমরা যাচ্ছি। শান্তি আয় আয়।
0: হ্যাঁ চল।
1: বসুন, আপনিও বসুন।
3: থ্যাংকস। এখন কিরকম বোধ হচ্ছে?
1: কি বিষয়ে?
3: শারীরিক মানসিক?
1: শারীরিক দিক থেকে ভালোই, মানসিক দিক থেকে নয়।
3: কিচ্ছু ভাববেন না, মানসিক দিক থেকে আপনাকে ভালো করবার জন্যই তো এসেছি। আচ্ছা, মানসিক দিক থেকে আপনি কিরকম অসুস্থতা বোধ করছেন?
1: আমার মনে হচ্ছে পৃথিবীটা ক্রমশ মানুষের বাসের অযোগ্য হয়ে উঠছে।
3: ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং।
1: মানুষের মূল্যবোধ ক্রমশ হারিয়ে যাচ্ছে।
3: ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং।
1: কিছু মানুষ পয়সার জন্য ক্রমাগত জানোয়ারে পরিণত হচ্ছে।
3: ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং।
1: অভিমন্যুর নাম জানেন?
3: অভিমন্যু? হ্যাঁ শুনেছি, ওই রামায়ণ না মহাভারত কোথায় যেন পড়েছে।
1: অভিমন্যুকে সপ্তরথিতে ঘিরে মারা হয়েছিল, আমাকেও তাই করা হচ্ছে জানেন, আর সপ্তরথীদের মধ্যে আপনিও একজন।
3: আমি? হ্যাঁ, ইন্টারেস্টিং। হ্যাঁ,
1: আমার ইচ্ছে করে এই পৃথিবীটাকে ভেঙে চুরমার করে দিয়ে নতুন পৃথিবীর জন্ম দিই।
3: ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, বাট ভেরি ইম্পসিবল। ভাবা যায় কিন্তু করা যায় না।
1: আপনি বারবার ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং বলছেন কেন বলুন তো?
3: ওটা আমার হ্যাবিট, আপনি বলে যান, থামবেন না, যা মনে আসে তাই বলে যান।
1: মানুষ ক্রমাগত নিজের কথা ভাবতে ভুলে যাচ্ছে। আসলে মানুষ নিজের কথা ভাবে না, তা যদি ভাবতো তাহলে মানুষ নিজের সঙ্গে আরো অনেকের কথা ভাবতো।
3: ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং।
1: আপনার ভিজিট কত? চেম্বারে আর কলে?
3: চেম্বারে 100, কলে 200 টাকা।
1: চেম্বারে কত রোগী হয়, রোজ কটা কল পান?
3: বলবো না, ওটা আমার ট্রেড সিক্রেট।
1: আমি আন্দাজ করতে পারি যে চেম্বারে গোটা 20, কল 5টার কম নয়।
3: রাইট, জানলেন কি করে?
1: তাহলে আপনি রোজ অন্তত পক্ষে 3000 টাকা রোজগার করেন, অথচ সরকারকে এক পয়সাও ইনকাম ট্যাক্স দেন না।
3: আমার প্রাইভেট ব্যাপারে নাক গলাবেন না, আপনি আপনার কথা বলে যান।
1: আপনি আমাকে পাগল বলে সার্টিফিকেট দিলে অজিতবাবু আপনাকে কত টাকা দেবেন বলেছেন?
3: স্টপ টকিং নইসেন্স।
1: বলুন এত টাকা আপনি কোথায় রাখেন? ক লাখ টাকার ব্ল্যাক আপনার আপনার কাছে আছে। টাকা লোভে আপনি আপনার মনুষ্যত্ব হারিয়েছেন। আপনি হারিয়েছেন, আপনি, আমি নই, আপনি নিজেই একজন রোগী।
3: ইউ আর কমপ্লিটলি ম্যাড। অজিত বাবু, অজিত বাবু, এর মাথা একদম খারাপ হয়ে গেছে, একে এক্ষুনি আমার নার্সিং হোমে ভর্তি করার ব্যবস্থা করুন। আমার ভিজিটটা
2: এনি এনি,
3: মেনি থ্যাঙ্কস, চলি।
2: শান্তি শান্তি, শুনছো? ওই ভদ্রলোক আমাকে পাগল প্রতিপন্ন করতে এসে নিজেই পাগল হয়ে পালালেন।
4: বিপ্লব, বিপ্লব, বি নরমাল, বি নরমাল, এভাবে পাগলের মতো হেসো না। শান্তি শান্তি, তোর ভালোর জন্যই বলছি, ওকে নার্সিং হোমে ভর্তি করানোর ব্যবস্থা কর, কিংবা কোনো মেন্টাল হসপিটালে।
0: কিন্তু দাদা, ও তো
4: না যেতে চায়, লিভ হিম, আমার কাছে চলে আয়। একটা পাগলের সঙ্গে ঘর করে তুই তোর নিজের ছেলে সর্বনাশ করবি, তা তো হতে দিতে পারি না।
0: ঠিক আছে, তাই বোধহয় করতে হবে।
4: দ্যাটস এ গুড গার্ল, তুই আমার বোন,

0: তোর ভালো মন্দের ব্যাপারে আমি ইনঅ্যাক্টিভ থাকতে পারি না, কিন্তু কিন্তু মনে হচ্ছে তোকে বোধহয় আমাকেই নিয়ে যেতে হবে। আচ্ছা দেখি, আমি আজকে চলি, বুঝলি?
1: এমন অবস্থার মধ্যে আমাকে পড়তে হবে তা আমি স্বপ্নেও ভাবিনি।
2: শান্তি, কি করছো? আমি আমি পাগল হয়ে গেছি ভেবে তুমি কাঁদতে বসলে?
1: তুমি যা করছো, করে চলেছো, তা কোনো সুস্থ মানুষ করতে পারে না। ডাক্তারবাবু যা বলে গেলেন তা করবে কি না?
2: না না করবো না। তার বদলে ওই অর্থ পিসাজ ডাক্তারটাকে ওরই নার্সিং হোমে ভর্তি করে দিতে পারতাম যদি, তাহলে আমি আমি অনেক শান্তি পেতাম।
1: তাহলে এক্ষুনি আমি এ বাড়ি থেকে চলে যাব।
2: হ্যাঁ শান্তি, শান্তি শোনো, মিথ্যে অভিমানের বসে সংসার তুমি ভেঙে দিও না। শান্তি,
1: এ সংসার গড়বার কোনো চেষ্টা তুমি করনি, তাই ভেঙে ফেলার কোনো প্রশ্নই ওঠে না।
2: শান্তি শান্তি, একটু ভেবে দেখো, একটু ভেবে দেখো, অন্যের অট্টালিকা চাইতে নিজের কুঁড়ে ঘর অনেক ভালো।
1: আমি মানসিক শান্তিতে থাকতে চাই। থাকার জায়গাটা বড় কথা নয়, থাকার পরিবেশটাই বড় কথা।
2: তাহলে তাহলে তুমি চলে যাবে?
1: হ্যাঁ
2: শান্তি, একদিন তুমি যে কথা বলবে তা আমি জানতাম, তবে দুটো চিঠি লিখে রেখে আমি ওই টেবিলের ড্রয়ারের মধ্যে রেখেছি।
1: চিঠি?
2: হ্যাঁ চিঠি, বের করো। এর একটা চিঠি জগদীশবাবু আর একটা অফিসের বড়বাবুকে লেখা।
1: কেন, কি লিখেছো?
2: নিজেই পড়ে নাও।
1: না তুমি যেও না, নিজেই বলে যাও কি লিখেছো।
2: ক্ষমা প্রার্থনা করে আমার কমপ্লেন্ট দুটো উইথড্র করে নেবার কথা লিখেছি।
1: আশ্চর্য, তুমি সত্যি সত্যি?
2: তোমরা যা চেয়েছিলে আমি তো তাই করেছি। শান্তি শান্তি শান্তি, মানুষ হয়ে জন্মালে শুধু নিজের সংসারের প্রতি নয়, এই সমাজের প্রতি, দেশের প্রতি কতগুলো কর্তব্য থাকে। আমার দুঃখ হচ্ছে যে স্ত্রী হয়ে সে কর্তব্য তুমি আমাকে করতে দিলে না। শান্তি,
1: আমি এই দুটোকে ছিঁড়ে ফেলতে চাই।
2: না, যা চেয়েছো তাই তো দিয়েছি, তবে কেন কেন আবার
1: কেন দেবে? আজ পর্যন্ত কোন কাজে আমি তোমার পাশে দাঁড়িয়েছি যে তোমাকে আমার কথা শুনতে হবে?
2: শান্তি শান্তি, ওই চিঠি দুটো ছেঁড়বার আগে ভেবে দেখো যে একটাতে আমার চাকরি, অন্যটাতে পল্লবের ভবিষ্যৎ।
1: জানি জানি জানি, কিন্তু তোমার ভাষায় তোমাকে আমি একজন সাধারণ মানুষও হতে দিলাম না। এ অপবাদ চিরদিনের মতো কেন বইব বলতে পারো? কেন বইব, কেন কেন বইব, কেন কেন বইব?
2: শান্তি শান্তি, তোমার বাইরেটা আমি দেখেছি, কিন্তু স্বামী হলেও তোমার ভেতরটা দেখবার চেষ্টা আমি করিনি। এ আমার লজ্জা। শান্তি শান্তি, তুমি তুমি আমাকে
1: চুপ কর, এ কথা বলে আমাকে আর লজ্জা দিও না।
2: শান্তি, আমাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু ভেবো না। সত্যের জন্য লড়াই করতে গেলে কিছু মাসুল হয়তো আমাদের দিতেই হবে।
1: কিছু না দিয়ে কিছু যে পাওয়া যায় না গো, তা আমি জানি।
2: তোমাদের কষ্টে থাকতে হতে পারে।
1: তুমি যদি কষ্টে থাকতে পারো তাহলে আমরাই বা পারবো না কেন? কি পারবো না?

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন বাংলা নাটক চেতনা, রচনায় কিরণ মিত্র, প্রযোজনায় শুক্লা বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী মিলনিয়া। এবার শুনুন।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, আমাদের স্টুডিও খুলতে এখন সময় রাত 10:20। শুরু হচ্ছে হারানো দিনের গান এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানে আমরা শুনব কিছু পুরনো দিনের ভালো লাগার গান।